দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছি, আর তখনই মনে হচ্ছে আর 15-16 মিনিট যে সময়টা রয়েছে সে সময়ে যদি আরও গান আর কবিতা শোনা যেত কেমন হতো। সময় তো সীমাবদ্ধ, আর তারই মাঝখানে আমাদের কাজগুলো সেরে ফেলতে হবে, অর্থাৎ গান শোনার কাজ, কবিতা শোনার কাজ। এবারে আমাদের একেবারে শৈশবের কল্পনাকে কেন্দ্র করে লেখা কবিগুরুর সে বিখ্যাত কবিতাটি শিশুভোলানাথ কাব্যগ্রন্থ থেকে পড়ে শোনাই। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 700,000 কুড়ি। সাদা সুতোয় জাল বুনে সে হয় না বুনন সারা, পথ ছিল পণ ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা। হেনকালে কখন আঁকি পড়ল ঘুমে ঢুলে, স্বপনে তার বয়সখানা বিবাগ গেল ভুলে। ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে। সন্ধেবেলার আকাশে কি পড়ে যায় কি পড়ে তার মনে, চাঁদকে করে ডাকাটাকি চাঁদ হাসে আর শোনে। যে পথ দিয়ে এসেছিল স্বপন সাগর তীরে, দুহাত তুলে সে পথ দিয়ে চায় সে যেতে ফিরে। হেনকালে মায়ের মুখে যেমনি আঁখি তোলে, চাঁদের ফেরার পথখানি যে

এখনই সে ভোলে। কেউ জানে না কোথায় বাসা, এলো কি পথ পেয়ে, কেউ জানে না এই মেয়ে সেই আদ্যিকালের মেয়ে। বয়সখানা খ্যাতি তবু রইল জগৎ জুড়ে, পাড়ার লোকে যে দেখে সেই ডাকে বুড়ি বুড়ি। সবচেয়ে যে পুরনো সে কোন মন্ত্রের বলে, সবচেয়ে আজ নতুন হয়ে নামলো ধরাতলে। অসাধারণ অসাধারণ শিশু মনস্তত্ত্বকে কেন্দ্র করে তাঁর লেখাগুলি, শিশু মনস্তত্ত্বকে কেন্দ্র করে তার কবিতাগুলি, তার গানগুলি, ছোট গল্পগুলি আজও আজও আজও আমাদের হৃদয়কে স্পর্শ করে। বন্ধুরা, তাঁর সৃষ্টিতে অবগাহন করেই তো অনেকটা সময় কাটিয়ে ফেললাম। এবারে আরও দুটো গান স্বস্তিকা মুখোপাধ্যায় এবং স্বপন গুপ্তের কণ্ঠে, চলুন শুনে নি আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদেরই বন্ধু সোহম।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

তিনি আছেন আমাদের শৈশবের কল্পনায়, আমাদের কৈশোরের আলো আঁধারির মধ্যে। তিনি আছেন আমাদের যৌবনের রঙিন দিনগুলোয়। তিনি আছেন আমাদের বার্ধক্যের আশ্রয়ে। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অনুভূতির কথা তাঁর বিবিধ সৃষ্টিতে অসামান্যভাবে সাজিয়ে গেছেন। আপনার আমার প্রয়োজন মতন আমরা সে কথাগুলো তুলে নিতেই পারি, অনুপ্রেরণা হিসেবে, জীবনে এগিয়ে যাওয়ার পাথেয় হিসেবে। আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে তিনি এক উজ্জ্বল আলো। আজ আনন্দধ্বনি অনুষ্ঠানে বহু প্রথিত যশা শিল্পীর কণ্ঠে শুনলাম রবীন্দ্রসঙ্গীত। আশা রাখি আবারও আসব, আবারও আসব 107 FM রেনবো আপনাদের সঙ্গে এই আনন্দধ্বনি অনুষ্ঠানে তাঁর সৃষ্টির কিছু অংশ পাঠ করব আবারও, আর আবারও শোনাব বিবিধ প্রথিত যশা শিল্পীর কণ্ঠে গান। আজকের মতন এই অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে কিন্তু শিরশিরে দক্ষিণে হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস AIRFMRainbowKolkata@gmail.com, AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com। মে মাসের বিষয়ে আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই, ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোর ভোরাইয়ে আমি অরুণিমা, আজ আপনার সঙ্গী। আজ একটা বিশেষ দিন, পাল্টে যাওয়া দিন তো বটেই, তবে আজ ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে। যারা পৃথিবী জুড়ে, মানে এই গোটা পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ আছেন যারা অ্যাস্থমা বা হাঁপানিতে ভোগেন, তো তাদের পক্ষে নিঃশ্বাস নেওয়াটাই খুব কষ্টের। এই রোগ আরও বাড়ছে কিন্তু ধুলো ধোঁয়া, এটা মানে পরিমাণে অনেকটা বেড়ে গেছে সেই কারণে। তো এই রোগ থেকে মানুষকে রক্ষা করার জন্য আমাদেরই কিন্তু উদ্যোগ নিতে হবে। এই দিনটার, মানে আজকের দিনটার মূল উদ্দেশ্য হলো অ্যাস্থমা বা হাঁপানি রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, এর প্রতিরোধ নিয়ন্ত্রণ সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়া, আর যারা রোগীরা আছেন তারা যাতে কোনো রকম বিপদে না পড়েন সেই ব্যাপারটা দেখা। তো এই সময় তো আমরা জানি যে পরিবেশ দূষণ বৃদ্ধির কারণে অ্যাস্থমা যে রোগ, মানে হাঁপানি যে রোগ, সেই রোগের রোগীর সংখ্যা খুব দ্রুত বাড়ছে। শহরাঞ্চলে যানবাহনের ধোঁয়া, শিল্প কারখানার বর্জ্য, যেখানে যেখানে নতুন বাড়ি তৈরি হচ্ছে, নতুন রাস্তা তৈরি হচ্ছে, সেখানকার ধুলোবালি, এগুলো কিন্তু এই রোগের একটা অন্যতম কারণ আর কি। তাই এই দিন যেন আমাদের মনে করিয়ে দেয় আমাদেরই আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা খুব কষ্ট করে নিঃশ্বাস নেন, আর আমরা তাদের কষ্টটা যেন বাড়িয়ে না দিই। এবারে যে গানটা আসতে চলেছে সেটা লতা মঙ্গেশকরের কণ্ঠে, শুনুন গানটা। ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। আর আজকে ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে, মানে বিশ্বজুড়ে যে সমস্ত মানুষ আছেন যারা অ্যাস্থমা বা হাঁপানিতে ভোগেন, তাদের দিন আজ। তাদেরকে আমরা কী করে একটা ভালো জীবন দিতে পারি, তাদেরকে কী করে আমরা অনেকটাই রক্ষা করতে পারি, সেই সম্পর্কে সচেতন হবার দিন আজ, সচেতন করার দিন আজ। তো অ্যাস্থমা এমন একটা রোগ যে রোগটা মানুষকে প্রচণ্ড কষ্ট দেয়। এক একজন তো মানে বছরের পর বছর এই রোগে ভোগেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিঃশ্বাস নিতে পারেন না মানুষগুলো, মানে দেখলে ভয় লাগে যখন অ্যাস্থমা অ্যাটাক হয় কারোর সামনাসামনি। আর ধোঁয়ার সঙ্গে কিন্তু এটার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সহজভাবে বললে ধোঁয়া সেটা কিন্তু হাঁপানিকে

বাড়িয়ে দিতে পারে, আর ট্রিগারও করতে পারে। মানে ধরুন কোনো একটা, আমি আমার ছোটোবেলার অভিজ্ঞতা বলছি, আমার মামাতো বোনের এরম অ্যাস্থমা ছিল ছোটোবেলায় ভীষণ। তো আমরা মামার বাড়িতে গেছি, সেখানে পিকনিক হবে আর কি, হ্যাঁ, তো মাটির ইয়েতে উনুনে আগুন জ্বালানো হয়েছে কাঠটাট দিয়ে, ও আমরা সবাই খেলছি, উনুনের ধোঁয়াটা সবারই নাকে আসছে, কিছুই মনে হচ্ছে না, কিন্তু হঠাৎ করে আমার সেই মামাতো বোনে যা ছিল আর কি হাঁপানির সমস্যা, সে কাশতে কাশতে চোখ মুখ উল্টে সে ভয়ঙ্কর অবস্থা, নিঃশ্বাস নিতে পারছে না, হ্যাঁ, তো তখন ভীষণ ভয় লেগে গিয়েছিল যে একটা মানুষ নিঃশ্বাস নেবার জন্য এত কষ্ট করতে পারে। তখনই মনে হয়েছিল যে এই ধোঁয়া ধুলো এগুলো কিন্তু ভয়ঙ্করভাবে ট্রিগারের কাজ করে যাদের শ্বাসের সমস্যা আছে, কারণ শ্বাসনালীতে জ্বালা সৃষ্টি করে এটা, ধোঁয়ার মধ্যে থাকা ক্ষতিকর কণা রাসায়নিক জিনিস যদি কিছু থাকে সেটা কিন্তু শ্বাসনালীকে ভীষণভাবে উত্তেজিত করে, আর এর ফলে প্রদাহ বাড়ে, মানে ইনফ্লামেশন বাড়ে, এতে শ্বাসনালী ফুলে যায় আর সংকুচিত হয়ে যায়, ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো অ্যাটাক ট্রিগার করতে পারে অনেক কিছু থেকেই, একটু আগে যেরকম উনুনের ধোঁয়ার কথা বললাম, সিগারেটের ধোঁয়া, গাড়ির ধোঁয়া, আগুনের যেরকম যে কোনো রকমের ধোঁয়া, সেটা কিন্তু অ্যাস্থমার রোগীর জন্য খুব খারাপ, মানে তখনই তখনই সেই ধোঁয়ার কারণে তার একটা অ্যাস্থমা অ্যাটাক হতে পারে, যাতে সে ভীষণ কষ্ট পেতে পারে। তো এই ব্যাপারগুলোয় আমাদের একটু সচেতন হওয়া দরকার, আমরা যতখানি সেই মানুষটিকে, যে মানুষটি অনেক দিন ধরে এই অসুখে ভুগছেন বা নতুন করেই হয়তো তার এই অসুখটা হয়েছে, তাকে যাতে একটু ভালোভাবে নিঃশ্বাস নেবার সুযোগ আমরা করে দিতে পারি, সেটা কিন্তু আমাদের হাতে। আরও কথা বাকি রয়েছে আজকের দিনটা নিয়ে, তবে এখন বাংলা ব্যান্ড ভূমির কণ্ঠে একটি গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না।

0: সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbowkolkata@gmail.com, airfmrainbowkolkata airfmrainbowkolkata@gmail.com। মে মাসের বিষয়ে আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই
2: 107 FM রেইনবোয় শুনছেন ভোরাই। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর এখন সময় 6:26। আজকে তো একটা বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে। মানে সারা পৃথিবীতে যত শ্বাসকষ্টের মানুষ আছেন, শ্বাসকষ্ট নিয়ে যারা বাঁচেন, হাঁপানি যাদের রয়েছে, তাদের দিন আজ। তাদেরকে কি করে আমরা ভালো রাখতে পারি সেই ব্যাপারে আমাদের নিজেদের সচেতন হওয়ার দিন আজ। আর হাঁপানির সঙ্গে না ধোঁয়ার একটা ভীষণ সম্পর্ক আছে। ধোঁয়ার ফলে শ্বাসনালীতে জ্বালা তৈরি হয়, তারপর ইনফ্লামেশন বেড়ে যায়, শ্বাসনালী ফুলে যায়, ফলে যার শ্বাসকষ্ট আছে তার কিন্তু শ্বাস নিতে কষ্ট হওয়া শুরু হয়ে যায়। কাশি হয়, বুকে চাপ বা ব্যথা হয়, শোঁ শব্দ হয় অনেক সময়। তো এবার আমি জানাবো যে অনেক রকমের ধোঁয়া আছে, তো কোন ধোঁয়া সবচেয়ে বেশি ক্ষতিকর। সিগারেট বা বিড়ির ধোঁয়া, এই ধোঁয়াটা কিন্তু ভীষণ ক্ষতিকর। আপনার বাড়িতে, আপনার পরিবারের কারুর যদি এই সমস্যা থাকে, তার সামনে দয়া করে কখনো স্মোক করবেন না। গাড়ির এক্সস্টের ধোঁয়া, এতেও কিন্তু অনেক সময় সমস্যা হয়। রান্নার যে উনুন তার ধোঁয়া, বিশেষ করে কাঠ বা কয়লার যে উনুন তার ধোঁয়া, আগুন বা পোড়ার ধোঁয়া। অনেক সময় অনেকে দেখা যায় না, রাস্তার পাশে বেশ কিছু ময়লা জমেছে, সেখানে আগুন লাগিয়ে দিল, কিন্তু এই ধোঁয়াটায় যার শ্বাসকষ্টের সমস্যা আছে তার যে কী কষ্ট হচ্ছে সেই জানে। তো কীভাবে নিজেকে রক্ষা করবেন এরকম ধোঁয়া টোয়া থাকলে, সেটা মানে প্রথম কথা তো যেখানে ধোঁয়া রয়েছে সেই জায়গাটাকে এড়িয়ে চলুন। আর বাড়িতে ধূমপান একদম নিষিদ্ধ করে দিন, মানে বাড়িতে কেউ যদি স্মোক করে তাকে বলুন যে বাড়ির মধ্যে নয়, বাইরে গিয়ে করো। আর মাস্ক ব্যবহার করুন যখন রাস্তায় বেরোবেন, কারণ রাস্তায় ধুলো ধোঁয়া এটাকে তো আমরা আটকাতে পারবো না, সেক্ষেত্রে মাস্ক পরে বাইরে বেরুন। আর দূষিত পরিবেশে দীর্ঘদিন থাকলে কিন্তু নিঃশ্বাসের কষ্ট অনেক বেশি বাড়ে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। আর ঘরে আলো হাওয়া যাতে ভালোভাবে ঢোকে, অর্থাৎ কিনা ভেন্টিলেশন, সেটা ভালো রাখুন। এই ব্যাপারগুলো মেনে চললে খানিকটা তো নিজেকে বাঁচানো যাবেই। আরও কথা বাকি আছে, কিন্তু তার আগে এখন কিশোর কুমারের কণ্ঠে একটি গান শুনুন 107 FM রেইনবোয়। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: আনেবাজুক অনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 6:33 এখন আজ ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে। ভোরে কথা বলছি ধোঁয়ার কেরো নিয়ে। সত্যি ধোঁয়ার যে কত ভূমিকা এই হাঁপানি রোগটাকে বাড়িয়ে তোলার, এমন কি তৈরি করারও, মানে দীর্ঘমেয়াদী ক্ষতি যখন হয় নিয়মিত ধোঁয়া, যেমন সিগারেট, গাড়ির ধোঁয়া, রান্নার ধোঁয়া শ্বাসনালীতে ঢোকে, স্থায়ী জ্বালা প্রদাহ তৈরি করে, এতে সময়ের সাথে সাথে কিন্তু অ্যাস্থমা আসতেই পারে। সময়ের সঙ্গে সঙ্গে যার ছিল না হাঁপানি তারও কিন্তু সেটা ডেভেলপ করতে পারে। আর যারা ধরুন অ্যালার্জিক, মানে ধুলো ধোঁয়াতে অনেকেই অ্যালার্জিক হয়, আমার নিজেরই ডাস্ট অ্যালার্জি আছে, সেরকম ধোঁয়াতেও অনেকের অ্যালার্জি থাকে, ধুলোতে অ্যালার্জি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সবসময় মুখে ধুলো ধোঁয়া আসতে থাকতে থাকতে শ্বাসনালীকে এটা না একটু বেশি সেন্সিটিভ করে তোলে, ফলে ছোট্ট কোনো ট্রিগারেও কিন্তু অ্যাস্থমার লক্ষণ শুরু হয়ে যায়। কাজেই খুব সচেতন থাকতে হবে। যাদের এই সমস্যা আছে তারা বাইরে বেরোনোর সময় বা আপনার সামনে কেউ স্মোক করছে সেরকম হলে কিন্তু সঙ্গে সঙ্গে মাস্কটা পরে থাকবেন। ঘরের মধ্যে সবসময় মাস্ক পরা সম্ভব না, ঘরে না চেঁচাবেন, মানে আপনার সামনে কেউ যদি স্মোক করা শুরু করে হঠাৎ করে আপনার পারমিশন না নিয়ে, আপনার এই সমস্যাটা আছে জেনে, তখন কিন্তু চেঁচামেচি করবেন, কারণ চেঁচামেচি না করলে এই ব্যাপারটা বন্ধ হবে না। কারণ যারা এই ধরনের নেশার কবলে পড়ে থাকেন তারা তো তাদের নেশার দাস, তারা তো আপনার কথা শুনবে না। তখন আপনাকে চেঁচিয়ে প্রতিবাদ করতে

করতে হবে, বলতে হবে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাও কারণ আমার শ্বাসকষ্ট হবে, তোমার এই একটু আরামের জন্য আমাকে সারাটা দিন নিঃশ্বাস নিতে কষ্ট পেতে হবে এবং আমার সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি সবচেয়ে বেশি, ছোটোবেলায় ধোঁয়ার সংস্পর্শে থাকলে পরে আস্থমা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়, এটা কিন্তু পরীক্ষিত সত্য। কাজেই বাচ্চাদের এসব ধোঁয়া

আর এবার আপনার জন্য আসতে চলেছে ভূপিন্দার চন্দ্রানি এবং অভিজিতের গাওয়া আজিয়ে প্রভাতে। 107 FM রেনবো ফিরছে গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে কিন্তু শিরশিরে দক্ষিণে হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস AIRFMRainbowKolkata@gmail.com, AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com। মে মাসের বিষয়ে আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই, ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 6:44। আজকে তো বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে। যারা পৃথিবী জুড়ে শ্বাসকষ্টের রোগে ভোগেন, তাদেরকে আমরা কি করে একটু ভালো থাকতে দিতে পারি, তারা যাতে ঠিকভাবে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারেন সেই সুযোগটা করে দিতে পারি, সেটার ব্যাপারে সচেতন করার দিন আজ। সেই সঙ্গে সঙ্গে যাদের রয়েছে শ্বাসকষ্টের সমস্যা, তারা কী কীভাবে চললে নিজেদেরকে এই কষ্টের থেকে একটু বাঁচিয়ে রাখতে পারবেন, তারা যদি বাইরে বেরোন তাহলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন, তাহলে কিন্তু ধুলো ধোঁয়া কিছুই আপনার মুখের বা নাকের ভেতর দিয়ে প্রবেশ করতে পারবে না। আর ধোঁয়া জিনিসটা কিন্তু সাংঘাতিক খারাপ, মানে বিশেষ করে যাদের অ্যাস্থমা আছে তাদের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি তো তৈরি করতে পারে ধোঁয়া, সিগারেট, গাড়ির ধোঁয়া, রান্নার ধোঁয়া, এর একটা দীর্ঘমেয়াদী ক্ষতি তৈরি করতে পারে। আবার যাদের ঝুঁকি বেশি, ধরুন আপনার

পরিবারের আপনার বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদা কারুর হয়তো ছিল আস্থমা বা অ্যালার্জির ইতিহাস আছে, তাদের কিন্তু চান্স বেশি, মানে এই ধোঁয়ার ব্যাপার শুরু হলেই কিন্তু তাদের অ্যাটাক আসতে পারে, বা তারা যদি ধূমপান করেন রীতিমতো তারা কিন্তু পরবর্তীকালে হাঁপানি রোগের শিকার হতে পারেন। তাছাড়া দূষিত পরিবেশ সে যারা থাকেন নিয়মিত সেক্ষেত্রেও কিন্তু নানারকম ধুলো ধোঁয়া থেকে তাদের অ্যাস্থমার সমস্যা আসতে পারে। আর অ্যাস্থমা থাকলে অ্যাটাক হওয়ার আশঙ্কা অনেক বেশি বাড়িয়ে দেয় কিন্তু ধোঁয়া। তো এই যে ধোঁয়া সেটা কিভাবে মানুষের ওপর ক্ষতি করে, প্রকৃতির ওপর ক্ষতি করে, সেই সমস্ত কথা বলবো, কিন্তু তার আগে আপনার জন্য রয়েছে আশা ভোঁসলের কণ্ঠে একটি গান। শুনুন গানটি, ফিরছি গানের পর। 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর

0: কথা মনে করায়। ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbowkolkata@gmail.com, airfmrainbowkolkata airfmrainbowkolkata@gmail.com। মে মাসের বিষয়ে আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন ঠিক 6:51। আর আজকে বিশেষ একটা দিন, আজ ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে। সেই কারণে আমরা কিন্তু আজ ধোঁয়া থেকে কি কি সমস্যা হতে পারে আমাদের, বিশেষ করে যাদের অ্যাস্থমা রয়েছে বা যাদের পরিবারে রয়েছে, হবার চান্স রয়েছে বা যাদের নানান রকম ধুলো ধোঁয়া এসবের থেকে অ্যালার্জির একটা প্রবণতা রয়েছে, তাদেরও হতে পারে। তো মানুষের ওপর কি কি ক্ষতি করে ধোঁয়া সেটা এবার বলি। শ্বাসযন্ত্রের রোগ তো হয়ই, মানে ধোঁয়া ফুসফুসে জ্বালা প্রদাহ তৈরি করে, যার ফলে অ্যাস্থমা, ব্রঙ্কাইটিস এসব রোগ হতে পারে বা বাড়তে পারে। সেই সঙ্গে সঙ্গে ধোঁয়া কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়ায়, মানে হার্টের সমস্যা যাদের আছে বা নেই কিন্তু দীর্ঘদিন ধোঁয়ার কাছাকাছি থাকতে থাকতে, দীর্ঘদিন ধোঁয়ার মধ্যে থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। ইনফ্যাক্ট দীর্ঘদিন স্মোক করা বহু মানুষের পারিবারিক ইতিহাস নেই কিন্তু তার হার্ট অ্যাটাক হয়েছে, এটা দেখা গেছে। চোখের সমস্যা হতে পারে ধোঁয়ার থেকে, চোখে ধোঁয়া লাগলে চোখ জ্বালা করে, স্কিনের সমস্যাও হতে পারে, চোখ দিয়ে জল পড়তে পারে, চোখ জ্বালা করতে পারে, স্কিনে অ্যালার্জি হতে পারে ধোঁয়া থেকে। আর তাছাড়া ক্যান্সারের ঝুঁকিও কিন্তু আছে, বিশেষ করে সিগারেট বা বিষাক্ত ধোঁয়া ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বাচ্চাদের সাংঘাতিক ক্ষতি হয়, বাচ্চাদের ফুসফুস ঠিকমতো বিকাশ পায় না, ফলে যেটা হয় যে তারা বেশি অসুস্থ হয়ে পড়ে। আর পরিবেশের ওপরেও তো ধোঁয়া খুবই ক্ষতি করে, বায়ু দূষণ বাড়ায়, ধোঁয়ার ক্ষতিকর গ্যাস CO2, CO এগুলো বাতাসকে দূষিত করে, গ্লোবাল ওয়ার্মিং ধোঁয়ার কার্বন ডাইঅক্সাইড বাড়ায়, গাছপালার ক্ষতি করে, দূষিত বাতাসে গাছের বৃদ্ধি কমে যায়, পাতা নষ্ট হয়, সেই সঙ্গে সঙ্গে অম্লবৃষ্টি মানে অ্যাসিড রেইন হওয়ার সম্ভাবনা থাকে, সেই সঙ্গে সঙ্গে প্রাণীদেরও ক্ষতি করে, অন্যান্য প্রাণীদের। দূষিত বাতাসে প্রাণীরা অসুস্থ হয় এবং তাদের বাসস্থান নষ্ট হয়, কারণ দূষিত বাতাসে যখন চারিদিক ধোঁয়ায় ধোঁয়ায় ভরে যায় তখন কিন্তু জঙ্গলের প্রাণীদেরও কষ্ট হতে থাকে, আর তারাও কিন্তু তাদের এক জায়গা ছেড়ে আরেক জায়গায় চলে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় তাদের। ধোঁয়া শুধু মানুষের শ্বাসকষ্ট বা রোগই বাড়ায় না, পুরো পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তাই ধোঁয়া কমানো মানে ধূমপান কমানো, পরিষ্কার জ্বালানি ব্যবহার করা আর গাছ লাগানো খুব জরুরি। এই কয়েকটা নিয়ম যদি মেনে চলা যায় তাহলে আমাদের পৃথিবীর মানুষ আবার সুস্থভাবে শ্বাস নিতে পারবে। শ্বাস নিতে কষ্ট যাদের, তাদের কষ্ট অনেকটা কমবে। চলুন আজ থেকে আমরা চেষ্টা করি এই সমস্ত মানুষেরা যাদের শ্বাস নিতে বড্ড কষ্ট, তারা একটু নিশ্চিন্তে যাতে শ্বাস নিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করি। এবার ভোরাই থেকে আমাকে মানে অরুণিমাকে বিদায় নিতে হবে, এগিয়ে যাব নমস্কার কলকাতার দিকে। আর যেতে যেতে আপনার জন্য রেখেছি একটা গান রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, শুনতে থাকুন। ফিরছি গান আর খবরের পর 107 FM রেইনবোয়ে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গে পালা বদল। বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের জন্য রাজ্যের ক্ষমতায় আসছে বিজেপি। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের এই পরাজয় রাজ্য রাজনীতি এক নতুন মোড় নেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজ্য বিধানসভা 294টি আসনের মধ্যে 292টি আসনেরই ভোট গণনা শেষ হয়েছে। আগেই জানানো হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন হবে আগামী 21 মে, ওই আসনে ভোট গণনা 24 মে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 206টি আসনে জয়লাভ করেছে বিজেপি, 80টি আসনে জিতেছে তৃণমূল, 1টি আসনে এখনও তারা এগিয়ে রয়েছে। কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি 2টি করে আসন জিতেছে, 1টি করে আসন পেয়েছে CPIM এবং ISF। কলকাতার সবচেয়ে নজর কাড়া কেন্দ্র ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রধান তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জোরদার লড়াইয়ের পর হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 15,114 ভোটে জয়লাভ করেন তিনি। অসমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শাসক দল বিজেপি নেতৃত্বাধীন NDA জোট টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয় নেতৃত্বাধীন TVK দল একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে NDA জোট পরবর্তী সরকার গঠন করতে চলেছে। 5টি রাজ্যের 7টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মহারাষ্ট্রে 1টি করে আসন জিতেছে। অন্যদিকে কংগ্রেস কর্ণাটকে 2টি আসন পেয়েছে। মহারাষ্ট্রে বিজেপি শরিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি NCP আসনটিতে জয়লাভ করেছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় পলাতক মোহাম্মদ নওয়াজ কাক্কাত ইসমাইলকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে প্রত্যর্পণ নিশ্চিত করেছে। CBI জানিয়েছে এই ব্যক্তি অর্থ তছরূপ, তোলাবাজি, প্রতারণা, অপরাধমূলক আত্মসাত, জালিয়াতি সহ বিভিন্ন অপরাধে দিল্লি পুলিশের দায়ের করা একটি মামলায় বহুদিন ধরে ফেরার ছিল। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। পাল্টে যাওয়া সকালে আমি অরুণিমা আজ আপনার সঙ্গে। বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা সকালে আপনার দিনের প্রথম চায়ের কাপে দিন চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা জমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি। আর এখন যে গানটা আপনার জন্য আসতে চলেছে সেটা বৃষ্টিতে ভেজা। আসলে এত বৃষ্টি আর এত সুন্দর একটা ওয়েদার হয়েছে আজকে ভোরবেলা, যখন স্টুডিওতে আসছিলাম তখন আমার মনে হচ্ছিল বৃষ্টির গানই শোনাবো আজ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: খুললাম দিনের ডায়েরি 107 FM রেনবো, নমস্কার কলকাতা। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর খুলে ফেলেছি এবার আজকের দিনের ডায়েরি। আজ ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে, তাই আজ থেকে সচেতন হন, যেখানে সেখানে ধূমপান করবেন না, আপনার পাশের মানুষটি আপনার কারণে নিঃশ্বাসের কষ্টে ভুগতে পারেন। আর যাদের এই ধরনের সমস্যা আছে তারা রাস্তায় বেরোনোর সময় মাস্ক পরে বেরোন। এইবার আজকে আরও একটা দিন, মিডওয়াইফ ডে বা বাংলায় যাকে বলে দাইমাদের দিন আজ। আর আজকে হাতটা ভালো করে পরিষ্কার করছেন তো? পরিষ্কার করবেন, হাত ধুয়ে পরিষ্কার করে বা স্যানিটাইজার ব্যবহার করে তারপরেই খাবার খাবেন, বা যেই জিনিসগুলোর সংক্রমণ হওয়ার সমস্যা থাকে সেই সব ক্ষেত্রে কিন্তু এরম হাত পরিষ্কার করে তারপরেই কিন্তু সেই জিনিসগুলোকে ধরবেন। এত জ্ঞান কেন দিচ্ছি বলুন তো? আজ ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে। হ্যান্ড হাইজিন আমাদের একেবারেই নেই, মানে সেই কোভিডের সময় একটু হয়েছিল, তারপরে তো এখন আবার রাস্তার খাবার, হাত না ধুয়ে টপার টপ, ফুচকার জল, হাতের নোংরা সব পেটে চলে যাচ্ছে। একটু কনশিয়াস হন, শরীরটাকে তো রাখতে হবে। আর আজকে কিন্তু নেল ডেও, কাজেই নিজের নখকে সুন্দর করে সাজান। সাজুগুজু করতে নখের সৌন্দর্য কিন্তু একটা বিশেষ জায়গা রাখে। তো যাই হোক, এবার বন্ধ করি দিনের ডায়েরি।
4: দিনের ডায়েরি

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: আচ্ছা আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনাকে জানিয়ে দিই আপনি কার কার সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন। অভিনেতা বসন্ত চৌধুরীর জন্মদিন আজ, অভিনেত্রী চিত্রা সেনের জন্মদিন আজ। তো এদের দুজনের সঙ্গে সঙ্গে আপনিও নিজের জন্মদিন শেয়ার করছেন, সবাইকে জানাই 107 FM রেইনবো তরফ থেকে হ্যাপি বার্থডে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে,
1: নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল,
5: হাওয়া অফিসের হালচাল 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, 7:35 এখন। আর এবার জানাবো হাওয়া অফিস কি বলছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সকালবেলা মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর গত 24 ঘন্টায়

যা ছিল সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা সেসব জানানোর আগে যেটা জানাবো সেটা হচ্ছে সারাদিন আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আর গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4.1 ডিগ্রি কম।

0: আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94%, সর্বনিম্ন 59%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.02 মিলিমিটার। এবার আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা রয়েছে, সেটা হচ্ছে ঝোড়ো বাতাস বইবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। সেই ঝোড়ো বাতাস কিন্তু ঘন্টায় 60 কিলোমিটার বেগেও বইতে পারে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে আজকে। তো সেই জন্য যারা মাছ ধরতে যাচ্ছেন মৎস্যজীবী বন্ধুরা তাদেরকে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের গভীরে যেতে বারণ করা হচ্ছে, দয়া করে আজ সমুদ্রে যাবেন না। আর এবারে যে গানটা আসতে চলেছে সেটা লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, ছেলেবেলার বৃষ্টি।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শহরের ইতি কথা,
4: শহরের ইতিকথা। আমাদের এই কলকাতা শহরের মধ্যেই লুকিয়ে আছে আরেকটা কলকাতা, যেই কলকাতাকে আমরা রোজ সকালবেলা নমস্কার কলকাতায় খুঁজতে বেরোই। তো আজকে শহরের ইতিকথায় একটা এমন একটা বাড়ির কথা বলবো, যেই বাড়িটার ইতিহাস তো অবশ্যই আছে, সেই সঙ্গে সঙ্গে না একটা গল্পও চালু আছে, মানে বেশ কয়েকটা গল্প চালু আছে সেই বাড়িটাকে নিয়ে, হন্টেড হাউস হিসেবে। তো আমি আজ যে বাড়িটার কথা বলবো সেটা হেস্টিংস, যে বিল্ডিংটা আপনারা সবাই জানেন। সেই হেস্টিংস নামটা তো এসছে কোথা থেকে বুঝতেই পাচ্ছেন, ওয়ারেন হেস্টিংসের নাম থেকে। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল, 1773 থেকে 1785 অবধি তার মানে তিনি কলকাতায় ছিলেন। এই সময় থেকেই এই এলাকাটা গুরুত্ব পেতে শুরু করে। আর 1800 থেকে 19 শতকে হেস্টিংস ছিলেন একটা, মানে হেস্টিংস অঞ্চলটা ছিল একটা গুরুত্বপূর্ণ সামরিক এলাকা। এখানে ব্রিটিশ আর্মির ব্যারেক ছিল, অফিসারদের বাংলো ছিল, ঘোড়ার আস্তাবল ছিল, প্রশিক্ষণ ছিল। এই হেস্টিংস বিল্ডিং বলতে সাধারণত ওই পুরনো ব্যারাক বা অফিস কোয়ার্টারগুলোকেই বোঝানো হয়, যেখানে শক্ত ইট পাথরে বানানো বড় বড় বারান্দা আর উঁচু উঁচু ছাদালা বাড়ি। তো কলোনিয়াল স্টাইলের আর্কিটেকচার, সেই সঙ্গে সঙ্গে মোটা দেয়াল, লম্বা করিডোর, বড় জানলা। এবার এই বাড়ির কিছু একটা দিক আছে, যেই দিকটা ওই এলাকার মানুষ তো বটেই, আরও অনেকে বলে থাকেন। সেটা হচ্ছে, কথায় আছে হেস্টিংস এলাকায় ব্রিটিশ আমলে অনেক সামরিক অফিসার থাকতেন, তখন এই জায়গায় পুরনো ব্যারাক আর বড় বড় বাংলো ছিল। রাতে, বিশেষ করে গভীর রাতের পর, নাকি শোনা যেত ঘোড়ার গাড়ির শব্দ, টক টক টক টক। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বাইরে গিয়ে দেখলে কিছুই দেখা যেত না। লোকজন বিশ্বাস করে এটা নাকি এক ব্রিটিশ অফিসারের আত্মা, তিনি নাকি এক রাতে দুর্ঘটনায় মারা যান, তখন তার ঘোড়ার গাড়ি উল্টে যায়, তারপর থেকেই এই একই পথে ঘুরে ঘুরে বেড়ায় একই শব্দ। আরেকটা ব্যাপার পরবর্তীকালে শোনা গেছে, অনেকেই বলেছে যদি কেউ খুব কাছে গিয়ে সেই শব্দ অনুসরণ করে তাহলে হঠাৎ ঠান্ডা হাওয়া লাগে, মনে হয় কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে। কিছু স্থানীয় লোক তো এটাও বলে যদি তুমি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো তাহলে নাকি ঘোড়ার ছায়াও দেখা যায় কয়েক সেকেন্ডের জন্য। এই গল্পটা পুরোপুরি প্রমাণিত সত্য নয়, কিন্তু কলকাতার পুরনো এলাকাগুলো, যে এলাকাগুলো রয়েছে তার মধ্যে হেস্টিংস এখন হন্টেড জায়গা হিসেবে বিখ্যাত। এই যারা হন্টেড ট্যুর করায় না শহরে, তারা কিন্তু হেস্টিংসেও নিয়ে যায়, যাবেন নাকি একদিন রাত্রিবেলা গা ছমছমে অভিজ্ঞতা তৈরি করার জন্য। যাই হোক, শহরের ইতিকথায় হেস্টিংসকে নিয়ে ইতিহাস, গল্প দুটোই বলে দিলাম।
3: শহরের ইতিকথা,
4: আর শহরের ইতিকথার পর আপনার জন্য আসতে চলেছে শুভমিতার গাওয়া একটা গান। অ্যাকচুয়ালি পরপর তিনটে গান, প্রথম গানটা শুভমিতার কণ্ঠে, তারপরেরগুলো আস্তে আস্তে বলছি, শুনতে থাকুন 107 FM রেইনবো। তিনেকে তিন, গানের হ্যাট্রিক
5: FM রেইনবোতে, তিন

0: তিন একে তিন গানের হ্যাট্রিকে এর পরের দুটো গান শুভঙ্কর ভাস্করের ভেজা এমন, আর তারপর জেমসের গাওয়া ভিগি ভিগি। 107 FM রেইনবোয়ে,
1: FM রেইনবোতে তিন একে তিন, তিন একে তিন।

শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। নমস্কার কলকাতা, দ্বিতীয় ঘন্টায় চলে যাওয়ার সময় এসে গেছে, একটু পরেই খবর আর তারপর দ্বিতীয় ঘন্টায় আবার আপনার কাছে ফিরে আসব। আমি অরুণিমা, শুনতে থাকুন।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। পশ্চিমবঙ্গে পালাবদল। বিধানসভা নির্বাচনে নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের জন্য রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ে রাজ্য রাজনীতি এক নতুন মোড় নেবে বলে মনে করা হচ্ছে। রাজ্য বিধানসভার 294টি আসনের মধ্যে 292টি আসনেই ভোট গণনা শেষ হয়েছে। আগেই জানানো হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন হবে আগামী 21শে মে, ওই আসনে ভোট গণনা 24শে মে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 206টি আসনে জয়লাভ করেছে বিজেপি, 80টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস, 1টি আসনে এখনও এগিয়ে রয়েছে তারা। কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি 2টি করে আসনে জিতেছে, 1টি করে আসনে জয় পেয়েছে CPIM এবং ISF। কলকাতার সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রধান তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জোরদার লড়াইয়ের পর হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 15,114 ভোটে জয়লাভ করেন তিনি। আসামে নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শাসক দল বিজেপি নেতৃত্বাধীন NDA জোট টানা 3য়বারের মতো ক্ষমতায় এসেছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয় নেতৃত্বাধীন TVK দল একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে NDA জোট পরবর্তী সরকার গঠন করতে চলেছে। 5টি রাজ্যে 7টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মহারাষ্ট্রে 1টি করে আসন জিতেছে। অন্যদিকে কংগ্রেস কর্ণাটকে 2টি আসন পেয়েছে। মহারাষ্ট্রে বিজেপি শরিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি NCP অন্য আসনটিতে জয়লাভ করেছে। সংযুক্ত আরব আমিরের ফুজরাই তেল শিল্পে অঞ্চলে একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে দেশের কর্তৃপক্ষ জানিয়েছে ইরান থেকে পরিচালিত একটি দ্রোণ হামলার জেরেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে নতুন করে সতর্কবার্তা ও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন ইরান যদি মার্কিন জাহাজের উপর হামলা চালায় তবে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা

আকাশ টুকরো টুকরো কিছু বৃষ্টি, গোমড়া আকাশ হঠাৎ থামার মতো হ্যাংলা, গোলপার ভরা ভিজে রাধা চূড়া, হলদে রাস্তা ঝাপসা আমাকে সামলা।

보내버려진

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সকাল সকাল কানে মন্তর দেব 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 8:10 এখন। আচ্ছা, আপনার কি এরকম হয়, অফিসে প্রায় প্রত্যেকেই মানে কলিগরা তারা একসাথে ঘুরতে যাচ্ছে, খেতে যাচ্ছে, আপনাকে দেখে মিষ্টি হাসছে কিন্তু আপনার সঙ্গে তেমন একটা মিশছে না, আপনার মন খারাপ হচ্ছে, স্কুল কলেজেও এরকম হয়েছে, তারপর আপনি দেখতে পাচ্ছেন যে পাড়ার বন্ধু বান্ধবরাও অনেক সময়ই আপনাকে এড়িয়ে যাচ্ছে, অথচ আপনি তো কাউকে অপমান করছেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করছেন না, আপনার নিজের কাজের জায়গায় আপনি যথেষ্ট সাকসেসফুল, তাহলে এটা কেন হচ্ছে? আর তারা আপনাকে নিয়ে বেশ গসিপও করছে একজোট হয়ে। আপনার তো মনে হচ্ছে নিশ্চয়ই আমার কোনো দোষ আছে, না আপনার কোনো দোষ নেই, আপনার গুণ আপনাকে সবার থেকে দূরে সরাচ্ছে, এটা জানবেন। তার কারণ এরা সবাই আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না, সেই জন্য সবাই একজোট হয়ে আপনার নামে নিন্দে করে। কাজে এসব নিয়ে মাথা ঘামাবেন না, এগিয়ে যান নিজের কাজে, নিশ্চয়ই যোগ্য বন্ধু পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে। আর এই সমস্ত PNPC করা বন্ধুবান্ধব এ থাকাচ্ছে না থাকা ভালো, তাই বলছি আপনি একদম ভেঙে পড়বেন না, ওরা সেটাই চেষ্টা করছে আপনার কনফিডেন্সটা নষ্ট করে দেবার, একদম সেই সুযোগটা ওদের দেবেন না। নিজের কাজ যেভাবে করছেন, যেভাবে জীবন চালাচ্ছেন সেভাবেই চলুন, দেখবেন একটা সময় আপনার মনে হবে যে যে মানুষটা উঁচুতে ওঠে সেই মানুষটা সেই আলোর ওপরের বিন্দুর মতো, নিচের অন্ধকারগুলো থাকে বটে কিন্তু আপনাকে তো ওপরে গিয়ে উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করে জ্বলতে হবে, তাই না? প্রচুর জ্ঞান দিয়ে ফেলেছি, যাই হোক মন্তরটা কাজে লাগান, মন খারাপ করবেন না, আপনি জেনে রাখুন আপনি এগোচ্ছেন সেই জন্যেই আপনাকে নিয়ে ইনসিকিউর আর আপনাকে নিয়ে এত রকম গল্প এরা করছে, একদম ভেঙে পড়বেন না। আর মর্নিং মন্ত্রর পর অরিজিৎ সিং আর অন্তরা মিত্র, গেরুয়া ফ্রম দ্য মুভি দিলওয়ালে, 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:18 হয়ে গিয়েছে, আর এবার তো নিশ্চয়ই মনে হচ্ছে যে অরুণিমা কখন টপিকটা বলবে। টপিক তো অবশ্যই বলবো, কিন্তু টপিকটা বলার জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, কারণ আজকের দিনটা বিশেষ দিন। একে তো ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে, সেই সঙ্গে সঙ্গে আজ কিন্তু হ্যান্ড হাইজিন ডে। হ্যান্ড হাইজিন মানে বুঝতেই পারছেন, সাবান জল, স্যানিটাইজার, এসব একটা সময় তো আমরা ভয়ঙ্করভাবে ব্যবহার করতাম। সেই সময়ের কথা মনে রেখেই অনেকের কিন্তু সেটা স্বভাব হয়ে গেছে, মানে বারবার হাত ধোয়া, বারবার স্যানিটাইজার লাগানো, এখনও সেই অভ্যেসটা চালিয়ে যাচ্ছেন। তো সেই সময়ের কথা মনে রেখে আপনি আপনার পরিবারের বা আপনার বন্ধুবান্ধবের মধ্যে এমন একজনের কথা বলুন যার হাত ধোয়ার জন্য এবং হাত স্যানিটাইজ করার জন্য আপনারা সবাই বিরক্ত হয়ে যেতেন যে এতবার কেন, এতবার কেন। আর সেই জন্য আপনাদের মনে হতো যে একে একটা পুরস্কার দেওয়া দরকার, এতবার হাত ধোয়ে, এতবার স্যানিটাইজ করে। এরকম কেউ আছে আপনার বাড়িতে বা আপনার বন্ধুবান্ধবের মধ্যে? একে নিয়ে কোনো মজার ঘটনা আছে? তাহলে জানান আমাকে। আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়। 9903653992 এই নাম্বারে মেসেজ করুন। আর এখন আপনার জন্য যে গানটা আসতে চলেছে সেটা রূপম ইসলামের কণ্ঠে, শুনুন গানটা। ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর দেখুন, যেই আমি টপিক দিয়েছি সঙ্গে সঙ্গে মেসেজ আসা শুরু করে দিয়েছে। এই মেসেজটা পাঠিয়েছে হচ্ছে সৌভিক সরকার ফ্রম কসবাহালতু, লিখেছে সুপ্রভাত দিদি, আজ মর্নিং মন্ত্র ফাটাফাটি ছিল। তা আমার এক বন্ধু আছে যে ঘন ঘন হাত ধোয়ে, অদ্ভুত একটা মুদ্রাদোষ বলতে পারো। আমি একবার বলেছিলাম এত হাত ধুস না, হাতের রেখাগুলো উঠে যাবে। দেখি বন্ধু কল করা বন্ধ করে দিয়েছে আর জলের কলটাও বন্ধ করে চুপচাপ চলে এলো। তা যাই হোক, এটা খুব ভালো। আর তার পরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে উৎপল মাইতি বেহালা থেকে, নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, আজ ওয়ার্ল্ড আস্থমা ডে নিয়ে জমজমাট স্মার্ট টক শুনলাম আর সাথে গান, আজ সঙ্গে ছিল স্মার্ট আর যে অরুণিমাদি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব খুব বাস্তব মন্ত্র। 2021 সালে আমাকে নিয়ে নানান গুজব আলোচনা আমার সাথেও হয়েছিল, কারণ আমার ভালো দু তিনজন সহ্য করতে পারতো না, কিন্তু তারা ছিল আমারই ছোটবেলার বন্ধু। ওদেরকে ব্লক লিস্টে ফেলে দিয়ে নিজের পথে চলেছি, কে কি বললো আমার কাছে কিছু গুরুত্ব নেই, বিন্দাস আছি। বিষয় বলি এবার, ছুচিবাই বাটুলদা, কলে যতবার জল আনতে আসবে যাবে ততবার সাবান দিয়ে বালতি মাজবে, সাথে হাতে পায়েও সাবান মেখে আসবে, যে কলে জল নেবে সেই কলেও ভালো করে সাবান মাখিয়ে ধুয়ে জল নেবে, এটা একটা মানসিক রোগ। উৎপল মাইতি বেহালা, একদম ঠিক বলেছ, ওসিডি বলে এটাকে, এরকম সমস্যা অনেকেরই আছে। আর তার পরের মেসেজ পাঠিয়েছে মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, শুভ সকাল, আমার এক বন্ধু আছে যে মানে ঘুরতে ফিরতে হাত ধোয়, হাতে স্যানিটাইজার দেওয়ার পর আবার সেই হাত সাবান দিয়ে ধোবে তবে কোনো কিছু খায়, বারবার জিজ্ঞাসা করলে বলে এটা আমার অভ্যেস। আমি মনে করি এটা একটা মানসিক রোগ, একদমই ঠিক কথা বলেছো মাধাই। আর এই মানসিক রোগটা অনেকেরই কিন্তু এই কোভিডের সময় আমরা এত বেশি হাত ধোয়াধুই করেছি সেই সময় বেড়ে গেছে, এটা এদের ভেতরে ছিল ওই সময় আরও বেশি বেড়ে গেছে আর কি। এর পরের মেসেজ দীপক কুমার তুম, গ্রাম বেলপুকুর তুমপাড়া শ্যামপুর হাওড়া থেকে, লিখেছে গুড মর্নিং দিদি ভাই, ছোটোবেলায় দেখেছি আমার ঠাকুমা এরকম খুব কাণ্ড করতো, কারণ উনি যখনই বাইরে থেকে আসতেন বা কিছু কাজ করতেন, আগেকার দিনে সোডা মাটি ছিল, এখন তো তা নেই, তাই দিয়েই বারবার হাত পা ধোয়াধুই করতো, আর সেই হাত ধোয়ার জন্য ওনার হাতে পায়ে হাজা হয়ে যেত। আমার বাবা কাকারা অনেক মানা করতো কিন্তু শুনতো না, বাধ্য হয়ে ওনাকে মেনে নিতে হতো আমাদের। দীপক কুমার তুং এই মেসেজটা পাঠিয়েছেন, সত্যি তাই, এই সমস্যা যাদের বাড়ির লোকেদের থাকে তারাই জানে সমস্যাটা কি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। আর

সবচেয়ে বড় ব্যাপার, এরা না কাউকে বিশ্বাস করে না। আপনি হয়তো হাত ধুয়েছেন খাবার আগে, আপনাকে বলবে না তুই হাত ধুস নি, আবার ধো। আবার ওনাকে প্রমাণ করে দেখানোর জন্য ওনার সামনে আবার ধুতে হবে, এইরকম সমস্যা আর কি। যাই হোক, এইবারে যে গানটা আসতে চলেছে সেটা অবশ্যই মেঘের গান, শুভঙ্কর ভাস্করের কণ্ঠে 107 FM রেনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর, শুনতে থাকুন

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা, ফান্ডা,
3: ফুড ফান্ডা 107 FM রেনবো, নমস্কার কলকাতায়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন 8:31, মানে একদম ব্রেকফাস্ট করার ঠিকঠাক টাইম। আর এই সময় আমি এমন একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাকে বলবো, আপনি জানেনই, নতুন করে আর কি বলি, আমি ভীষণ কুঁড়ে। তো এমন একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা খেতে ভালো হবে কিন্তু খুব একটা খাটতে হবে না যেটার জন্য, আর সেটা হচ্ছে কর্ন চিজ স্যান্ডউইচ। কী করে বানাবেন সেটা বলি। ব্রেড স্লাইস নেবেন 4 পিস, সিদ্ধ করা কর্ন বা ভুট্টা নেবেন 1 কাপ, চিজ গ্রেট করাও নিতে পারেন, আবার চিজ স্লাইসও নিতে পারেন। স্লাইস নিলে একটা একটা করে 2, আর যদি গ্রেট করা নেন তাহলে 1/2 কাপ। মাখন 2 টেবিল চামচ, মেয়োনিজ 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, নুন স্বাদ মতো, কাঁচা লঙ্কা কুচি 1টা, পেঁয়াজ কুচি, এটা কিন্তু ঐচ্ছিক, দিতেও পারেন নাও দিতে পারেন, ইনফ্যাক্ট কাঁচা লঙ্কা কুচিও তাই, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার কিভাবে বানাবেন, একটা বাটিতে সেদ্ধ ভুট্টা, চিজ, মেয়োনিজ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচ ভালোভাবে মিশিয়ে নিন। ব্রেডের এক পাশে মাখন মাখিয়ে নিন, মাখন দেওয়া পাশে কর্ন চিজের মিশ্রণটা ছড়িয়ে দিন, আরেকটা ব্রেড দিয়ে ঢেকে স্যান্ডউইচ বানান। এবার স্যান্ডউইচ মেকারের মধ্যে দিলে, বড় যে স্যান্ডউইচ ব্রেডগুলো ওগুলো তো 2 ভাগ হয়ে যায়, 2 স্যান্ডউইচ হয়ে যাবে বেরিয়ে। আর এটা মোটামুটি গরম টম্যাটো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন, ব্যাপক লাগে খেতে। কর্নার চিজ স্যান্ডউইচ না আমার তো ভীষণ পছন্দের, আর কি তাড়াতাড়ি হয়ে যায়, ঝপাঝপ কটা সেদ্ধ কর্ন দাও, একটা চিজ স্লাইস দাও, একটু মেয়োনিজ দাও, একটুখানি মাখনের ওপর এগুলো ছড়িয়ে টড়িয়ে আর একটা ব্রেড চাপা দিয়ে বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। বার করে নিলে তারপর তুমি তোমার ইচ্ছে মতো যতটা গোলমরিচ দেবে কি না দেবে তোমার ব্যাপার। যাই হোক, সহজে রান্নার মানে একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাকে বলে দিলাম, এবার আজকেই করে খেয়ে দেখুন। আর ফুড ফান্ডার পর একটা ভীষণ রোম্যান্টিক গান শোনাবো, রূপঙ্করের গাওয়া মেঘ নেমে এলো তার। শুনুন গানটা, ফিরছি গানের পর আমি অরুণিমা, মানে ঠিক 4 মিনিট পর 107 FM রেনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 8:38। আর প্রচুর মেসেজ এসে গেছে, সেই মেসেজগুলো তো আমাকে পড়তেই হবে। প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখেছেন, প্রিয় শ্রবণ সাথী অরুণিমা, সকলকে জানাই সকালের শুভেচ্ছা। ভোরাই থেকে শুনছি অ্যাস্থমা নিয়ে তোমার উপস্থাপনা, আমার ওই রোগকে বহনের দিনগুলো মনে পড়ে গেল। সেকেন্ডবার কোভিড হওয়ার পরে আমার হাঁপানিটা ঠিক হলেও কেড়ে নিল আমার ঘ্রাণের অনুভূতি। টপিকে বলি, হাইজিনের ব্যাপারে আমার ভাই একদম উল্টোমেরুর মানুষ, ও হাত না ধুয়েই খেয়ে ফেলতো, এখনও খেয়ে ফেলে। আর হাত ধোয়া আর স্যানিটাইজারের ইউজ করার ব্যাপারে আমার জুড়িমেলা ভার, কিছুটা সুচিবাহীও হয়ে পড়েছিলাম কোভিডের সময়, এটা গ্রো হয়েছিল, গিন্নি বারবার বলে বলে ঠিক করে দিয়েছে। সকলে ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে এই মেসেজটা করেছেন। তারপরের মেসেজ যিনি পাঠিয়েছেন, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, সুপ্রভাত। প্রথমেই বলি, শহরের ইতিকথা অনুষ্ঠান শহর কলকাতার হেস্টিংস হাউসের কথা শুনলাম ও জানলাম। আমি ঝমঝম বৃষ্টির গভীর নিশুতি রাতে যদি যেতে পারতাম খুব ভালো হতো, খুব এক্সাইটিং বিষয়। এই মরেছে, আবার বলবেন না, এই ঝমঝম বৃষ্টির রাতে সাহেবের ঘোড়ার গাড়িতে যদি ওঠা যেত। তো আজকের টপিকে বলি, আমরা যদি অনেক অনেক বছর আগে ফিরে যাই, অনেক বয়স্ক মানুষের এই সমস্যা দেখা যেত, বারবার হাত ধোয়া। যেমন কোনো বাড়িতে বিধবা পিসি থাকলে এনাদেরও সাংঘাতিক এই সমস্যা ছিল। আর আমার এক অফিস কলিগ আছেন, সে তো বারবার হাত ধুয়ে পকেটে থাকে স্যানিটাইজার, আর তার সঙ্গে মাঝে মাঝে অফিস ছুটির পরে চায়ের দোকানে চা খেতে যাই, সে বাথরুমে ঢুকলে সহজে আর বেরই হতে চায় না, হাত ধোয়ে আর কি। তার পরের মেসেজ, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছেন, গুড মর্নিং দিদি, মর্নিং মন্ত্র খুব ভালো, আমার ক্ষেত্রেও অনেকটা এরকম, অনেকটা এরকম যদি হয় একদম সাহস হারাবে না, তুমি জানবে তুমি একদম ঠিক, তুমি ঠিক বলেই, অন্যরা বেঠিক বলেই তোমাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। আরে তোমাকে যদি ওরা কিছুই না ভাবতো, তোমাকে নিয়ে তো কিছুই আলোচনা করতো না, তাই না? আমার এক চেনাশোনা মানুষ আছে আত্মীয়র মধ্যে, তিনি বারবার হাত ধুয়ে যান, একটু কিছু করলো কি না করলো হাত ধোয়া হয়ে গেল, সাবান দিয়েও আবার শুধু জল দিয়েও একটু হাত ঘষে নেয়। যাই হোক, এটা যাদের সমস্যা না সেটা কিন্তু গুরুতর সমস্যা, জানো তো, এনারা বোঝেন না, এনাদের বাড়ির লোকেরাও বোঝে না, এদেরকে ডাক্তার দেখানো দরকার, এটা ওসিডির একটা দিক। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, মধু অ্যান্ড শ্রেয়া না, অরুণিমাদি গুড মর্নিং, জলের কল দেখলে অনেকেই সেখান থেকে সরতে চায় না, প্রয়োজন না থাকলেও চোখে মুখে জল দিতে থাকে। হ্যাঁ, এটাও একটা রোগের মধ্যেই পড়ে, যাই হোক। তো এত কথা হচ্ছে জল নিয়ে, হাত ধোয়া নিয়ে, তো এইসবের মধ্যে আমি একটু বৃষ্টি নামিয়ে দিই, মানে বৃষ্টি তো বাইরে চলছেই, পটার গাওয়া বৃষ্টি চেয়েছে মন, আপনার জন্য 107 FM রেইনবো। ফিরছি গানের পর।

যখন বিছানায় শুয়ে বৃষ্টির স্বপ্ন বুনছি, যখন ঘুম ঘুমে ভেজা শব্দ, যখন তুমি এলে বাইরের আকাশে, তখন সোনা রোদ, কালো পিচের রাস্তা,

0: রং মিশছে সন্ধ্যের পথ ধরে, সেই মর্মর শব্দ আর সেই মুহূর্তে জমে থাকা স্বপ্ন, যে স্বপ্নগুলো বহুদিন আগে দেখতাম, দেখব বলেই দেখতাম, যে স্বপ্নগুলো এলোমেলো করে দিত, দেবে বলেই দিত, সে স্বপ্নগুলো এখন আর
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 8:47। ভাবুন তো, এমন একটা যদি অফিস হতো যেখানে দুপুর দুটো বাজলেই একসাথে অফিসের সব কর্মী খেতে

0: বসে যেত একটা টেবিলে, মানে টেবিলের সঙ্গে টেবিল জোড়া লাগিয়ে সবাই একসাথে পুরো 40 মিনিট বা 1 ঘন্টার আড্ডা। এটা স্বপ্ন না, এটা সত্যি। হয়তো আমি আপনি এমন জায়গায় কাজ করেছি যেখানে নিজের টিফিন বক্সটা লুকিয়ে লুকিয়ে একা একা খাওয়া, একা একা চা খেতে যাওয়া, এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। কিন্তু এমন একটা অফিস আছে যেখানে বসের মদতে প্রতিদিন অফিসে চলে 1 ঘন্টার বিশেষ মিটিং। আমাদের দেশেরই একটা সংস্থার প্রতিষ্ঠাতা এই নিয়ম চালু করেছেন, যা নেট মাধ্যমে সবাইকে অবাক করেছে, মুগ্ধ করেছে। এমনকি এই অফিসটা এমন একটা অফিস যেখানে প্রতিদিন দুপুর 2টায় সব কাজ বন্ধ হয়ে যায়, 40 জন কর্মীর কাউকে অফিসে পাওয়া যায় না। অফিসে প্রতিদিন পিকনিক, এমন আজব কথা কে কোনো দিন শুনেছেন? ঘড়ির কাঁটা দুপুর 2টো ছুঁলেই অফিসের ডেস্কে কোনো কর্মীকে পাওয়া যায় না। অফিসের 40 জন কর্মী তখন ব্যস্ত খাবার ভাগ করে খেতে, পাক্কা 1 ঘন্টা কাজ থামিয়ে সকলে একসঙ্গে পিকনিকের মতো মজা উপভোগ করে। তখন সেখানে শুধু খাওয়া, হাসি ঠাট্টা, আড্ডা। ম্যানেজার থেকে শুরু করে একেবারে নতুন আসা ইন্টার্ন পাশাপাশি বসে খাওয়া সারেন। কোনো বিদেশি সংস্থা নয়, অফিসে 1 ঘন্টার পিকনিকের ঐতিহ্য চালু হয়েছে আমাদের দেশেরই একটা অফিসে। আর এটাই নাকি তাদের কাজের গুণগত মানও বাড়ছে, আর সেই সঙ্গে সঙ্গে অফিস থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার যে প্রবণতা সেটাও কমছে। সত্যি এরকম ব্যাপার যদি সবাই করতে পারতো তাহলে না এই যে অফিসের মধ্যে পলিটিক্স চলে সেগুলো একদম চলতো না, এটা আমি বলে দিতে পারি। আর এখন যেটা করতে চলেছি সেটা হচ্ছে এমন একটা গান শোনাবো যে গানটায় মনটা ভালো হয়ে যাবে। আসলে এটাই হয়, মানে আমরা যখনই ভালো ভালো গান শুনি আমাদের মনটা হঠাৎ করেই বেশি বেশি খুশি হয়ে যায়। এরকম বৃষ্টির সকালে কিশোর কুমারের গাওয়া হাওয়া মেঘ সরায় রয়েছে এখন ফ্ল্যাশব্যাক সঙে।
1: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে উইথ ভাঙা গলা। যাই হোক, আমি জানি গলা যেমনই হোক আপনি ভালোবাসেন, অ্যাকসেপ্ট করে নেবেন। সবসময় তো গলা জুড়ে থাকে না, সুরে থাকে না, মাঝে মাঝে গলা ভাঙে, বেসুরো হয়, সেরকমই হয়েছে আর কি। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সুপ্রভাত আর যে অরুণিমা দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। আজ মর্নিং মন্ত্র খুবই প্রাসঙ্গিক, ভীষণ ভালো লাগলো। আমার এক দাদা বারবার কোভিডের সময় থেকে হাত ধুয়ে ধুয়ে হাতে হাজা হয়ে গেছে, ডাক্তার তাকে হাত ধুতে বারণ করেছে। এর পরের মেসেজ হচ্ছে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, ও গান মিলান্তিতে একটা গানের রিকোয়েস্ট করেছে, আমি যদি চালানো সম্ভব হয় নিশ্চয়ই চালিয়ে দেব। আর আমার নিজেরই হাত ধোয়ার অভ্যেস আছে, আমার মামনি অনেকবার করে হাত ধোয়ে, তাকে হাত ধোয়া নিয়ে আর সবাইকে হাত ধোয়া নিয়ে টিকটিক করে, বুঝলাম। বিকাশ রঞ্জন দাস যাদবপুর থেকে লিখেছেন, যাদবপুর বিজয়গড় থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, করোনা আমাকে একটা ভয়ঙ্কর অভ্যেস করিয়ে দিয়ে গেছে, সেটা হলো কারণে অকারণে বারে বারে হাত ধোয়া, এটা এখন সূচিব্যয়ের পর্যায়ে চলে গেছে, শিগগিরই ডাক্তারের কাছে যান, সারান এটা, নাহলে না হাতের ছালটাল উঠে জঘন্য অবস্থা হবে। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, ভেরি ভেরি গুড মর্নিং অরুণিমাদি, ভেরি নাইস টপিকে বলি, আমি ব্যাংক থেকে টাকা তোলার পর 3 বার টাকা গুনি, এটা পাশের লোক না খুব বিরক্ত হয়, না টাকা পয়সার ব্যাপার একটু তো গুনে টুনে রাখতেই হবে, তবে হাত ধোয়া নিয়ে কথা বলছি আজকে। নিবেদিতা সেন শাওড়াফুলি থেকে লিখেছেন, গুড মর্নিং অরুণিমা, আসলে হিংসা ভালো তো, হিংসা ভালো তো কেউ দেখতে পারে না, কুছ পরোয়া নেই, আমি আমার মতো শুধু সময়ের অপেক্ষা। ভালো লাগলো তোমার মর্নিং মন্ত্র, হাত ধোয়া নিয়ে কিছু বললেন না, যাকে এটা যখন লিখেছেন এবার নিজের দায়িত্বে একবার হাত ধুয়ে নিন, মুখ ধুয়ে নিন, সাহস হয়ে গেছে যখন। আর এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে মৌসুমি ভৌমিকের গাওয়া বৃষ্টি পরের গানটা শুনিয়ে দেবো আপনাকে, শুনুন গানটা। ফিরছি গানের পর, পরের ঘন্টায় মানে নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় অর্থাৎ শেষ ঘন্টায় আপনাদের মেসেজ তো পড়বই, সেই সঙ্গে সঙ্গে অনেক কিছু জানানোর আছে, কোথাও যাবেন না, শুনতে থাকুন 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে ইতিহাস সৃষ্টি করল বিজেপি। স্বাধীনতার পর রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি সরকার। মোট 293টি বিধানসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত 292টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজেপি 206টি আসন পেয়েছে, তৃণমূল কংগ্রেস 80টি আসনে জিতেছে এবং একটি আসনে এগিয়ে আছে। কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি দুটি করে আসন পেয়েছে এবং CPIM ও ISF একটি করে আসন পেয়েছে। অসমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শাসক দল বিজেপি নেতৃত্বাধীন NDA জোট টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে NDA জোট পরবর্তী সরকার গঠন করতে চলেছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় পলাতক মোহাম্মদ নওয়াজ কাক্কাত ইসমাইলকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে প্রত্যর্পণ নিশ্চিত করেছে। CBI জানিয়েছে এই ব্যক্তি অর্থ তছরূপ, তোলাবাজি, প্রতারণা, অপরাধমূলক আত্মসাত, জালিয়াতি সহ বিভিন্ন অপরাধে দিল্লি পুলিশের দায়ের করা একটি মামলার অভিযুক্তকে বহুদিন ধরে খোঁজা হচ্ছিল। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে নতুন করে সতর্কবার্তা ও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন যে ইরান যদি মার্কিন জাহাজের উপর হামলা চালায় তবে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। ইরান তাদের অবস্থানে অটল থেকে দাবি করেছে যে হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে এবং তারা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 9:07। আর এইবার আপনাকে যেটা জানাতে চলেছি, না এখানকার কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো নদীর কথা জানাতে চলেছি। তার নাম হচ্ছে ফিঙ্ক নদী। অস্ট্রেলিয়ার আদিবাসীরা একে বলে লারা পেন্টা। বিজ্ঞানীদের মতে এই নদীর বয়স প্রায় 30-40 কোটি বছর। ভাবতে পাচ্ছেন? তার মানে প্রায় 23 কোটি বছর আগে, যখন পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব শুরু হয়েছিল, তারও অনেক আগে থেকে এই নদী বইছে। শুধু তাই নয়, যখন অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, আফ্রিকা ও ভারত মিলে গন্ডোয়ানা নামে বিরাট একটা অতিকায় মহাদেশ ছিল, ফিঙ্ক নদী তখন থেকেই নিজের পথ তৈরি করে আসছিল। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী তো আপনারা জানেন নীল নদ, আর সবচেয়ে বড় নদী হচ্ছে অ্যামাজন। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে পুরনো নদী কোনটা, ফিঙ্ক নদী। আহা, যদি কোনোদিন অনেক টাকা টাকা হয় আর কি, হবে না যদিও, তবুও যদি হয় তাহলে একবার অস্ট্রেলিয়ায় গিয়ে ফিঙ্ক নদীটা দেখে আসবো। এরকম কোটি কোটি বছরের পুরনো নদী, ভাবা যায়? এত বছর ধরে বইই চলেছে। মনটা ভেসে গেল এই কথাটা শুনে। মনোময় ভট্টাচার্য এবার আপনার মন ভাসিয়ে দেবেন। সুরে সুরে শুনতে থাকুন, ফিরছি ঠিক 4 মিনিট পরে 107 FM রেনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 9:14। আজকে তো অনেকগুলো বিশেষ বিশেষ দিন, আপনারা জানেনই, সকাল থেকেই বলে যাচ্ছি আজ ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে, সেই সঙ্গে সঙ্গে আজ আবার হ্যান্ড হাইজিন ডে। হ্যান্ড হাইজিন মানেই তো বারবার জল দিয়ে, সাবান দিয়ে, স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, পরিষ্কার করা, কারুর কারুর এটা সাংঘাতিক বাতিক হয়ে যায়, সেটাই জানতে চেয়েছি। আর শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে একদম ছন্দে ছন্দে লিখেছেন, ঘন ঘন ঘর মোছে, ধোয়ে যখন তখন হাত, অনেকের মধ্যে আমি দেখেছি এমন ধাত, এক রকমের ম্যানিয়া, সূচিবাহী গ্রস্ত, এই রকম মানুষকে চোখে দেখেছি আমি রোজ তো, চলতে ফিরতে এরা সকলের বাড়িয়ে চলে দুর্ভোগ, সর্বদাই খুঁতখুতানি, এটা একটা রোগ। হ্যাঁ, ঠিক বলেছেন, এটা একটা রোগ আর আমরা সেটা বুঝতে পারি না। তো শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে এই মেসেজটা পাঠিয়েছিলেন। আর তারপরের মেসেজ চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে, সুপ্রভাত অরুণিমা, আমার এক বন্ধু আছে, হোটেলে কাজ করতো আর বালতির জলে হাত ডুবিয়ে নেওয়া অভ্যেস হয়ে গিয়েছিল, আর সেই কাজ বাড়িতে এসে করতো, সেই জন্য স্বামী স্ত্রীতে খুব অশান্তি হতো। সত্যি মানে এইগুলো যে কি বিরক্তিকর ব্যাপার। শাউন বারাসাত থেকে লিখেছে, কোভিডের সময় নিয়ম করেছিলাম যে বাইরে থেকে ঘরে এলে বা টাকা পয়সা ধরার পর আগে ভালো করে হাত ধুতে হবে, তারপর বাকি সব কাজ। আমার বাড়ির লোক বলে এটা নাকি আমার মানসিক রোগ হয়ে গেছে, এমনকি আমি নিজেও অনেকবার এই অভ্যেস ছাড়ার চেষ্টা করেছি, কিন্তু তারপর এমন এমন ঘটনা দেখেছি, সেগুলো দেখার পর আমার মনে হয়েছে যে আমি যেটা করছি ঠিকই করছি, তাতে বাড়ির লোকজনের সাথে আমার ঝামেলা হলে হোক, তাই বলে আমার কিন্তু বারবার হাত ধোয়ার অভ্যেস নেই। তুমি যেটা করছো সেটা ঠিকই করছো, তবে বারবার হাত ধুলে সত্যিই সেটা অসুবিধাজনক এবং সেটা ওসিডির মধ্যেই পড়ে। শাওন বারাসাত থেকে এই মেসেজটা করেছিল। আর এরপরেও প্রচুর মেসেজ এসেছে, আমি জানি না সবার মেসেজ আমি পড়তে পারবো কি না, যেহেতু 8:30 হ্যালো ডক্টরের ডক্টর চলে আসবেন, তো সেক্ষেত্রে আমি হয়তো পড়তে পারবো না। আর সৌগত দাস সোনারপুর থেকে লিখেছে, আমার এক ফ্রেন্ড আছে এত হাত ধোয়ে যে আমি তাকে হ্যান্ড স্যানিটাইজিং অ্যাওয়ার্ড দিতে চাই, এটা খুব ভালো। তারপরে যে মেসেজ পাঠিয়েছে, শুধুই গানের রিকোয়েস্ট আর আর কোনো রকম টপিকে কোনো কথা নেই, আমি কিন্তু টপিকে একটু কথাটা শুনতে চাই আর কি। আর এবারের মেসেজ পাঠিয়েছে বিদ্যুৎ দত্ত, বিদ্যুৎ মেসেজ করেছে টালিগঞ্জ থেকে, বিদ্যুৎ লিখেছে যে আমার সহধর্মিনী, আগে এতটা পরিষ্কার বাতিক ছিল না, কোভিডের সময় হাত ধোয়ার অভ্যেস হবার পর এখনও বারবার হাত ধোয়, এত হাত ধোয় যে ওর হাতে মাঝে মাঝে ইনফেকশন হচ্ছে, হাতে ঘায়ের মতো হচ্ছে, ছাল উঠে যাচ্ছে, আপনি ইমিডিয়েটলি ডাক্তার দেখান, তার কারণ এত হাত ধোয়াটা কিন্তু স্বাভাবিক না। ডাক্তার দেখালেই ডাক্তার কিন্তু বলে দেবে যে এটা কিসের থেকে হচ্ছে, এটা একটা মানসিক সমস্যা, তো মনের ডাক্তারের কাছেই যাবেন আর এই সমস্যাটা সারিয়ে আনুন, নাহলে কিন্তু এই সমস্যা দিনে দিনে বাড়তে থাকলে এমন হবে যে উনি সারাক্ষণ জলই ঘাঁটবেন এবং সেই জল ঘাঁটার থেকে তার সাংঘাতিক সব অসুখ হতে পারে, হাতের

ছাল উঠে যাওয়া, ঘা হয়ে যাওয়া, এমনকি নিউমোনিয়াও হতে পারে ঠান্ডা লেগে। কাজেই ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যান। আর এবার যেটা শোনাতে চাই সেটা অবশ্যই একটা সুন্দর গান, তার কারণ রোজ রোজ সুন্দর সুন্দর গানটা তো আমার মানে শোনানোর দায়িত্বে পড়ে। তো এবারে যে গানটা শোনাতে চলেছি সেটা তিমির বিশ্বাস আর সোমলতা আচার্যের গাওয়া।

0: FM Rainbow Tea.
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM Rainbow. সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন.
0: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow তে. নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা.
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM Rainbow. আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 9:22। এবার আপনাকে একটু সতর্ক করি, ইনস্টাগ্রামে তো আছেন, প্রায় প্রত্যেকেই থাকে, তো সাতটা উপায় কিন্তু প্রতারকেরা ইনস্টাগ্রামে ফাঁদ পাতে, সতর্ক না হলে কিন্তু কেলেঙ্কারি। আর বিভিন্ন কৌশলে ইউজারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি পেলেই ভ্যানিশ করে দেয় টাকা পয়সা। এই নিয়ে বারবার পুলিশ ও প্রশাসনের তরফে আমজনতাকে সতর্ক করা হলেও বিশেষ একটা লাভ হয়নি। সবটা জানা সত্ত্বেও অসতর্কতার কারণে বহু মানুষ পা দেন প্রতারকদের ফাঁদে। এবার আপনাকে জানাই এক এক করে। অনেকেই ইনস্টাগ্রামে এমন মেসেজ পান যেখানে বলা হয় তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, টাকা তছরূপ করা হয়েছে। উল্টো দিকে মানুষটা বিপদে পড়েছে ভেবে সহযোগিতার হাত বাড়ালেই কেলেঙ্কারি। একদম এসব মেসেজে একদম বিশ্বাস করবেন না। প্রতারকরা মাঝে মাঝেই বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে, এরপর সেই অ্যাকাউন্টের মালিকের বন্ধুদের মেসেজ করে জানায় সে বিপদে পড়েছে। প্রতারণার ফাঁদ না বুঝেই বন্ধুরা হাত বাড়ায়, এক্ষেত্রে টাকা ও ওটিপি দিলেই সমস্যা। মাথায় রাখবেন এসব ক্ষেত্রে প্রতারকরা অত্যন্ত দ্রুত পদক্ষেপ করতে বাধ্য করে, যাতে আপনি ঠিক ভুল বিচার করতে না পারেন। ইনস্টাগ্রাম সাপোর্টের নামে প্রতারণার জাল বিস্তার করে প্রতারকরা। হয়তো আচমকা মেসেজ পেলেন কপিরাইট সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলা হবে, সহযোগিতার হাত বাড়িয়ে লিঙ্ক পাঠিয়ে লগ ইন করে দেওয়ার আশ্বাস দেন তারা। একবার আপনি সেই তথ্য সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু বিপদ। আরেকটা ব্যাপার হচ্ছে দামি উপহার বা ব্র্যান্ড কোলাবোরেশনের নামেও ফাঁদ পাতে প্রতারকরা। এক্ষেত্রে মেসেজ করে ব্যক্তিগত বিবরণ বা লগ ইন অ্যাক্সেস চাওয়া হয়, সেটা দিলেই কিন্তু ফাঁকা হয়ে যেতে পারে অ্যাকাউন্ট। আরেকটা ব্যাপার হয় ইনবক্সে কেউ একটা ইনস্টা প্রোফাইলের লিঙ্ক পাঠালো, আপনার তা আসল মনে হওয়ায় ক্লিক করলেই কেলেঙ্কারি। আপনি বুঝতেও পারবেন না কিভাবে হ্যাকারদের দখলে চলে যাবে আপনার অ্যাকাউন্ট। কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বা ওটিপি, ভুলেও অজানা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না। এসব ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে কাজটা করবেন যাচাই করা। সময়ের সঙ্গে সঙ্গে কৌশল বদল করে কিন্তু প্রতারকরা, তাই এক্ষেত্রে সচেতন ও সতর্ক থাকা আবশ্যক। কোনো অ্যাকাউন্ট সন্দেহজনক মনে হলেই রিপোর্ট করুন, বলে দিলাম। এবার সাবধান থাকাটা আপনার ওপর, আশা করি আপনার মাথায় বুদ্ধি আছে আর আপনি সাবধানেই থাকবেন। আর এবারে যে গানটা আসতে চলেছে সেটা অনুপম রায়ের গাওয়া, আর এই গানটা শুনতে শুনতে নিজের ছোটবেলায় ফিরে যান, আমিও ফিরে যাই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যালো ডক্টর,
4: ডক্টর 107 FM রেইনবোয় শুনছেন নমস্কার কলকাতা, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। সময় এখন ঠিক 9:31 হয়ে গেল, আর যেমন কথা দিয়েছিলাম তেমনভাবেই ডক্টর মানবেন্দ্র রায়কে নিয়ে এসেছি আমাদের মধ্যে। গুড মর্নিং ডক্টর। তো আজকে তো একটা বিশেষ দিন, আজকে ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে। তো এই যে অসুখটা, অ্যাস্থমা, হাঁপানি, যাই বলুন না কেন, শ্বাসকষ্ট, তো এটা কি জন্য হয়? মানে এটা কি কোনো জেনেটিক রোগ নাকি এমনি এটা এমনি হয় মানুষের? তো এটা কি কারণে হয় রোগটা?
5: যে কোনো রোগের মতো জেনেটিক ফ্যাক্টর সব রোগের জন্যই আছে, এটাতেও আছে, ফ্যামিলি সবসময় একটা রিস্ক ফ্যাক্টর। মেইনলি অ্যাজমা হচ্ছে একটা ক্রনিক এক্সপোজার টু অ্যালার্জেন, যার যাতে অ্যালার্জি আছে ধুলো ধোয়া কোনো খাবার। অনেকের আমাদের ফুলের যেগুলো আমরা ওই স্পোর বলি,
4: পোলেন অ্যালার্জি,
5: হ্যাঁ পোলেন অ্যালার্জি বা ওই পারফিউমে বডি স্প্রে অ্যালার্জি, এখানে অ্যালার্জি থাকলে সেক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। অ্যাজমার সিওপিডি মোটামুটি একটু ডিফারেন্স আছেই, একদম এক নয়, বাট ট্রিটমেন্টটা মোটামুটি একই টাইপের, বাট সবাই সাধারণ লোকদের গুলিয়ে ফেলে। সিওপিডি হচ্ছে একটা টাইপ যেটা বেসিক্যালি অকুপেশনাল হ্যাজার্ড যেগুলো থাকে না, যেখানে কলকারখানা, বালি খাদান বা ফ্যাক্টরি, যেখানে ধুলো ধোয়ার ক্রমে এক্সপোজার হতে পারে বা স্মোকার, তাদের বেশি হয়
4: সেগুলো।
5: হ্যাঁ সেইগুলো, এই সিওপিডিটা হচ্ছে রিভার্সেবল নয় আর কি, মানে ক্রনিক এক্সপোজার ওটা রিভার্সেবল না, বাট অ্যাজমা কিন্তু রিভার্সেবল, যদি টাইমলি আমরা চিকিৎসা করি, অ্যালার্জি থেকে অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু অ্যাজমাটা রিভার্সেবল। যদিও মোড অফ ট্রিটমেন্ট দুটোরই একই রকম, তবে অ্যাজমা বা হাঁপানি যেটাকে বলি সেটা কিন্তু রিভার্সেবল।
4: আচ্ছা আচ্ছা, আজকাল বাচ্চাদের মধ্যে খুব বেশি রকমের শ্বাসকষ্ট সমস্যা দেখা যাচ্ছে, এটার কারণটা কি মনে হয় আপনার?
5: মেইন কারণ হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। বাবা মার যদি থাকে, বড়দের মানে বাবা মারও যদি বেশি হয় পলিউশন বা এইসব কারণে, তাহলে তার বাচ্চাও প্রন টু অ্যালার্জি, সিওপিডি, অ্যাজমার চান্স থাকতেই পারে। ওভারঅল পলিউশন তো বেড়েই গেছে, আমাদের এয়ার কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে, তাই বাচ্চারা জন্মের পর থেকেই ব্যাড এয়ারে এক্সপোজার হচ্ছে, সেটা তো হয়েছেই। আরো পোস্ট কোভিড বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশন এত বাড়ছে, সেগুলো বাচ্চাদের হয়ে গেলে বা যে এইসব বাচ্চা একটু প্রিম্যাচিওর হয়, লাংসটা ভালো করে ডেভেলপ করে না, সেসব ক্ষেত্রে লাংস উইক থাকলে পরে চট করে ইনফেকশন হয়ে অ্যাটাক হতে পারে, তারপর পোস্ট ইনফেকশনের পর লাংসটা ড্যামেজ হয়ে গিয়ে একটা অ্যাজমা টাইপ নেয়। এগুলো 12 বছরের পর অনেক সময় ঠিক হয়ে যায় বাচ্চাদের, এগুলো পরে আবার ফেরত আসতে পারে, নাও আসতে পারে।
4: আচ্ছা, অ্যাজমা পুরোপুরি ঠিক হয়ে যায় মানে ঠিকঠাক চিকিৎসা করলে, নিয়ম মেনে চললে?
5: অ্যাজমা কিন্তু রিভার্সেবল, যদি অ্যাজমা বলি তাহলে রিভার্সেবল, ঠিকঠাক প্রথম থেকে চিকিৎসা করলে ঠিক হয়ে যায়। মেইন চিকিৎসার জায়গাটা অ্যাকচুয়ালি ইনহেলার, ইনহেলার ছাড়া কোনো ওষুধ দিয়ে বাড়ানোটা মুশকিল, কিন্তু আমাদের মেন্টাল ব্লকেজের জন্য ইনহেলারটা দিতে গেলেই প্রথম থেকেই বাবা মায়ের দোকানে আপত্তি। যদি প্রথম চোটে ধরা পড়ে এবং ইনহেলার দিয়ে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট হয়, তাহলে অনেক সময় ভালো থাকা যায়, সেরেও যেতে পারে, কিন্তু সময় মতো ট্রিটমেন্টটা নিতে হবে।
4: অনেক বাবা মা নেবুলাইজারও দিতে চান না, অনেক বাবা,
5: হ্যাঁ দরকার হলে দিতে হবে ইনহেলার নেবুলাইজার যখন যেটা দরকার, এগুলো সবই সাময়িক ভালো হতেই পারে। আর যেটা আমরা কোভিড এর পর ভুলে গেছি, যদি একটুখানি মাস্ক ইউজ করা যায়, পলিউশন থেকে যদি অনেকটা মুক্ত থাকা সম্ভব হয়, শুধু তার জন্যই অ্যাজমা ইয়ে কম হতে পারে। আমরা কিন্তু কোভিড এর সময় অনেক অ্যাজমা পেশেন্ট অনেক কম দেখেছি, অনেক অ্যাটাক কম হয়েছে, বিকজ তখন সবাই কোভিড এর ভয়ে মাস্ক পরার জন্য পলিউশনের এক্সপোজারটা কম হয়ে যাচ্ছে, লোকজন বাড়ি থেকে বেরোচ্ছিল না, রাস্তা ধুলো ধোয়া কম লাগছিল, অ্যাজমাও পেশেন্টও কিন্তু তখন অনেক কম ছিল, তো সেটাও একটা ব্যাপার। আর রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ সবসময় একটা কিন্তু ব্যাপার, ওভারওয়েট, ওবিসিটি কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। এখনকার বেশিরভাগ বাচ্চাই মানে হেলদি বলবো না, একটা ওবিস বলবো, যেটা একচুয়ালি আনহেলদি, তো সেটার জন্য দেখা যায় যে অ্যাজমা টাজমা সবই অনেক বেড়ে যায়।
4: তাহলে আপনি আজকে সবার উদ্দেশ্যে কি বলবেন? মানে আমরা তো জানি না আমাদের আশেপাশে কোন মানুষের শ্বাসকষ্টের সমস্যা আছে, আমরা হয়তো ফাঁস করে একটা সিগারেট জ্বালিয়ে ফেললাম, বা সেটা তার সাংঘাতিক সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গা থেকে আপনি আজ সবাইকে কি বলবেন?

0: যে যারা বুঝতে পারে যে স্মোকিংটা করে নিজের ক্ষতি, সমাজের ক্ষতি, সবার ক্ষতি করবো না, সেটা পারলে অ্যাভয়েড করবো নিজেও, এবং যদি খেতে হয় আমাকে একটা সেই স্মোকিং জোনে গিয়ে আলাদা করে করা, ট্রেনে বাসে যেখানে খুশি ভিড়ের মধ্যে স্মোক করে, প্যাসিভ স্মোকারের তৈরি করে আর কি, তাদেরকে বিপদে না ফেলা। আর যদি ধরা পড়ে রোগ, তাহলে সময় থাকতে ইনহেলার ইউজ করা ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী, যাতে রোগটাকে বাড়তে না দেওয়া যায়, অল্প থাকতেই ছাড়িয়ে ফেলা সম্ভব।
1: অনেক ধন্যবাদ, জানি খুব ব্যস্ত, তবুও সময় দিলেন, খুব ভালো থাকবেন, নমস্কার।
0: থ্যাংক ইউ।
2: হ্যালো ডক্টর,
1: তাহলে তো জেনে নিলেন কিভাবে বাঁচতে পারবেন অ্যাস্থমা থেকে, মানে হাঁপানি, অ্যাজমা, যাই বলুন না কেন, সেটা থেকে বাঁচার উপায়গুলো তো জেনে নিলেন। আর এবার তিনেকে তিন গানের হ্যাট্রিকে আপনাকে জানিয়ে দিই, প্রথম গান ইমন চক্রবর্তীর গাওয়া মনের মতন পাগল পেলাম না, আর তারপর আসছে আজ শ্রাবণের বাতাস বুকে রূপঙ্করের গাওয়া, আর একেবারে শেষে সাবান বরসে হরিহরন এবং সাধনা সরগমের এই মিষ্টি গানটা, আমি জানি না আপনাদের অনেকেরই হয়তো কলেজ জীবনের কথা মনে পড়িয়ে দেবে। শুনতে থাকুন 107 FM রেইনবো।
2: FM রেইনবোতে তিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, আপনার সঙ্গে এতক্ষণ ছিলাম আমি অরুণিমা। সময় এখন 9:53। এবার পৌঁছে যাব লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, দেখে নেব কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটের।
4: এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, কোথাও কোনো যানজটের খবর নেই বা এই মুহূর্তে শহর কলকাতার বুকে বড় কোনো মিছিল মিটিং নেই। আজকে সারাদিনে পূর্ব নির্ধারিত তেমন কোনো বড় মিছিল মিটিং এর খবর এখনো পর্যন্ত আমাদের কাছে না থাকবার জন্য আশা রাখছি বাকি সময়টুকু শহর কলকাতার যান চলাচল স্বাভাবিক থাকবে। নমস্কার।
5: নমস্কার।
3: তাহলে আজকে জ্যাম যান জমায়েতের কোনো খবর নেই, কলকাতা শহর মোটামুটি ঠিকঠাকভাবেই যানবাহন চলাফেরা করছে এই মুহূর্তে, কাজেই আমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারি। আর আপনারাও যারা অফিসে বেরোবেন নিশ্চিন্তে বেরোতে পারেন। আজকের মতো আমি অরুণিমা চললাম, শুনতে থাকুন 107 FM রেইনবো। আপনার জন্য রেখে গেলাম শেষ গান, ফ্ল্যাশব্যাক সং, মোহিনের ঘোড়াগুলির ঘরে ফেরার গান, শুনতে থাকুন।
1: FM Rainbow Flashback Song.
6: Rainbow Flashback Song.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা তেল শিল্পাঞ্চলে এক বিরাট অগ্নিকাণ্ডের ঘটনায় সেদেশের কর্তৃপক্ষ জানিয়েছে ইরান থেকে পরিচালিত একটি ড্রোন হামলার জেরেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন ইরান যদি মার্কিন জাহাজের ওপর হামলা চালায় তবে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। সংযুক্ত আরব আমিরশাহীর ওপর ইরানের হামলার খবর প্রকাশের পরই তিনি এই মন্তব্য করেন। এদিকে ইরান তাদের অবস্থানে অটল থেকে দাবি করেছে হরমুজ প্রণালীটি এখনও বন্ধ রয়েছে এবং তারা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং আঞ্চলিক সংগঠনগুলি সংযুক্ত আরব আমিরশাহীর ওপর ইরানের হামলার তীব্র নিন্দা করেছে। এই হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক বলে তারা উল্লেখ করেছে। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথাবার্তায় ইরানের সাম্প্রতিক হামলার সমালোচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেয়াপ্ত করা একটি ইরানের জাহাজের 22 জন নাবিকের মধ্যে 15 জনকে মুক্তি দেওয়া হয়েছে। ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌ

অবরোধের ফলে গত 19 এপ্রিল সেদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চাবাহার বন্দরের উপকূলের কাছে ওমান উপসাগরে মার্কিন বাহিনী ইরানের পতাকাবাহী জাহাজ তুস্কা বাজেয়াপ্ত করেছিল। আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, জাহাজটির মোট 28 জন নাবিকের মধ্যে 6 জনকে আগেই মুক্তি দেওয়া হয়েছিল। মধ্য চীনের হুনান প্রদেশে একটি আতসবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় 21 জন নিহত এবং 61 জন আহত হয়েছেন। ভারতীয় সাংবাদিক আনন্দ আরকে এবং সুপর্ণা শর্মা মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কারে ভূষিত হয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গে পালাবদল। বিধানসভা নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের জন্য রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ে রাজ্য রাজনীতি এক নতুন মোড় নেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 206 আসনে জয়লাভ করেছে বিজেপি, 80 আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস এবং 1 আসনে এখনও তারা এগিয়ে রয়েছে। কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি 2 করে আসন জিতেছে, 1 করে আসন পেয়েছে সিপিআইএম এবং আইএসএফ। কলকাতার সবচেয়ে নজর কাড়া কেন্দ্র ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রধান তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জোরদার লড়াইয়ের পর হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 15,114 ভোটে জয়লাভ করেন তিনি। রাজ্যে পালাবদলের আবহে আজ বিজেপি সমর্থিত আইনজীবী সুস্মিতা সাহা দত্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের তালিকাভুক্ত আইনজীবীদের পরিবর্তন হবে, নতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে কিছু সময় লাগবে, তাই আদালত যাতে রাজ্য সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো মামলার রায়দান না করে এবং রাজ্য সরকারের সঙ্গে যুক্ত মামলাগুলি যেন বিচারাধীন রাখা হয় তার জন্য আবেদন জানান তিনি। প্রধান বিচারপতি সুজয় পাল এই আবেদন বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। মুর্শিদাবাদের নওদায় নির্বাচন চলাকালীন অশান্তি সৃষ্টির অভিযোগে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখকে পুলিশ গতরাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে 23 এপ্রিল এলাকায় ভোটারদের ভোটদানে বাধাদান ও বিরোধী প্রার্থীদের হুমকির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এজেইউপির প্রার্থী ওই কেন্দ্রের সদ্য নির্বাচিত বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে তাকে বচসা করতেও দেখা যায়। এক স্থানীয় সাংবাদিককে মারধর ও মোবাইল ভেঙে দেওয়ার মতো অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পশ্চিম আফ্রিকার দেশ মালির সামরিক নেতা জেনারেল আসিমি কেইতা

0: সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে ওই পদে আসীন সাদিও কামারা আকস্মিক হামলায় নিহত হন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

0: আপনি টিউন করেছেন 107 FM রেনবো স্টুডিওর ঘড়ি বলছে সকাল 10:03 হয়ে 5 সেকেন্ড
1: 11:03 হয়ে 5 সেকেন্ড
0: 11:03 হয়ে 5 সেকেন্ড গান দরিয়ানি আপনাদের সঙ্গে আমরা রয়েছি দুজন, ইতিমধ্যেই দুজন বলে ফেলেছি আমাদের গলার স্বর অন্তত আপনাদের কানে পৌঁছে গেছে। আমি স্বপ্না এবং
1: স্বপ্নার সাথে আমি নীলাঞ্জনা,
0: আমরা থাকবো বেলা একটা
1: পর্যন্ত। আসলে স্বপ্না নীলাঞ্জনা আজকে ঘুরতে বেরিয়েছে, তো আপনারা জানেনই প্রতি মাসে স্বপ্না নীলাঞ্জনা আসা মানেই কলকাতা পরিভ্রমণ, সেই জন্য একটু এদিক ওদিক হতেই পারে। তাহলে আজকে আমরা কোথায় ঘুরতে যাব কলকাতার?
0: হ্যাঁ, কলকাতা শহর ঘুরতে তো যেতেই হবে,
1: কারণ এটা আমাদের সিরিজ,
0: এটা আমাদের সিরিজ।
1: হ্যাঁ, আমরা কলকাতার বিভিন্ন চেনা কলকাতাকে নতুন করে চিনি এই গান্দরিয়াতে।
0: একদমই তাই, আমরা আকাশবাণী ভবনে বসে আছি, তো আকাশবাণী ভবনের চারপাশে দর্শনীয় এত ভালো ভালো জায়গা আছে যে সেই সমস্ত জায়গা দিয়ে আমরা শুরু করতে পারি।
1: একদম একদম, আজকে আমরা বরঞ্চ কলকাতার কিছু বিখ্যাত বিল্ডিং মানে সৌধ, সেটা স্মৃতিসৌধ হতে পারে, সেটা এমনিও হতে পারে, সেইগুলোকেই বরঞ্চ
0: সেই দর্শনীয় সৌধগুলো আজ আপনাদের নিয়ে আমরা ঘুরবো। এবং কিছু কিছু আছে এমন আশ্চর্য নাম, যেমন রাইটার্স বিল্ডিং, কি করে হলো রাইটার্স বিল্ডিং, কেন মানে এই প্রশ্ন কখনো নিজেকে করেছেন যে রাইটার্স বিল্ডিং এর নাম রাইটার্স কেন? তার মানে কি ওখানে যত লেখক শিল্পী সংগীতের কিন্তু একেবারেই তা নয়, কিন্তু তো সেই সমস্ত গল্পই কিন্তু আজ আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব, এবং সঙ্গে মানুষ ভ্রমণ তো একটা হচ্ছেই
1: হচ্ছেই, আর তার সাথে সুরের দরিয়া, সে তো সবসময় থাকে
0: যেখানে এলে জীবন খুঁজে পাওয়া যায়, সেই চ্যানেল 107 FM রেনবো।

0: না, ছুটে ছুটে তো আসতেই হবে, তার কারণ আমরা তো আহ্বান করেছি আপনাদের যে আজকে কলকাতার মানুষ ভ্রমণ করব। তো আমরা আকাশবাণী ভবনের ইমিডিয়েট আগে যে বিরাট সৌধটি রয়েছে, দীর্ঘদিন ধরে যা রাজভবন নামে পরিচিত ছিল এবং আপনারা জানেন যে সম্প্রতি তার নাম বদলে হয়েছে লোকভবন বা লোকনিবাস, তো সেই লোকভবন বা লোকনিবাসের গল্প আজকে একটুখানি আমরা যেহেতু সুযোগ পেয়েছি।
1: সিংহ একদম যে উপরে যে সিংহরা বড় বড় রয়েছে, মানে ভিক্টোরিয়ান যে স্থাপত্য তার যে একদম নিদর্শন, সেই সিংহকে ভয় না পেয়ে আজকে আমরা কিন্তু
0: ঢুকে পড়ব ভিতরে।
1: একদম একদম।
0: আসলে একটু পিছন ফিরে তাকাই, ব্রিটিশ আমলে তৈরি ঐতিহ্যবাহী রাজভবন স্বাধীনতার আগে থেকে বর্তমান পর্যন্ত ভারত এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সাক্ষী। 1799 থেকে 1803 সালের মধ্যে তৈরি হয়েছিল এই বাড়ি। প্রথমে গভর্নর জেনারেলের বাড়ি বা বাসস্থান ছিল, পরে ভারতের স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবনে পরিণত হল এই রাজভবন বা লোকভবন।
1: ভাবতে ইচ্ছে করে যে কে বানালেন,
0: স্থপতি কে ছিলেন, আর্কিটেক্ট কে ছিলেন?
1: রাজভবনের স্থপতি ছিলেন চার্লস ওয়েট, যিনি কিন্তু ডার্বিশায়ারের কেডলস্টন হলের আদলে এটিকে নির্মাণ করেন। আমরা দেখেছি একেবারে ভিক্টোরিয়ান গথিক স্টাইলের বিশাল এবং জাঁকজমকপূর্ণ এই ভবন, আর এই ভবন কিন্তু ব্রিটিশ স্থাপত্য শৈলীর একেবারে চমৎকার উদাহরণ। আর ভবনটিতে এখনও ব্রিটিশ আমলের অনেক নিদর্শন রয়েছে, যেমন পাখির খাঁচা, লিফট, এগুলো রয়েছে। এছাড়াও রয়েছে ব্রিটিশ আমলের অনেক বিখ্যাত চিত্রকর্ম এবং ঐতিহাসিক নিদর্শন।
0: এবং কলকাতার রাজভবন শুধু যে একটি ভবন বা বাড়ি নয়, এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে থাকা ভারতীয় ইতিহাসের একটি জীবন্ত প্রতীক।
1: পশ্চিমবঙ্গের রাজ্যপাল তো অবশ্যই রাজভবনে বাস করেন এবং এটা তার সরকারি কার্যালয়ও বটে। শুধু তিনি নন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা কোনো বিশিষ্ট আমন্ত্রিত মানুষ যারা আমাদের দেশে আসেন, তারা কলকাতায় এলে কিন্তু এই রাজভবনেই থাকেন।
0: এবং এই যে ঔপনিবেশিকতার কথা বলছিলে তুমি, ঔপনিবেশিক আমলের ছাপ সরাতেই কিন্তু বাংলার রাজভবনের নতুন নাম হলো লোকভবন। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উদ্যোগে রাজভবনের নাম পাল্টে গেল এবং রাজ্যপালের টুইটেই বলা হয়েছে যে লোকভবন হিসেবে কাজের ক্ষেত্র আরও বাড়বে, জনগণের আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য রাজভবনের ভাবমূর্তি বদলানো প্রয়োজন এবং বদলাবে। তো সুতরাং আমরা ছোট্ট করে একটুখানি রাজভবনের আনাচ কানাচ একটুখানি উঁকি মেরে নিলাম,
1: কারণ আমরা প্রতিদিন অনেক মানুষজনই যেতে আসতে রাজভবনের বিশাল বিশাল গেট, সেখান থেকে বাগান, এগুলো দেখি, কিন্তু ভেতরে উঁকি মারা হয় না। তাই আজকে ছোট্ট করে একটু মানুষ ভ্রমণ সেরে নিলাম।
0: এখন শুনবো পরপর দুখানি গান। প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আসলে মন একটা বহুধা নদীর মতো তো বটেই, সেই জন্যই তো মন কখনো স্থির থাকতে পারে না। মনে কখনো দুঃখ হয়, কখনো বিষাদ হয়, আবার কখনো আমরা আনন্দে প্রেমে ভেসে যাই। এবং এই রঙগুলো আছে বলেই কিন্তু জীবনের গ্রাফ আছে, মানে সেটা ফ্ল্যাট নয়, সে কখনো উঠছে কখনো নামছে।
1: আর সেই কারণেই কিন্তু আমরা জীবনমুখী, না হলে তো আমরা একেবারে উদাসীন হয়ে জীবন থেকে বিমুখ হয়ে থাকতাম।
0: একদমই তাই। তো আমরা আজকে কলকাতা ভ্রমণে বেরিয়েছি এবং কলকাতা সত্যি সত্যি এত কিছু দেখবার আছে যে একদিনে সেটা সম্ভবই না,
1: এবং সেই কথাও একদিনে বলার নয়। সেই জন্যই আমরা মানে চেষ্টা করি যে বিষয়টা নিয়ে একদিনে খানিকটা বলার, আবার আরেকদিনে আবার
0: খানিকটা বলার। 1771 থেকে 1911, দীর্ঘ প্রায় 140 বছর কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। অবিভক্ত ভারতবর্ষের উপর ইংরেজরা এই শহর থেকেই ছড়ি ঘোরাত। নিজেদের সুবিধার জন্য জঙ্গল কেটে শহর কলকাতার পত্তন করে আধুনিক শহরে পরিণত করেছিল ব্রিটিশরা। বড় বড় ইমারত, বাগান, স্মৃতিসৌধ তৈরি করে শহরকে সাজিয়ে নিয়েছিল তারা, এবং আধুনিক শহরে বাসা বেঁধেছিলেন বহু দেশীয় জমিদার, অভিজাত ব্যক্তি এবং সাধারণ মানুষ। ইংরেজ দেশ ছাড়া হলেও সেই সব নিদর্শন কিন্তু এখনও রয়ে গেছে আমাদের এই কলকাতা শহর তিলোত্তমায়। একটি ছুটির দিনে যদি আপনি ভাবেন যে কলকাতা ভ্রমণ করব, ভ্রমণ করে ফেলতে পারেন,
1: কারণ
0: সত্যি সত্যি অনেক কিছু দেখার আছে।
1: এবং যেটা দেখার আছে, স্বপ্না বলল রাজভবন তো দেখলামই, আমাদের আকাশবাণী থেকে খুব বেশি দূরে নয়,
0: এ কয়েক কদম।
1: হ্যাঁ, একদম সামনে সকলেরই চেনা
0: ভিক্টোরিয়া।
1: এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেটা এক একজন এক এক রকম ভাবে চেনেন। বিশেষ বিশেষ দিনে ভিক্টোরিয়ার কদর আরও বেড়ে যায়, ভিক্টোরিয়া মেমোরিয়ালের, বিশেষ করে সরস্বতী পুজোর দিন, ভ্যালেন্টাইন ডের দিন, সেদিনকে কিন্তু যারা একেবারে নতুন কাপড় তারা খুব পছন্দ করেন এই জায়গাটিকে। এর সিনিক বিউটি অসাধারণ,
0: অসাধারণ।
1: এবং এই যে ব্রিটিশ শাসনের কথা বলছি, তো ব্রিটিশ শাসন চলাকালীন একটা সময় তো কলকাতা ছিল ভারতের রাজধানী, এবং ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তিনি আবার তখন ভারতেরও সম্রাজ্ঞী। 1901 যখন তিনি পার্থিব জগৎ থেকে চলে গেলেন, সেই সময় ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নিলেন ব্রিটিশ শাসকরা, এবং সিদ্ধান্ত হলো যে সেই স্মৃতিসৌধ হবে
0: তাজমহলের আদলে। অর্থাৎ
1: একদম ঠিক দেখবেন,
0: বাংলার তাজমহল হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল।
1: এবং অনেকটাই ভিক্টোরিয়ার যে টুম আমরা তাজমহলে দেখেছি, ঠিক অনেকটা অনেকটা ওরকমই। যদিও ব্রিটিশরা ভাবলেন যে ওই তাজমহলের আদলে হলেও তাতে কিন্তু ইউরোপীয় সংস্কৃতির একটা স্পর্শ থাকবে, এবং রানীর নামে রাখা সেই সৌধের নাম রাখা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল।
0: আগাগোড়া শ্বেত পাথরে তৈরি এই স্মৃতিসৌধ, এবং প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি সহ অন্য কাজ এগোতে থাকে। 1906 শুরু হয় সৌধ নির্মাণের কাজ, ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ, এবং নির্মাণের সময় অনেক অনেক বছর ধরে স্মৃতিসৌধটি নির্মিত হয়েছিল, 20 বছর। এবং এই স্মৃতিসৌধ নিয়ে আমরা আরো কিছু কথা নিশ্চয়ই বলবো, তবে তার আগে
1: এত সুন্দর ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা যখন আমরা বলছি, তখন সেটা একটু রয়ে শোয়ে বলি, কারণ অনেকেই ভাবছেন যে না, ভিক্টোরিয়াটা এবার একটু ঘুরে আসা যেতেই পারে, সামনেই স্যাটারডে সানডে, চলুন না একেবারে বাড়ির কুচো কাচাগুলোকে নিয়েও যেতে পারি।

0: কিন্তু এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে দুজনে হাতের উপর হাত রেখে সময়টা কাটিয়েছিলেন, সেই সময়টুকু আপনার মনের মণিকোঠায় সযত্নে রেখেছেন, তো ঠিকানা নাই বা রাখলেন, এরকম থেকে যায় জানেন। আর সেই জন্যই বোধ হয় শঙ্খ ঘোষরা লিখে ওঠেন, হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। পায়ের ভিতর মাতাল, আমার পায়ের নিচে মাতাল, ওই মদের কাছে সবাই ঋণী, ঝলমলে ঘোর দুপুর বেলাও সঙ্গে থাকে হাঁ করা ওই গঙ্গা তীরের চণ্ডালিনী, সেই সনাতন ভরসাহীনা অশ্রুহীনা, তুমি আমার সবসময়ের সঙ্গিনী না, তুমি আমায় সুখ দেবে তা সহজ নয়, তুমি আমায় দুঃখ দেবে সহজ নয়। এই গানটা শুনতে শুনতে কিরকম এই কবিতাটার জন্য একটা হাতছানি ভিতরে বেজে উঠল।
1: আসলে আসলে এরকমই হয়, গান কবিতা এরা তো হাত ধরে চলে, এবং সবটাই তুমি দেখবে মনের ভেতরের অনুভূতি থেকে তৈরি হয়ে আসে। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেলে একটা অন্য রকমের ভালো লাগা, অন্য রকমের একটা ঔদাসীন্য, সমস্ত কিছু যেন কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে যায়। ওই বিশাল সূর্য সাদা ধবধ ইমারতটার দিকে তাকিয়ে, এবং চারপাশে যেদিকেই দেখবে শুধু সবুজ সবুজ সবুজ,
0: তার মধ্যে একটা সাদা ধবধবে পরি, হ্যাঁ পরি মনে হয়,
1: এবং পরি তো আছে,
0: পরি আছে,
1: হ্যাঁ। এবং ভিক্টোরিয়ার পরিকে ঘোরানোর জন্য প্রচুর প্রচুর রকমের ব্যবস্থা হয়েছে, প্রচুর চেষ্টা হয়েছে, কখনো সখনো সেই পরি হয়তো একটু নড়েছে, আবার সেই পরি থেমে গেছে, কখনো হয়তো আমরা শুনেছি সেই পরি ঘুরতো কিন্তু এখন ঘোরে না, দাঁড়িয়ে থাকে।
0: আমরা একটু আগে বলছিলাম যে 20 বছর লেগেছিল এই সৌধটি নির্মাণ করতে, কিন্তু এর নকশা তৈরি করতেও কম সময় লাগেনি, মানে যে আর্কিটেক্ট বা স্থপতি যে একজন তো ছিলেন না, অনেকে মিলে তৈরি করেছিলেন।
1: 1901 সালে প্রস্তাব করা হয়েছে, হ্যাঁ, যে এরকম একটা স্মৃতিসৌধ তৈরি করা,
0: 5 বছর ধরে নকশা তৈরি হয়েছিল,
1: ভাবো তুমি।
0: এবং 1906 সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ, ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ, একটু আগে বলছিলাম, এবং নির্মাণের সময় লেগেছিল 20 বছর। যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল দাঁড়িয়ে রয়েছে, অতীতে সেটা কিন্তু ছিল প্রেসিডেন্সি জেলের জমি, এবং তাজমহলের অনুসরণে রাজস্থানের মাকরানা শ্বেতপাথর দিয়ে তৈরি হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল।
1: এবং সেই দুধ সাদা সৌধ আজও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং কলকাতা শহরের অন্যতম গর্ব। আমরা তো সিনিক বিউটির কথা বলছিলাম, ভেতরে অসংখ্য পুকুরও আছে দেখবে, তার মধ্যে পদ্মফুল ফুটে থাকে,
0: মাছও আছে,
1: হ্যাঁ মাছও আছে, এবং সেখানে বসে থাকা, বসে মানে সময় যে কোথা দিয়ে চলে যায় সেটা না বোঝা যায় না, এবং অনেক বড় বড় কনসার্ট হয়, এত সুন্দর লাগে রাত্রিবেলা যখন আলো পড়ে ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা মাখনানা শ্বেতপাথরের ওপর, তখন বোধ হয় সত্যি সত্যি ওই যে আমরা বলি না যে ফতেপুর সিক্রি বোধ হয় পূর্ণিমাতে দেখা এক আশ্চর্য, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেখাও মনে হয় তার থেকেও কম কিছু
0: নয়। তাই
1: এবং এই যে নকশার কথা তুমি বলছিলে, এখানে কিন্তু ইতালীয়, ইন্দো স্যারাসেনিক, মুঘল শিল্পকলা, মিশরীয়, ইসলামিক

0: ভেনেটিয়ান, ডেকানি, এই সমস্ত কিছু
1: সংস্কৃতির প্রভাব রয়েছে এবং বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা আপনারা অনেকেই জানেন, 56 মিটার, এবং এর মাঝখানে রয়েছে বিশালাকার গম্বুজ এবং চারধারে রয়েছে ছোট ছোট গম্বুজ। তো এটা সত্যি সত্যি কলকাতার একেবারে বিউটি কুইন হয়ে মধ্য কলকাতায় বিরাজ করছে, দেখবার মতো জিনিস তো বটে।
0: এবং ভেতরে একটি মানে খুব সুন্দর সংগ্রহশালা রয়েছে, অনেকেই জানেন না, অনেকেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে যান, ঘুরেন ফেরেন, চলে আসেন, কিন্তু টিকিট কেটে ভেতরে সেই সংগ্রহশালাটিকে যদি দেখা যায় না, আশ্চর্য হয়ে যেতে হয়, এত সুন্দর সুন্দর সেখানে কালেকশন।

0: বুঝতেই পারছেন আমরা পৌঁছে গেছি কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। আমরা মানে আমি আছি স্বপ্না এবং
1: আমি আছি নীলাঞ্জনা,
0: আর আছেন আপনারা
1: অবশ্যই। আর আজকে আমরা কলকাতা ভ্রমণে বেরিয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পর একেবারে সামনে সেন্ট পলস, আর এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে ঢুকবো না তা তো ভাবাই যায় না।
0: কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ গথিক স্থাপত্যের একেবারে উল্লেখযোগ্য একটি উদাহরণ। এটি অ্যাংলিকান ডায়োসিস অব ক্যালকাটার কেন্দ্র। গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1839 সালে, সবই স্বাধীনতা উত্তর সময়, বুঝতেই পারছেন। এবং কাজ সম্পূর্ণ হল 1847 সালে, তার মানে সাত আট বছর ধরে এই গির্জাটির নির্মাণ কাজ চলেছিল। এবং এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম এপিস্কোপ্যাল চার্চ। ঊনবিংশ শতাব্দীতে কলকাতায় ইউরোপীয় জনগোষ্ঠীর জনসংখ্যা বাড়তে থাকে এবং তখন একটি চার্চের প্রয়োজন অনুভব করে ফেললেন ব্রিটিশরা, তারপরেই এটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হল।
1: এবং এই যে বেলের আওয়াজ আপনারা শুনছেন, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের একেবারে মাথাতেও কিন্তু চারটে এরকম বেল রয়েছে। এবং বিগ বেনের কথা আমরা শুনেছি, সেই রকম বেল। আর এই বেলের ঘণ্টার ধ্বনি, মানে গির্জার ঘণ্টার ধ্বনি, সে তো এক অদ্ভুত অন্য রকমের অনুভূতি, যা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ধ্বনিতে আমাদের কাছে নিয়ে আসে। আর এই সেন্ট পলস স্বপ্না 25 তারিখে এখনো কিন্তু কাতারে কাতারে মানুষ আসেন, এই সেন্ট পলস ক্যাথিড্রালে ভিড় করেন। এবং কলকাতা শহরের অন্যতম সেরা দর্শনীয় স্থান এই সেন্ট পলস ক্যাথিড্রাল। 1897 এবং 1934 এই দুটো সালে কিন্তু বিধ্বংসী ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পে কলকাতার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যথারীতি সেন্ট পলসেও তার ছাপ পড়ে। তারপরে একটা সংশোধিত নকশা মেনে এই গির্জাকে
0: আবার তৈরি করা হয়। ঠিক।
1: আর ক্যাথিড্রাল চত্বরের যে একটা পশ্চিম দেউলি যেটা রয়েছে, তার পাশে একটা লাইব্রেরি আছে এবং লাইব্রেরি ছাড়াও বিভিন্ন স্মারকের একটা প্রদর্শনশালা রয়েছে। ক্যাথিড্রালের প্রতিষ্ঠাতা বিশপ ড্যানিয়েল উইলসনের সমাধিও কিন্তু এখানে রয়েছে।
0: এছাড়াও গির্জা সংলগ্ন সমাধি স্থলে রয়েছে 1871 সালে প্রয়াত অস্থায়ী প্রধানমন্ত্রী জন প্যাক্সটন নরম্যানের সমাধি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: আপনার যখন খুব একলা লাগে তখন আপন মনে বেরিয়ে পড়ুন না, ঘরে আটকে রাখবেন না নিজেকে। আসলে একটা জিনিস, আমরা এই কলকাতা ভ্রমণ করছি, অনেক মজা করছি, তার মধ্যে একটা খুব কঠিন কথা মনে পড়লো এই গানটা শুনতে শুনতে, যে কলকাতা শহরটা কীরকম যেন বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে। ধরো মা বাবা থাকেন কোনো একটা আবাসনে, ছেলে বাইরে, হয়তো কারোর মা চলে গেছেন, বাবা একা যিনি সর্বক্ষণের দেখাশুনো করেন তিনি আছেন, কারোর হয়তো বাবা চলে গেছেন, মা আছেন একা সর্বক্ষণের একটা লোক, কিরম মন খারাপ হয়ে যায়। তবুও তার মধ্যেও যতটুকু পারা যায় একটু যদি আনন্দ নিংড়ে নিতে পারেন, টিউন করতে পারেন, আপনি ঘরে যখন একলা আছেন আপনি টিউন করুন না 107 মানে সাত রং, সেই সাত রঙের যে পরশ সেটাও কিন্তু আপনার একাকিত্বকে
1: অনেকটা কাটিয়ে দেবে। এবং আমরা সারা দিন জুড়ে থাকি আপনার সাথে, আর এই যে জুড়ে জুড়ে বেঁধে বেঁধে থাকা, তাতে করে কিন্তু অনেকটাই মন ভালো হয়ে যায়। যেমন আজকে আমরা বেড়াতে যাচ্ছি কলকাতা শহরে। হ্যাঁ, একদিনে এত বড় কলকাতা শহর তো ঘুরে যাওয়া সম্ভব নয়। আজকে আমরা কিছু কিছু জায়গায় যাব, এই আমাদের আকাশবাণী ভবনকে কেন্দ্র করে তার আশপাশের চত্বরটা মোটামুটিভাবে ঘোরার চেষ্টা করব। কিন্তু কথা দিলাম, আবারও একদিন বাকি কলকাতা শহরের এরকম কিছু শ্রেষ্ঠত্ব নিয়ে আপনাদের সাথে স্বপ্না নীলাঞ্জনা নিশ্চয়ই গল্প করবে।
0: এবং স্বপ্না নীলাঞ্জনা মানেই একটু নতুন রং, নতুন আভাস, নতুন ছোঁয়া, তার মধ্যে মুক্তির আনন্দ দেওয়ার একটা চেষ্টা থাকে, যে চার দেয়ালের মধ্যে আর নয়, চলো বেরিয়ে পড়ি, আনন্দ করি। সময় এসে গেছে সংবাদ বিরতির, সংবাদ বিরতির পর স্বপ্না নীলাঞ্জনা আবার।
2: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে এক অতি ইতিহাস রচিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করেছে। এই প্রথমবার রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। অন্যদিকে তামিলনাড়ুতে নবাগত তামিলাগা ভেত্রি কাজাগাম অর্থাৎ টিভিকে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এদিকে আসাম ও পুদুচেরিতে বিদায়ী সরকারই আবার ক্ষমতায় আসছে। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন UDF আবার ক্ষমতায় আসছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিক মৃত্যুর প্রতিবাদে অশান্তির ঘটনায় তদন্তে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালো পার্থসারথী সেনের বেঞ্চ ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট জমা পড়েছে। দু সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে। আদালত এই ঘটনায় NIA-র তদন্তে কোনো বাধা নেই বলে জানিয়েছে। রাজ্যে পালাপাতলের আবহে আজ বিজেপি সমর্থিত আইনজীবী সুস্মিতা সাহা দত্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের তালিকাভুক্ত আইনজীবীদের পরিবর্তন হবে, নতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে কিছু সময় লাগবে, তাই আদালত যাতে রাজ্য সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো মামলা রায়দান না করে এবং রাজ্য সরকারের সঙ্গে যুক্ত মামলাগুলি যেন বিচারাধীন রাখা হয় তার জন্য আবেদন জানান তিনি। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা তেল শিল্প অঞ্চলে এক বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় সেদেশের কর্তৃপক্ষ জানিয়েছে ইরান থেকে পরিচালিত একটি ড্রোন হামলার জেরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন ইরান যদি মার্কিন জাহাজের ওপর হামলা চালায় তবে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। সংযুক্ত আরব আমিরশাহীর ওপর ইরানের হামলার খবর

0: প্রকাশের পরপরই তিনি এই মন্তব্য করেন। এদিকে ইরান তাদের অবস্থানে অটল থেকে দাবি করছে যে হরমুজ প্রণালীটি এখনও বন্ধ রয়েছে এবং তারা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেয়াপ্ত করা একটি ইরানের জাহাজের 22 জন নাবিকের মধ্যে 15 জনকে মুক্তি দেওয়া হয়েছে। ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌ অবরোধের ফলে গত 19 এপ্রিল সেদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চাবাহার বন্দরের উপকূলের কাছে ওমান উপসাগরে মার্কিন বাহিনী পতাকাবাহী জাহাজ তুস্কা বাজেয়াপ্ত করেছিল। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: রাঘব চ্যাটার্জির গলায় শুনছিলাম এই গান। আর শুনতে শুনতে বারোটার কাঁটা পেরিয়ে গেছে, 12:07:50। স্বপ্না নীলাঞ্জনা যথারীতি হাজির হয়েছে গান দরিয়া নিয়ে, আর আপনারা আমাদের সঙ্গে ঘুরছেন। আমরা এখন সংখ্যায় অনেক, অসংখ্য,
1: মানে একটা লম্বা টিম না হলে ভালো লাগে না।
0: তবে আমি একখান কথা কইতে চাই, এই বাঙাল রে হাইকোর্ট দেখায়েন না,
1: তাই
0: বুঝছেন? ঠিক আছে, চলুন। নীলাঞ্জনা যখন নিয়েই যাবে বলছে, তো কলকাতা হাইকোর্ট
1: না দেখে পারি বলো? আকাশবাণী ভবনের
0: হাইকোর্ট হাইকোর্ট বলে বাসে চেঁচায় যখন আমরা এ করি, তখন আস্তে করে জিজ্ঞেস করি, আকাশবাণী যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই বলে বলে কোনো কোনো বাস আবার করে কি, একদম সেই ইডেনের সামনে গিয়ে নামায়, এবার সেখান থেকে। এটা আমাদের রোজকার অভিজ্ঞতা,
1: রোজকার অভিজ্ঞতা। এবং দুপুরের টাইমটাতে যখন বেশ মনে হয় একটু কিছু খাই, একটু কিছু খাই, চলো হাইকোর্ট চত্বরে চলে। ওখানে অনেক রকমের খাবার আছে, মানে বিচার ব্যবস্থা সেটা পড়ে, খাওয়ার দাওয়ার, তুমি ফটোকপি করো যা যা, মানে যা তুমি চাইবে ওইটা একটা, কিন্তু
0: হাইকোর্ট পাড়া একটা অন্যরকম পাড়া,
1: ওই পাড়াটা আবার কলকাতার একটা অন্য রকমের চিত্র।
0: আর মজার ব্যাপার হচ্ছে এই কলকাতা হাইকোর্ট হচ্ছে ভারতের প্রাচীনতম হাইকোর্ট, তার কারণও আছে কিন্তু, কারণ কলকাতা তো সেই সময় ব্রিটিশ শাসনের অধীন এবং ভারতবর্ষের রাজধানী, যে কারণে এই হাইকোর্ট প্রাচীনতম হাইকোর্ট। এবং 1861 সালের হাইকোর্ট আইন মেনে 1862 সালের 1 জুলাই কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হলো। সে সময় কিন্তু এর নাম ছিল হাইকোর্ট অব জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম। নয়া গথিক নকশা মেনে এটি নির্মাণ করেন ব্রিটিশ স্থপতি ওয়াল্টার গ্র্যানভিল। আজকে আমরা অনেক স্থপতির নাম নিচ্ছি,
1: হ্যাঁ, কারণ এটা জানা খুব দরকার যে অসাধারণ সমস্ত আর্কিটেকচার তারা কারা। দেখো তুমি হাইকোর্ট দেখতে কত সুন্দর লাগে না, লাল রঙের এই যে স্ট্রাকচারটা, এইগুলো তো আমাদের কাছে আইকনিক এক একটা জিনিস না, যেগুলো আমাদের কলকাতাকে এখনো একদম অনেকের থেকে আলাদা করে রেখেছে। হাইকোর্টের নতুন ভবন তৈরি হয়েছে, কিন্তু পুরনো হাইকোর্টের যে ভবনটা, তার সামনে দাঁড়ালেই যেন মনে হয় সেই পুরনো ইতিহাসকে ছুঁয়ে ছুঁয়ে দেখছি। আরেকটা জিনিস আমার খুব মজা লাগে জানো তো, তুমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, কেমন যেন মনে হয় এই যে দুনিয়ায় সাদা এবং কালো, সৎ এবং অসৎ, ভালো আর মন্দ, এই যে
0: আলো আর আধার,
1: হ্যাঁ এই যে ডিফারেন্সটা, এই জন্যই তো আমরা হাইকোর্টের কাছে যাই, এই কারণেই তো আমরা যাই আইনের কাছে, যার চোখ বাঁধা, যে কখনো কিন্তু
0: পক্ষপাতিত্ব
1: করবে না এবং একদম মানদণ্ড হাতে যে সঠিক বিচার করবে, তো সেইটাই যেন মনে হয় চোখের সামনে ভেসে ওঠে। আমার তো খুব ভালো লাগে হাইকোর্টের কাছে গিয়ে দাঁড়াতে, যেন মনে হয় আমরা বলছি না যে
0: এই যে তোমার ভালো লাগে, তার একটা অন্য কারণও আছে। আমরা ব্রিটিশ স্থপতি ওয়াল্টার গ্র্যানভিলের কথা বলছিলাম, এবং বেলজিয়ামের ক্লোথ হলের অনুকরণে কলকাতা হাইকোর্ট নির্মাণ করে ফেললেন তিনি। নির্মাণ করতে সময় লেগেছিল কত জানো? 10 বছর ধরে নির্মিত হয়েছিল।
1: তুমি ভাবো, আমরা দেখি এখন, এর আগে তুমি বলছিলে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হতে 20 বছর লেগেছে, হাইকোর্ট তৈরি হতে 10 বছর
0: লেগেছে।
1: মানে কোনো একটা জিনিস তৈরি হয় তিল তিল তিল তিল করে, এবং সেটা যখন আমরা চোখের সামনে দেখি তখন কিন্তু এত কথা আমরা ভাবি না, সেই কারণেই বোধহয় আমরা ভেবেছি যে গান্দরিয়াতে

0: কলকাতাকে একটু অন্যরকম চোখে,
1: এবং এই যে কলকাতা হাইকোর্ট বর্তমানে যেটা ব্যাপার সেটা হচ্ছে সমস্ত পশ্চিমবঙ্গ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু কলকাতা হাইকোর্টের অধিকার ক্ষেত্রের অন্তর্গত। আন্দামান এবং নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে কলকাতা হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ আছে। কেন ইমাজিন, মানে শুধু কলকাতা নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, একেবারে
0: আন্দামান নিকোবরের সেখানেও রয়েছে কলকাতা হাইকোর্টের একটি।
1: তা কলকাতা হাইকোর্টে বিচারপতিরা বিচার করুন, আমরা সেই দয়ালের কাছে বিচার নিয়ে চলো যাই অখিল বন্ধু ঘোষের গলায়।

0: আমরা কলকাতা হাইকোর্টের কথা বলছিলাম নীলাঞ্জনা, এবারে একটুখানি যেহেতু আকাশবাণীর চারপাশটা ঘিরে ঘুরতে ঘুরতেই মনে হচ্ছে আজকের বেলা গড়িয়ে যাবে,
1: কারণ এমন একটা জায়গা এই চত্বরটাতে অসংখ্য ইতিহাস জড়িয়ে রয়েছে এবং আমরা
0: মাটিতে কান পাতলে ইতিহাস ফিস ফিস করে কথা বলে ওঠে, কথা কও কথা কও অনাদি অতীত কথা বলে ওঠে।
1: আমরা যদি বলি যে কলকাতার সেরা ইমারতগুলোর মধ্যে বেশ কয়েকটাই কিন্তু এই অঞ্চলটা জুড়ে রয়েছে, কাজেই এগুলোকে বাদ দিয়ে তো আমরা যেতে পারবো না।
0: যেমন ধর কলকাতা টাউন হল,
1: হ্যাঁ
0: কত স্মৃতি বিজড়িত বলতো তার ইতিহাস বলতে গেলে, মানে টাউন হল নিয়েই একটা অনুষ্ঠান করা যেতে পারে। এই টাউন হলে কে এসেছেন, কারা এসেছেন, কি অনুষ্ঠান করেছেন, কি বক্তৃতা দিয়েছেন, সেগুলো সবটা কিন্তু ওই প্রতিটি ইট তার সাক্ষ্য বহন করে
1: এবং ওই সমস্ত জায়গাতে গেলে রীতিমতো রোমাঞ্চ লাগে। আমরা সেই সময়টা দেখতে পাইনি, কিন্তু যেন মনে হয় সেই সময়টাকে আমরা আমাদের মনের চোখ দিয়ে দেখতে পাই।
0: একদমই তাই। কলকাতা টাউন হল স্থাপিত হল 1813 সালে এবং এর প্রধান স্থপতি এবং বাস্তুশিল্পী মেজর জেনারেল জন গার্স্টেন। রোমান ডোরিক স্থাপত্যের অনুসরণে এই বাড়িটি তৈরি করেছিলেন তিনি এবং ইউরোপীয়দের সামাজিক সমাবেশের উদ্দেশ্যে এই ভবন নির্মাণ করা হয়েছিল এবং এর খরচ শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে, মানে আজ থেকে অত বছর আগে 7 লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছিল লটারির মাধ্যমে।
1: ভাবো তুমি, 1813 সালে যদি 7 লক্ষ টাকা খরচা করা হয়, মানে আমি এত শূন্যের হিসেব মনে হয় করতে পারবো না এই 2026-এ দাঁড়িয়ে। আরেকটা জিনিস দেখেছো তুমি, যে আমরা যে কটা আজকে ভবনের কথা বললাম সবকটাই কিন্তু ব্রিটিশ আমলে তৈরি,
0: ঠিক,
1: এবং ইউরোপীয় যে সংস্কৃতি তার ছোঁয়া রয়েছে, পরবর্তীকালে সংস্করণ করা হয়েছে সেগুলোকে, হয়তো কোনো মানে তার মেনটেন্যান্স করতে গেলে তো করতেই হবে, কিন্তু মূল স্ট্রাকচারটা এখনও কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। আর যে সময়ে টাউন হল হয়েছে তখনও কিন্তু কলকাতা হাইকোর্টের নির্মাণের কাজ শেষ হয়নি। সংগ্রহশালা তো অবশ্যই রয়েছে টাউন হলে, এছাড়াও রয়েছে একটি অসাধারণ লাইব্রেরি, সেখানে 12,000-এরও বেশি বই রয়েছে, তার মধ্যে কিন্তু বেশিরভাগ বই অত্যন্ত দুর্লভ।
0: এবং আমি একটু আগে বলছিলাম যে এই টাউন হলের সঙ্গে অনেক বিশিষ্ট মানুষের সংযোগ রয়েছে, আমরা সেই প্রসঙ্গে আসবো, একটু গান শুনে নি যে টাউন হলে রবীন্দ্রনাথ এসেছিলেন, তিনি বক্তৃতা দিয়েছিলেন, আমরা সেই প্রসঙ্গটা এড়িয়ে গেলে বোধহয় টাউন হল বলা অসম্পূর্ণ থেকে যায়। তো সুতরাং আমরা একটু গান শুনে নি, তারপরে আমরা সেই প্রসঙ্গে আসব। শুভমিতার কণ্ঠে বলমন সুখ বল।

0: কলকাতা টাউন হল বলার সঙ্গে সঙ্গে অনেকগুলো ঘটনা হুড়মুড়িয়ে সামনে চলে এলো।
1: একদমই একদমই।
0: তার মধ্যে প্রথম যিনি সামনে এলেন তিনি বৈশাখের রবি রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতা টাউন হলের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সংযোগ রয়েছে। 1898 সালে এখানে তিনি তার বিখ্যাত কণ্ঠরোধ বক্তৃতা দিয়েছিলেন। এছাড়া টাউন হলে রবীন্দ্রনাথের 50তম এবং 70তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছিল। বর্তমানে টাউন হলের জাদুঘরে তার কণ্ঠস্বরে ভারততীর্থ গীতাঞ্জলির ভারততীর্থ কবিতাটি এবং তার গলায় গান শোনারও ব্যবস্থা রয়েছে।
1: আসলে এই টাউন হল এমন একটি ঐতিহাসিক হল যার সাথে কিন্তু আমাদের ব্রিটিশ আমলের বিভিন্ন রকমের সামাজিক এবং রাজনৈতিক সভা সমাবেশের একটা মারাত্মক রকমের যোগাযোগ ছিল এবং বহু বিখ্যাত ব্যক্তিত্ব এর সাথে জড়িত ছিলেন। তুমি রবীন্দ্রনাথের কথা বললে, স্বদেশী আন্দোলনের সূচনা লগ্নে এবং ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাও কিন্তু এখানে হয়েছিল। যেমন এছাড়াও জগদীশচন্দ্র, তিনি যেন 1890-এ এই টাউন হলে যখন বৈদ্যুতিক তরঙ্গের ওপর তার প্রাথমিক গবেষণা সেটার প্রদর্শন করেছিলেন এখানে।
0: এবং বিংশ শতাব্দীর শুরুতে টাউন হল ছিল বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের অন্যতম কেন্দ্র। কবিগুরু সেই সময়ের অনেক সভাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
1: এবং 1905 সালের 7ই আগস্ট টাউন হল থেকে আনুষ্ঠানিকভাবে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। এছাড়া সত্যেন্দ্রনাথ ঠাকুর, সুবোধচন্দ্র মল্লিক, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, এই রকম ব্যক্তিত্বরা এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সভা সমাবেশে যোগ দিতেন।

0: আমরা দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেললাম নীলাঞ্জনা, স্টুডিওর ঘড়ি বলছে 12:34 হয়ে 30 সেকেন্ড। আছি আরও আধ ঘন্টা, বেশ কিছু গান আপনাদের শোনাবো এবং এখনও অনেকগুলো স্পট আমাদের দেখা বাকি রয়ে গেছে, সেগুলো একটু একটু করে মানে দেখব। আমরা ভিক্টোরিয়া ঘুরেছি, আমরা কলকাতা হাইকোর্ট চত্বর ঘুরেছি, অনেক অনেক জায়গা ঘুরেছি, টাউন হল দেখলাম, সমস্ত কিছু দেখেছি, কিন্তু একটা মোক্ষম জায়গা কিন্তু এখনো পর্যন্ত আসেনি,
1: সেটা কিন্তু মানে সব থেকে কাছে, একেবারে আকাশবাণীর খুব কাছে, কিন্তু সেটা এবার যেতেই হচ্ছে।
0: একদমই তাই। সেটা সেটা কি বলে তো,
1: সেটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি সমস্ত কিছু,
0: ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি, প্রেমটা বাদ চলে গেল,
1: হ্যাঁ, এবং তার সাথে খাদ্য সব একসাথে,
0: সবকিছুর প্যাকেজ, সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। মানে এইরকম একটা জায়গার খোঁজ অনেকেই আমরা করে থাকি, যে যেখানে গিয়ে খাবার পাবো, নিভৃতে দুটো মিনিট সময় কাটাবো, জলের দিকে তাকিয়ে আমাদের সময় কেটে যাবে, এইরকম এইরকম একটা জায়গা তো আমরা খুঁজি। তো প্রিন্সেপ ঘাট তেমনই একটি জায়গা যেখানে আপনি জেমস প্রিন্সেপের কীর্তি দেখতে পারবেন। তিনি ছিলেন একজন পণ্ডিত এবং পুরাতত্ত্ববিদ, যিনি ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির গবেষণায় অবদান রেখেছিলেন, এবং আমরা প্রিন্সেপ ঘাটের ইতিহাস, স্থাপত্য এবং সেখানে করণীয়, দর্শনীয় এবং প্রিন্সেপ ঘাট ভ্রমণের সেরা সময় কি, সেসব নিয়ে একটু ছোট্ট ছোট্ট করে,
1: কারণ সময় যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে অতটা ডিটেলস আমরা যেতে পারছি না। জেমস প্রিন্সেপ অবশ্যই একজন ইংরেজ পণ্ডিত ছিলেন, পুরাতত্ত্ববিদ ছিলেন, এবং তিনি কিন্তু 1819 থেকে 1838 পর্যন্ত আমাদের কলকাতা মিন্ট বা কলকাতা টাঁকশাল যেটাকে আমরা বলি, সেখানে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের একজন প্রতিষ্ঠাতা সদস্য, ভারতীয় মুদ্রা, শিলালিপি এবং প্রত্নতত্ত্বের ক্ষেত্রে কিন্তু একজন পথিকৃৎ। আরেকটা অদ্ভুত ব্যাপার স্বপ্না, তিনি একজন ইংরেজ তো
0: বটেই তো, কিন্তু
1: তিনি ব্রাহ্মী এবং খরোষ্ঠী লিপির পাঠোদ্ধার করেছিলেন, যেটা কিন্তু সংস্কৃত বা

0: বাঙালির মতো প্রাচীন ভারতীয় ভাষা লেখার জন্য ব্যবহৃত হয়। তো সেই মানুষটির তার
1: স্মরণে
0: এই প্রিন্সেপ ঘাট তৈরি হয়েছিল।
1: এবং জেমস প্রিন্সেপ, তিনি অসামান্য মাপের একজন মানুষ ছিলেন, যিনি ভারতীয় ইতিহাস সংস্কৃতিতে স্থায়ী একটা ছাপ রেখে গেছেন। 1840 সালে 40 বছর বয়স তখন তার। সেই সময়ে এত অল্প বয়সে মস্তিষ্কের রোগে তিনি মারা যান। তার কাজ এবং ব্যক্তিত্বের অনুরাগী বহু ভারতীয় এবং ইউরোপীয় তার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন এবং তাকে লন্ডনের কেনসাল গ্রিন কবরস্থানে সমাধিস্থ করা হলেও কলকাতায় প্রিন্সেপ ঘাটের মাধ্যমে তার স্মৃতি আজও অমলিন। এবং এই প্রিন্সেপ ঘাট কিন্তু গঙ্গার তীরে অবস্থিত, ফলে সব মিলে

0: বলা হয় যে একটা প্যালাডিয়ান বারান্দা রয়েছে যেটা হুগলি নদীর দিকে মুখ করে একটা গোলাকার মঞ্চের ওপর রয়েছে। আর বারান্দাটাতে চারটে আয়োনিক স্তম্ভ রয়েছে, যেটা একটা আপনারা যারা গেছেন তারা দেখবেন একটা ট্রায়াঙ্গল একটা পেডমেন্টকে ধরে রেখেছে, এবং সেখানে জেমস প্রিন্সেপের একটা আবক্ষ মূর্তি আছে। আর এই প্রিন্সেপ ঘাটে নামার জন্য কিন্তু সিঁড়ি আছে।
1: একদমই তাই, এবং প্রিন্সেপ ঘাট ঔপনিবেশিক স্থাপত্যের অতি চমৎকার একটি নিদর্শন, যা ভারতীয় ভবনগুলিতে ধ্রুপদী ইউরোপীয় শৈলীর প্রভাবকে প্রতিফলিত করে। এবং এই ঘাটটি ভারত ও ব্রিটেনের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান এবং বন্ধুত্বেরও প্রতীক, যা জেমস প্রিন্সেপ তার কাজের মাধ্যমে লালন করেছিলেন। তো আমরা ছোট্ট করে একটু বলার চেষ্টা করলাম, এবং মা গঙ্গা তিনি তো অনেক কিছু অনেক কিছুর সাক্ষী। তো চলো মা গঙ্গার কাছে গিয়ে একটুখানি জল ছড়িয়ে আসি মাথায়।

0: এই যে নীলাঞ্জনা দেবী,
1: বলো বলো,
0: আপনি প্রিন্সেপ ঘাটের কথা বললেন,
1: বাবু চাটা তো খাচ্ছি প্রিন্সেপ ঘাটে বসে, তারপরে ভাবছিলাম একটুখানি পাপড়ি চাট খাবো,
0: পাপড়ি চাট খাওয়ার জন্য বাবু ঘাটে চলে আসবেন তাই তো?
1: না, বাবু ঘাটে এসে তো আমি গরম গরম সিঙ্গারা কচুরি এইসব খাবো,
0: কি সাংঘাতিক ব্যাপার।
1: প্রিন্সেপ ঘাট মানেই তো এরকম, দেখো সূর্যাস্ত,
0: সূর্যোদয়,
1: হ্যাঁ,
0: অনেক মানুষের স্নান
1: এবং তার সাথে ডিফারেন্ট টাইপের
0: খাবার দাবার, হাতে হাত রেখে বসে থাকা সবই হয়,
1: সবই হয়।
0: রানী রাসমণির স্বামী বাবুলাল করেছিলেন এই জায়গাটা, বাবুলাল চন্দ্র দাস, কবেকার কথা।
1: এবং সেই বাবুঘাটের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি,
0: ঠিক কথা। ঐতিহাসিক ঘটনা প্রবাহ বলছে রানী রাসমণির অনুরোধে গঙ্গার পাড়ে এই একটি ঘর ও পাকা ঘাট তৈরি করে দিয়েছিলেন তার স্বামী রাজচন্দ্র দাস, এবং ঘাটে প্রবেশের আগে বড় বড় করে একটি ফলকে লেখাও রয়েছে সে কথা, দিস ঘাট কনস্ট্রাক্টেড ইন দ্য ইয়ার 1830 অ্যাট দ্য এক্সপেন্স অব বাবু রাজচন্দ্র দাস, শ্যাল হেয়ার আফটার বি কল্ড বাবু রাজচন্দ্র দাস ঘাট। রাজচন্দ্র দাস নামটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিস্মৃত প্রায়। কলকাতা গবেষক হরিপদ ভৌমিক তিনি বলছেন যে ওখানে আরও একটি ফলক ছিল যেখানে বাবুঘাট তৈরির সংক্ষিপ্ত ইতিহাস লেখা ছিল, কিন্তু এখন আর তা ওখানে নেই, শুধুমাত্র পুরনো বইপত্রেই ওই ফলকের উল্লেখ পাওয়া যাচ্ছে।
1: এবং এই বাবু রাজচন্দ্র ঘাট এই কথাটা লোকমুখে চলতে চলতে ছোট হয়ে গিয়ে বাবুঘাট, আমাদের সকলের কাছে এই বাবুঘাট এই নামটাই কিন্তু বেশি পরিচিত। এবং যারা স্থাপত্যবিদ তাদের মধ্যে কিছুজন বলছে প্রায় 190 বছরের পুরনো এই বাবুঘাট, এবং এখানে ব্রিটিশ কলোনিয়াল স্থাপত্য শৈলী কিন্তু মিলেমিশে গেছে, বড় বড় থামের ওপরে একেবারে ত্রিভুজাকৃতি কাঠামো, এইভাবেই তৈরি হয়েছে বাবুঘাটের প্রবেশদ্বার, যেটা আপনারা প্রায় প্রত্যেকেই দেখেছেন, প্রতিদিন যাতায়াত করেন দেখেন, এবং উঁচু সিলিংয়ের ওপর ফ্যান লাগানো রয়েছে, আর মূল চাতালের কিছুটা পরেই শুরু হয়েছে সিঁড়ি যেটা নেমে গেছে সোজা সুজি মা গঙ্গার বুকে। কাজেই এই বাবুঘাটও কিন্তু শুধুমাত্র ধর্মীয় কাজের ক্ষেত্রে ব্যবহৃত সেটা নয়,
0: বরং এর ঐতিহাসিক একটা সাংঘাতিক মূল্য রয়েছে। তো আমরা অনেক কিছু বাদ রয়ে গেল নীলাঞ্জনা, ঘড়ির কাঁটা কেমন চোখ রাঙাচ্ছে, তো আমরা একটু গান শুনে নি, গান শোনার পর দেখা যাক,
1: সামনে দাঁড়িয়ে
0: একটু হাওয়া খাই,
1: কারণ আবার তো আমাদের ফিরতে হবে আকাশবাণীতে, না?
0: একদম একদম।
1: তো সেই কারণেই গানের সুরে সুরে আমরা একটু বিরাম নিই।

0: কথাই তো বলতে চেয়েছিলাম, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কিখুন দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। তো আরেকটা কলকাতা, তার হুদিশ আমরা একটু করার চেষ্টা করছিলাম কিন্তু অসম্ভব, মানে বেশ কয়েকটা এপিসোড করলে যদি খানিকটা পৌঁছতে পারি।
1: তবে আমরা চেষ্টায় রয়েছি, আমরা চেষ্টায় রয়েছি আরও অনেক সুন্দর সুন্দর এরকম কলকাতার ইতিহাস আপনাদের সামনে নিয়ে আসার। আজকে আমরা কিছু স্থাপত্যের কথা বললাম, এরপরে আমাদের ইচ্ছে আছে কোনো দিন, স্বপ্না, স্মৃতিসৌধ কিন্তু কলকাতায় কম নেই, সেই রকম কিছু স্মৃতিসৌধের কথাও নিয়ে আসবো
0: একদম।
1: এবং এর পরের সপ্তাহে যখন আমরা আসছি 11 আর 12 তারিখ,
0: স্বপ্না নীলাঞ্জনাই আসছে গান্দরিয়াতে, দেড় দুটো মানে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, স্বপ্না নীলাঞ্জনা কি নিয়ে আসে সেই চমক এখন ভাঙবো না আমরা, একটা চমক আছে আপনাদের জন্য।
1: একটা চমক আছে, তবে আমরা যে ধারাবাহিকের পথে যাই, একটা হচ্ছে এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, এবং আরেকটি
0: আকাশবাণীর গল্প,
1: এই দুটোতেই কিন্তু আপনাদের সঙ্গ আমাদের চাই চাই চাই।
0: আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন, নমস্কার।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগ করলেন। তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালের কাছে। তৃণমূল সরকারের আমলে দুদফায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। ভোট পর্ব মিটতেই রাজ্যের সচিব পদে একটি রদ বদল হয়েছে। রাজ্যপাল আর এন রবি সচিবের দায়িত্ব পেয়েছেন পরিবহন দপ্তরের সৌমিত্র মোহন। 2002 সালে আইএএস আধিকারিক প্রায় তিন বছরের বেশি সময় ধরে পরিবহন দপ্তরের দায়িত্ব সামলেছেন। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি আজ সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দিয়ে রাজ্যের জনগণের সামগ্রিক কল্যাণ এবং রাজ্যের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি কামনা করেন। রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়লাভের পর দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে পুজো দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একমাত্র বিজেপি সরকার রাজ্যে সুশাসন আনতে পারবে। তিনি সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানান। অভিনয় ছেড়ে রাজনীতিতে আসা বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেত্রি কাজাগাম তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। মোট 234টি আসনের মধ্যে টিভিকে 108টি আসনে জয়লাভ করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম ডিএমকে 59টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম পেয়েছে 47টি আসন। আসামে পরপর তৃতীয়বার ক্ষমতা ধরে রাখল বিজেপি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জামাইকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নমূলক সহযোগিতার উপরই দাঁড়িয়ে। জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জনসন স্মিথ এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, তাদের মধ্যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত রাশিয়ার কাছে নাৎসি জার্মানির পরাজয়ের 81তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনে 8 ও 9 মে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: হলে বোধহয় পারতাম না।
1: বাবা বাবা বাবা, এই তো মুখ খুলেছে, বেশ তো কথা বলতে পারো দেখছি। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যাই ঘটুক না কেন বিয়েটা আর ভাঙছে না। এবারে আমার দ্বিতীয় দায়িত্ব, আমাদের এই সভা এবারে কিন্তু ক্রমশ সিরিয়াসের দিকে টার্ন নিচ্ছে। মনোহর, তুমি ঠিকই অনুমান করেছিলে, কোনো ঐশ্বর্য টৈশ্বর্য দীপ্তির নেই। আসল কথাটা তোমাকে এবার আমি বলি, দীপ্তি আমার মেয়ে নয়।
2: কি বলছেন আপনি ডাক্তারবাবু?
1: হ্যাঁ ঠিকই বলছি, দীপ্তি আমার মেয়ে নয়।
2: তাহলে দীপ্তি কে? এ বাড়িতে আছে কেন?
1: এ বাড়িতে থাকার ওর অধিকার আছে, কারণ ও আমার পুত্রবধূ।
2: বলেন কি, আপনার ছেলের বউ দীপ্তি তাহলে ম্যারিড?
1: হ্যাঁ।
3: এসবের মানে কি?
2: আমি তো কিছু বুঝতে পারছি না।
3: বাড়িতে ডাকিয়ে এনে দীপ্তি, দীপ্তি কোথায়? দীপ্তি, আমি আমি দীপ্তির সঙ্গে কথা বলতে চাই।
1: ও এখন আসবে না।
3: কেন?
1: ওকে বলা আছে আমাদের কথাবার্তা শেষ হলে তবে ঢুকবে।
3: তাই বলে এইভাবে
1: আমি কি ধরে নেব আমাদের কথাবার্তা শেষ হয়ে গেছে?
2: কথাবার্তা শেষ? আমরা তো কিছুই বুঝতে পারছি না মনোহর, কি বলছে কি? দীপ্তি যদি আপনার ছেলের বউ হয় তাহলে আপনার ছেলে কোথায়?
1: আমার ছেলে রজত, সে ছিল ইঞ্জিনিয়ার, বিয়ের এক বছরের মধ্যেই কারখানা একটা অ্যাক্সিডেন্ট এসে আজ থেকে ঠিক 4 বছর আগে।
2: দীপ্তি তাহলে বিধবা?
1: বিধবা? বিধবা আবার কি? দীপ্তি দীপ্তি দীপ্তি একটি মেয়ে।
2: হ্যাঁ, তো মেয়ে তো বটেই, মেয়ে তো আর একরকম নয়, ধরুন সধবা, বিধবা, কুমারী, ও হলো বিধবা মেয়ে।
3: দীপ্তি, দীপ্তি বিধবা? ব্যাপারটা কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে। বিধবা, 8 মাস ধরে ওর সঙ্গে আমার পরিচয়, কত গল্প করেছে, কত কথা হয়েছে, বিধবা। কিন্তু সামান্য একটু ইঙ্গিত কোনোদিন দেয়নি যে তার একবার বিয়ে হয়েছিল। ও বিধবা, কি সাংঘাতিক! হ্যাঁ, বরং মিথ্যে বলেছে, মিথ্যে। নিজের শ্বশুরকে এমন ভাবে উল্লেখ করেছে যেন ভদ্রলোক সত্যি তার বাবা। বিধবা, ইস! আমাকে রীতিমতো ঠকানো হয়েছে, দীপ্তি, দীপ্তি আমাকে ঠকিয়েছে। কেন বলেনি, কেন বলেনি যে সে বিধবা?
1: কে বললে বলা হয়নি? এই তো একটু আগেই আমি বললাম।
3: হ্যাঁ, এখন বলা হলো, সেটা আজকে, আগে বলা হয়নি কেন?
1: আগে মানে তোমাদের সঙ্গে পরিচয়েরও আগে?
3: না, আমি তা বলছি না, আমি বলছি পরিচয়ের পরে।
1: ধরো ধরো তোমার বউ মারা গেছে, এবার যত মেয়ের সঙ্গে তোমার পরিচয় হবে তুমি সবাইকে পরিচয় হবার সঙ্গে সঙ্গে বলে দিতে থাকবে যে তুমি বিপত্নিক।
3: কিন্তু তাই বলে তো এইভাবে আমাকে ওরা কি আশ্চর্য! অখিল,
1: মেয়েটার সঙ্গে এতদিন ধরে ঘুরলে তখন কেন জিজ্ঞেস করলে না? দীপ্তি, তুমি কুমারী তো?
3: এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হয়নি, তাই কারণ দেখতেই তো পাচ্ছি যে সে কুমারী।
1: ও যে
3: কুমারীর ছদ্মবেশে ছিল সেটা বুঝবো কেমন করে?
1: এই হচ্ছে আসল কথা। তুমি 20 শতাব্দীর শেষ দশকের একজন ইয়ং ম্যান, কনভেন্টে পড়াও, তুমি বলছো ও ছদ্মবেশে ছিল।
3: এক্স্যাক্টলি,
1: তার মানে তুমি চাও 21 বছরের ওই বাচ্চা মেয়েটা চুল কেটে ফেলবে, থান পরবে, কাঁচকলা আর আতপ চাল খাবে। কেন না, তোমার মতো ইয়ং ম্যানরা তা না হলে ঠকে যেতে পারে, সুন্দরী দেখে ভালোবাসতে গিয়ে প্রতারিত হতে পারে, কি তাই তো?
3: কিন্তু কিন্তু তাই বলে তো এই
2: মাথা গরম করিস না, আগে সবটা বলতে দে। আগে দাঁড়া দাঁড়া, বলুন আপনি, বলুন কাকাবু।
1: বাপ মা মরা ফুটফুটে মেয়েটিকে ঘরে এনেছিলাম ছেলের বউ করে 5 বছর আগে। বছর ঘুরতে না ঘুরতে আমার একমাত্র ছেলে রজত চলে গেল।

0: তোমরা কি অনুভব করতে পারবে মনোহর, পুত্রশোকের ব্যথা কি কঠিন যন্ত্রণাময়? পারবে কি বুঝতে বিয়ের এক বছরের মধ্যে স্বামী হারানোর কি দুর্বিষহ জ্বালা? মেয়েটিকে বুকে জড়িয়ে রেখে আমি আমার পুত্রশোক ভুলে থাকার চেষ্টা করেছি, ছেলের বদলে মেয়ে পেয়েছি আমি। দীপ্তি আমার মেয়ে, মেয়ের চেয়েও বেশি আদরে।
1: বুঝছি, আমি আমি সব বুঝতে পারছি, কিন্তু কিন্তু কথাটা দীপ্তির আগে আমাকে বলা উচিত ছিল।
2: শোন, রাগ করিস না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। শোন, আমার কথা শোন, বিয়ের আগে কথাটা বললেই তো আগে বলা হলো।
1: কিন্তু তাই
2: শোন, দীপ্তি নানা কারণে হয়তো বলতে পারেনি, তার হয়তো সংকোচ হয়েছে, প্রসঙ্গ ছাড়া হঠাৎ বলতে হয়তো লজ্জা পেয়েছে।
1: এখন তাহলে ডেকে এনে এসব কথা বলার অর্থটা কি?
2: শোন, তর্ক করে লাভ নেই, তোকে ঠিক করতে হবে তুই কি চাস, শুভ কাজ। তোকে ইমিডিয়েট ডিসিশন নিতে হবে।
1: ডিসিশন? আমি ডিসিশন নিয়েছি, আমি দীপ্তিকে বিয়ে করব না।
2: হোয়াট মনোহর, বিয়ে করবে না মানে?
1: ইয়েস, আমি ওকে বিয়ে করব না।
2: কি বলছিস তুই? কি মনোহর, একটু আগেই ঠিক হলো তুমি ওকে বিয়ে করছো।
3: হ্যাঁ, সামান্য কারণে বিয়ে ভাঙা চলবে না।
1: এটা মোটেই সামান্য কারণ নয়,
3: এটা অত্যন্ত সামান্য কারণ, এর চেয়ে তুচ্ছ কারণ আর কিছু হয় না। দীপ্তিকে তুমি ভালোবেসেছ, শুধু সে বিধবা, এটুকু জেনেই তার সমস্ত গুণগুলো মিথ্যে হয়ে গেল এক নিমিষে। বিয়ে তোমাকে করতেই হবে। গোকুলচাঁদ!
2: না না ডাক্তারবাবু, না না, কাকেও ডাকতে হবে না, আপনি একটু শান্ত হন, আপনার হাই প্রেশার উত্তেজনা ক্ষতি হবে। শুনুন শুনুন, আমার কথাটা আপনি শুনুন। আমি একটা কথা বলি, সব কিছু শুনে আমার মনে হচ্ছে মনোহরের মনে একটা সংস্কার আছে, সংস্কার থেকে মনোহর বিয়েতে এখন পিছিয়ে যাচ্ছে। ও যদি বিয়ে না করে, না করুক, আমি দীপ্তিকে বিয়ে করব।
1: হোয়াট?
2: হ্যাঁ, দীপ্তিকে আমারও খুব ভালো লাগে।
1: তুমি দীপ্তিকে বিয়ে করবে?
2: হ্যাঁ কাকাবাবু।
1: অখিল, তুই?
2: আমি করব, আমার কোনো সংস্কার নেই। আমি দীর্ঘদিন যে বন্ধুকে সুনীল বোনের জানি, হঠাৎ যদি শুনি তার নাম মুকুন্দ, তাতে আমার বন্ধুত্বে চিড় খায় না। দীপ্তি বিধবা জেনেও আমি তাকে বিয়ে করতে রাজি আছি।
3: বাহ, বেশ, তুই এ তো খুব ভালো কথা, কিন্তু দীপ্তি তো তোমার কথা কিছু বলেনি।
2: এখন থেকে বলবে।
3: তোমার কথা শুনে আমার বেশ ভালোই লাগছে, এরকম বোল্ড ছেলেই তো দরকার। তা কি করো তুমি?
2: বিজনেস করি, এক্সপোর্ট ইম্পোর্টের।
3: ভেরি গুড। শোনো অখিল,
2: বলো,
3: আমার এই বাড়ি, ব্যাংকের যাবতীয় টাকা সব আমি উইল করে দীপ্তিকে দিয়ে যাব। টাকা কিন্তু কম নেই, ধরো লাখ দশেক তো হবে।
2: না না, ওসবে আমার কোনো লোভ নেই, আমার শুধু একটা শর্ত আছে।
3: কি শর্ত বলো?
2: বিয়েটা আজ রাত্রেই দিতে হবে।
3: আজকেই?
2: আজ রাত্রেই।
3: আজ রাত্রে? তা কি করে সম্ভব?
2: কেন সম্ভব নয় কাকা বাবু, অল্প কিছু আয়োজন করলেই তো হবে। আমার এই বন্ধু মনোহরটার মাথা ঠিক নেই, আজ না হলে কালই যদি আবার দীপ্তিকে দাবি করে বসে।
1: বন্ধুত্ব দেখানো হচ্ছে আমার মনের এই অবস্থা, আমার এই মনের অবস্থা সুযোগ নিয়ে দীপ্তিকে তোমার বিয়ে করা বের করছে।
2: তুই তো বলি, তুই
1: দীপ্তিকে আমি ভালোবাসি, আমি দীপ্তিকে বিয়ে।
3: দীপ্তি দেখ তো কে এলো, লজ্জাটা খুলে দে। আচ্ছা থাক, আমি দেখছি।
4: না না, আমি খুলে দিচ্ছি।
3: আরে বিভা দেবী,
4: নমস্কার।
3: আসুন, নমস্কার নমস্কার, আসুন আসুন।
4: একটু দেরি হয়ে গেল ডাক্তার বাবু।
3: না না না না না, ঠিক সময় এসেছেন। দেখো তো মনোহর, চিনতে পারো কি না?
1: কি মা, তুমি তুমি তুমি এবারে চিনলে কি করে?
4: বার কয়েক হলো আমি এ বাড়িতে এসেছি।
1: কি
4: শুধু তাই নয়, দীপ্তিকে নিয়ে ডাক্তারবাবু আমাদের বাড়িতে গিয়েছেন বেশ কয়েকবার, আর তুই তখন ছিলি না। এসো মা দীপ্তি, ভালো আছো তো? থাক থাক থাক, লক্ষ্মী মেয়ে।
1: ও মা, তার মানে তুমি সব জানো?
4: সব মানে কি জানি?
1: এই যে এই দীপ্তি সেই মেয়ে যার কথা তোমাকে আমি বলেছিলাম, আর দীপ্তি দীপ্তি যে বিধবা।
4: কেন জানবো না, যার সঙ্গে ছেলের বিয়ে দিচ্ছি তার সম্পর্কে ভালো করে জেনে নেব না? ডাক্তারবাবু তো খোলাখুলি আমাকে সব বলেছেন।
5: কিন্তু আমাকে তো তুমি কিছু বলনি।
4: বলিনি? তুমি যা গোয়ার গোবিন্দ ছেলে।
5: তার মানে আজকের ব্যাপারটা সব সাজানো তোমাদের ষড়যন্ত্র, তাই না?
2: ষড়যন্ত্রই তো ভেবে দেখ তাহলে। আমরা সবাই মিলেই তোকে বাগে আনতে পারছি না। শুধু মাসিমা বা দীপ্তি হলে তো হাতে মাথা কেটে ফেলতিস। জানেন মাসিমা, মনোহরটা না দিন দিন কেমন যেন হচ্ছে, ডাক্তারবাবুর সঙ্গে তর্ক জুড়ে দিয়েছে।
4: ছি ছি ছি, তাই করেছিস?
2: জিজ্ঞেস করলাম আসলে।
4: চুপ কর। জানিস ইনি কত বড় মানুষ? শুনেছিস কখনো শ্বশুর নিজে জোর করে বিধবা ছেলের বউকে বিয়ে করতে রাজি করায়? জানিস দীপ্তিকে কোনো আচার মানতে দেননি, ছেলের মৃত্যুতে শ্রাদ্ধ পর্যন্ত করেননি, দীপ্তির মনের উপর চাপ পড়বে বলে নিজে নিজে মাছ মাংস রান্না করে নিজেও খেয়েছেন, ওকেও খাইয়েছেন, বলেছেন ভাতের মতো মাছ মাংস তো একটা খাদ্য।
5: কিন্তু মা মা
4: চুপ কর, একটাও কথা বলবি না। এত বড় মানুষকে তুই অসম্মান করেছিস।
5: আমি তো কিছুই,
4: যা গিয়ে পায়ে হাত দিয়ে বল আমার অন্যায় হয়েছে। যা
2: কর মনোহর,
4: ক্ষমা চা।
1: আরে না না বিভা দেবী, ওসব করতে হবে না। মনোহর যা বলেছে এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার কথা হল, পৃথিবীটা তো এগিয়ে চলেছে, আমাদের মনটা আরো বেশি উদার সংস্কার মুক্ত হওয়া দরকার।
4: মনো, দীপ্তির মনের ব্যথাটা বোঝার চেষ্টা কর বাবা। কত গুণী মেয়ে, ও আমার সংসার আলো করে রাখবে।
6: সবার তো শেষ হতে চলেছে, কি ঠিক হলো তাহলে? বিয়েটা কার সঙ্গে হবে?
2: তাই তো, বিয়েটা কার সঙ্গে হবে? আমার সঙ্গে না মনোহরের সঙ্গে?
5: বিয়েটা কার সঙ্গে হবে?

0: ছদ্মবেশ নাটকটি শেষ হল। কাহিনী রতন ভট্টাচার্য, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, অভিনয় করেছেন রজত, নির্মাল্য সেনগুপ্ত, বিভা বাসন্তী চট্টোপাধ্যায়, বসন্ত অরুণ কুমার মিত্র, আরতি মালবিকা চক্রবর্তী, গোকুল ফকির দাসকুমার, মনোহর কৌস্তুভ সেনগুপ্ত, অখিল দেবেশ রায়চৌধুরী এবং দীপ্তির ভূমিকায় আম্রপালি ঘোষ। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন শোভন পাঠক।
1: শেষ হল নাটকের দুপুর অনুষ্ঠানটি।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: FM রেইনবো শুনবেন আধুনিক গান। প্রথমেই দুর্নিবার সাহা।

107 MHz FM রেইনবো, শব্দের রামধনু, রং থেকে রঙে। আপনাদের সাথে ছিলাম স্বপ্না নীলাঞ্জনা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়লাভের পর দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে পুজো দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একমাত্র বিজেপি সরকার রাজ্যে সুশাসন আনতে পারবে। তিনি সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানান। মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক মৃত্যুর প্রতিবাদে অশান্তির ঘটনায় তদন্তে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট জমা পড়েছে। দু সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে। আদালত এই ঘটনায় NIA তদন্তে কোনো বাধা নেই বলে জানিয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগ করলেন। তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালের কাছে। তৃণমূল কংগ্রেসের আমলে দুদফায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। তামিলনাড়ুতে অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল তামিগা ভেত্রে টিভিকে গঠনের পর প্রথম নির্বাচনেই 108 আসন জিতে একক দল হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে। একক বৃহত্তম দল হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে। রাজ্যে বিদায়ী মুখ্যমন্ত্রী MK স্টালিনের নেতৃত্বাধীন দ্য আবিরা মুন্নাত্রে কাজাগাম 59 আসনে জয়ী হয়েছে। অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নাত্রে কাজাগাম AIADMK পেয়েছে 47 আসন, PMK 4 আসন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 5 আসনে জয়ী হয়েছে। FM রেইনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়লাভের পর দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে পুজো দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একমাত্র বিজেপি সরকার রাজ্যে সুশাসন আনতে পারবে। তিনি সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানান। পশ্চিমবঙ্গে ভোট পর্ব মিটতেই রাজ্যের সচিব পদে একটি রদবদল হয়েছে। রাজ্যপাল আর এন রবি সচিবের দায়িত্ব পেয়েছেন পরিবহন দপ্তরের সৌমিত্র মোহন। 2002 সালে আইএএস আধিকারিক প্রায় 3 বছরের বেশি সময় ধরে পরিবহন দপ্তরের দায়িত্ব সামলেছেন। রাজ্যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল আর এন রবির কাছে। তৃণমূল সরকারের আমলে দুদফায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তির ঘটনার তদন্তে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট জমা পড়েছে। 2 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে। আদালত এই ঘটনায় এনআইএ তদন্তে কোনো বাধা নেই বলে জানিয়েছে। সরকার জানিয়েছে দেশে এলপিজি বিতরণ কেন্দ্রগুলিতে সরবরাহের কোনো ঘাটতি নেই। পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার এলপিজি ও অন্যান্য পেট্রোলজাত পণ্য সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। নতুন দিল্লিতে গতকাল আন্তমন্ত্রকের বৈঠক চলাকালীন কর্মকর্তারা নাগরিকদের পেট্রোল ডিজেল এলপিজি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: স্টুডিও ক্লকে এখন 4:02 হয়ে 59 সেকেন্ড। আর অঙ্কিতা দেবারতির সঙ্গে তুমি শুনছো
4: ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একটা ফ্রেশ বিকেল নিয়ে আমরা চলে এসেছি বলতে পারি। 5 তারিখ, ঘড়ি কাটা যা বলছে একেবারে, মানে কি বলবো, 4:58। হ্যাঁ, মানে 7 হতে যাচ্ছিল, তার আগে দেবারতী আর অঙ্কিতা তোমার কাছে চলে এসছে ক্যাফে কলকাতা নিয়ে, আর আড্ডা চলবে ঠিক 6:30 অবধি।
3: আর রূপমিথলাম যেমন বলেছে, আমি জানি জানি, আর প্রতি রাতে হয়রানি হোক না হোক, প্রত্যেক বিকেলবেলা আমরা তো ক্যাফে কলকাতা নিয়ে চলে আসি। আর আজকে তোমার জন্য অঙ্কিতা দেবারতী যেমন রয়েছে, তার সঙ্গে রয়েছে ভুরি ভুরি এন্টারটেনমেন্ট, মানে যে এন্টারটেনমেন্ট কখনো শেষ হয় না, যেটা বিদ্যা বালন বলেছিল না, এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট, সেটাও অঙ্কিতা দেবারতী একই কথা বলছে। কারণ 6:30 অবধি যতক্ষণ ক্যাফে কলকাতা চলছে, তোমার জীবনে এন্টারটেনমেন্টের কোনো অভাব হবে না।
2: হ্যাঁ, আমরা যখন কথা দিয়েছি এন্টারটেনমেন্টের অভাব হবে না, একদম অভাব হবে না, আপাতত এন্টারটেনমেন্ট ওই 31 ডিগ্রি টেম্পারেচারে নাচানাচি করছে। মানে এই দুপুরবেলা বেরিয়ে দেখলাম একদম ঘাম ঠাম প্যাচ প্যাচ করছি, আবার একটু দেখবি দক্ষিণা বাতাস হয়ে যাচ্ছে।
3: হ্যাঁ হ্যাঁ, মানে আমরা মোটামুটি প্রথমে একটু ঘেমে নেবো, তারপর দক্ষিণা বাতাসে সেই ঘামটাকে শুকিয়ে নেবো, কিন্তু তার মাঝখানে তোমাদের একটুখানি বলবো যে ঠান্ডা থাকো বস। আর ঠান্ডা থাকার জন্য কী কী টিপস হয় সেটা তো আমরা গানে কথায় সব ভাবে দিয়ে দেবো।
2: মানে জল্পনা কল্পনা যাই থাকুক, মোদ্দা কথা বোটের ওপর দিয়ে আমরা মানে ভালোবাসা, প্রেম, আড্ডা, আজকের কি স্পেশাল দিন এবং কার কার জন্মদিন এসব বলবো। হ্যাঁ, তোমাদের খেতে দেবো না, চিন্তা নেই, মানে বিরিয়ানি মন্না মিঠাই তোমরা যদি খাওয়াতে চাও একদম মানে অনলাইন করে আমাদের পাঠিয়ে দাও, পার্সেল করে পাঠিয়ে দাও, আমরা সেটার জন্য অলওয়েজ ওয়েলকাম জানাই। আর কি করতে পারি বলো?
3: আর যেটা করতে পারি সেটা ভালো ভালো গান শোনাতে পারি। আর এখন আমাদের কানে কানে একটুখানি মনে হচ্ছে না একটু উড়ে যাওয়ার কি কোনো চেষ্টা হচ্ছে নাকি?
2: হ্যাঁ হ্যাঁ, উড়তেই পারি, আমরা উড়তে চাইলে একেবারে উড়তেই পারি। আর এইদিকে দু পা হাত তুলে বহু বছর আগে চন্দ্রবিন্দু বলে দিয়েছিলেন, মানে হ্যাঁ অনিন্দ্যদা উপলদা বলেই দিয়েছিলেন আমরা উড়ে যাচ্ছি উড়ে যাচ্ছি। কীভাবে উড়ে যাচ্ছি সেটা তো জানাবোই, ফিরে আসবো ঠিক 5:41 পর। ততক্ষণের জন্য কিন্তু ক্যাফে কলকাতায় একদম থেকো, টিউন করে রেখো, আর আড্ডার টপিকটা ফিরে এসেই তো বলবো আজকে কী স্পেশাল ডে সেগুলো তো বলবো নাকি বলো?
3: সব কিছু থাকবে তোমার জন্য, তবে তার আগে একটু উড়বো, আর তার সঙ্গে সাবধানে উড়ো, হ্যাঁ আমার পড়ে যাও না,
2: মানে অতিবার বিবেরা ঝড়ে পড়ে যাবে, এই ধরনেরই কথা বলার আছে আমাদের। ঠিক আছে, আমরা উড়তে উড়তে না হয় কথা বলি, ঠিক আছে?

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: দেখো ভাই, যতই তুমি ওড়াউড়ি করো, আলটিমেটলি যেন ওই হেডফোনের তারটা তোমার কানে জোড়া থাকে আর সেখানে যেন থাকে ক্যাফে কলকাতা। 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা চলছে, আর রয়েছি দেবারতী এবং অঙ্কিতা। আর এই যে ক্যাফে কলকাতায়, হ্যাঁ, শুনে মনে হয় না হাতে একটু বেশ কফি থাকবে বা চা থাকবে, কিন্তু কোনোটাই হাতে নেই। তবে যেটা হাতে রয়েছে সেটা হলো তোমার প্রতি ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা যদিও হাতে রাখা সম্ভব কিনা জানি না, মনে তো আছে। আর তার সঙ্গে রয়েছে এমন একটা বিষয় নিয়ে কথা, যে বিষয়টা না সত্যি আস্তে আস্তে হয়তো অবসলেট হয়ে যাচ্ছে। আমরা হয়তো ভাবছি কম, তবে ভাবনা তো মানুষের হাতের বাইরে, তাই না অঙ্কিতা?
3: ভাবনা মানুষের হাতের বাইরে হতে পারে, কিন্তু ইমোশন বা আবেগ সেটা হাতেও থাকে না, কিচ্ছু করার নেই, সেটা মনের মধ্যে অলওয়েজ চলতে থাকে। এবং এই মুহূর্তে যদি আমি বলে দিই, আজকে ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফস, মানে আমরা যাকে বাংলা ভাষায় যদি পরিভাষায় নিয়ে আসি তাহলে তাকে বলা যায় ধাত্রী বা ধাইমা, আমরা ছোটোবেলায় বলতাম। এখন যদিও শব্দটা অনেকটা বেশি মানে চেঞ্জ হয়ে গেছে, বলবো যে আমাদের এই ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়েছে, তার সঙ্গে চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে আয়া বা আন্টি, এই ধরনের আমরা কথা বলি। সেই মানুষটার কথা মনে পড়লে, তিনি হয়তো মা বাবা কেউ নন, আমাদের পরিবারের একজন পার্ট না হয়েও কখনো পার্ট হয়ে উঠেছেন এবং তোমার ছোটোবেলায় রয়ে গেছেন, বা এখন যাদের ছোটোবেলা কাটছে তাদের ছোটোবেলায় দিব্য তিনি রয়েছেন। কারণ তার সঙ্গেই খুনসুটি, তার সঙ্গেই লড়াই, তার সঙ্গেই কি বলবো, বেবাক দুপুর, কান্নাকাটির দুপুর, কোলে চড়ে ঘুরে বেড়ানো, কিংবা তাকেই বন্ধু মনে করা ছোটোবেলায় যখন কিছু না করতে পারা। আমরা অনেকেই করতাম আর কি, যে মানে সে হয়তো আমার ঠাম্মার বয়সী, কিন্তু তাকে ধরে নিয়ে এসো তোমার ঘাড়ের মধ্যে আমি চাপবো, তোমাকে আমি ঘোড়া বানাবো, যাই ইচ্ছে তাই করে তার সঙ্গে খেলাধুলো করতাম। ঠিক বিকেল হলেই, সন্ধে ছটা কি সাতটা বাজলে তিনি বাড়ি চলে যেতেন, আর তারপর আবার পরের দিন সকালে আসবেন, এই এক্সাইটমেন্টটা আমাদের মধ্যে থাকতো। তাহলে তুমি কি তাদেরকে নিয়ে কিছু বলতে চাও?
2: একদমই তাই, এরকম এরকম প্রচুর অভিজ্ঞতা থাকে জানো তো, মানে হয়তো মা না, মা জন্মদাত্রী মা না তারা, কিন্তু তারপরেও মায়ের মতোই স্নেহ দিয়ে, মায়ের মতোই ভালোবাসা দিয়ে, খাইয়ে বড় করে তারা একটা সময়কে আমাদের তৈরি করে রাখে। কিন্তু শুধুমাত্র যে আমরা যার আয়া বা আন্টিদের কথা শুধু বলবো না, অনেক সময় অনেকের বাড়িতে হয় মায়ের অনুপস্থিতিতে আমাদের কিছু কাকিমা জেঠিমারাও কিন্তু আমাদের মা হয়ে দাঁড়ায়, বা হয়তো পাশের বাড়ির কোনো নেবার, কোনো প্রতিবেশী, সেও কিন্তু মায়ের ভূমিকা পালন করে ফেলে। তাই মা না, মা হয়তো না, নিজের মা না, তারপরেও এমন কেউ তোমার জীবনে মায়ের মতোই ছাপ ফেলেছে, তো তার গল্প একটু শুনি আজকে।
3: ওই আয়কা কায়তো একটু আবার বাবুকে খাইয়ে দিয়ে যেত, বলে ওই কাক খেয়ে চলে যাচ্ছে, মাছটা খেয়ে চলে যাবে, বলতে বলতে মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই মা কে খেয়ে গেল। এই কথাটা শুধু মায়েরা বলেন না, আমরা রিসেন্টলি আমি একটা দেখছিলাম আর কি, কৃষ্ণা যিনি কমেডি করেন আর কি, তো কৃষ্ণার মা বাবা অনেক ছোটোবেলায় মারা গেছেন, তো তার মায়ের যে বেস্ট ফ্রেন্ড তিনি ওদেরকে মানুষ করেছে, তো সেই যে ইমোশনের জায়গাটা, উনি বলছেন আমার কাছে তো ইনিই মা, আমাকে যেভাবে মানুষ করেছেন আজকে, হোয়াট এভার আমি, আমার মা বাবা যখন ছিলেন না আমি কি করব, আমি সেটা ভাবার মতো জায়গাতেও ছিলাম না যে আমি কি করব নেক্সট, হোয়াট, এটা তো আমি ভাবতে পারতাম না ওই ছোট্ট বয়সে। সেই বয়সে এই মহিলা আমার কথা ভেবেছেন বা আমাদেরকে মানুষ করেছেন ধীরে ধীরে, সেই কথা বলছিলেন। তো এই ডাকটার মধ্যে, মানে এই ধরো আন্টি বলে তাকে ডাকো বা কি বলবো মাসি বলে ডাকো, যাই বলো, আমরা কথাই আছে যে মায়ের থেকে মাসির দরদ একটা কথা বলি,
2: সেটাই
3: তো। সেই যে মিষ্টি আবদারের গন্ধ মাখা মানুষটা, সেই মানুষটাকে নিয়ে আজকে 9903659992 তোমার কোনো মেমোরি শেয়ার করতেই পারো, দু থেকে চার লাইনের মধ্যে, অনেকটা বড় লিখো না, কারণ অনেকগুলো মেসেজ থাকবে আমাদের কাছে, আর আমরা দুজন পড়তে পড়তে হাঁপিয়ে লাস্ট বলবো ক্ষমা চাইছি আজকে পড়তে পারছি না, অন্য দিন এসে পড়বে, এটা এটা তো বলা ঠিক নয়, বলো দু চার লাইন বলো।
2: আসলে যেটা হয়, যখন আমরা এই এই রকম বিষয় নিয়ে কথা বলি অনেক কথা মনে চলে আসে, তখন অনেক কিছু লিখতে ইচ্ছা করে, তবে সীমাবদ্ধতা থাকে, একটা টাইমের লিমিটেশন তো জানো, আর বুঝতেই পারছো অতগুলো মেসেজে যদি আমি আর অঙ্কিতা হাবুডুবু খাই তাহলে তোমার কি ভালো লাগবে, তাই একটু ছোট্ট করে তোমার অভিজ্ঞতা, তোমার সেই জন্ম না দিয়েও যে মা হয়ে উঠেছে সেই মায়ের গল্প আজকে শুনবো। 9903659992 মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, ভুলেও ফোন করো না।
3: আর এইটুকুই বলতে পারি যে আমাদের মনটা আজ যাই হোক খুব শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট হলেও ওই বদতমিজি দিয়ে ভর্তি, তাই একটু বদতমিজি করেই নি না হয়।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, মানে বদতমিজ দিল যতই লাফালাফি করুক, কিন্তু দিলটা না একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায় যখন এই ধরনের ঘটনা ঘটে যে জলের তলায়, মানে সমুদ্রের তলায় তুমি দেখলে 60-40 মিটারের গভীরতায় গিয়ে তোমার দেশের তেরঙ্গাটা ওখানে অবস্থান করছে এবং সেইটাকে নিয়ে রীতিমতো একটা উৎসব চলছে। সেই উৎসবটা নিয়ে ফাইনালি উন্মোচন করেছে, মানে ওয়ার্ল্ড রেকর্ড গড়ে তুলেছে গিনেস বুকের, ওয়ার্ল্ড রেকর্ড করেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই স্বরাজের যে একটা নতুন রকম উচ্ছ্বাস, বিভিন্নভাবে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মধ্যে কিন্তু আমাদের অনেক অনেক ডুবুরিরা জয়েন করেছিলেন, রাইট?
3: একদমই তাই। মানে স্বরাজ দ্বীপের রাধানগর সৈকতে এরকম একটা মানে ট্রিমেন্ডাস ঘটনা ঘটেছে, নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। মূলত এখানে এই যে কাজটাতে যে ডুবুরিরা তারা অংশগ্রহণ করেছিলেন, তার সঙ্গে ভারতীয় নৌবাহিনী এবং কোস্টগার্ডরা। জলের তলায় প্রায় 200 জনেরও বেশি ডুবুরি অংশ নিয়েছিলেন এই কাজের জন্য, এবং তার মধ্যে কিন্তু 3 জন স্কুল পড়ুয়া ছিল, যারা আর কি ওই 14-16 বছরের মধ্যে তাদের বয়স, এবং তাদেরও একটা আলাদা অভিজ্ঞতা হলো। একটা দেশের এমন একটা কাজ, জলের তলায় পতাকা উন্মোচন হচ্ছে এবং সেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের সাক্ষী খুব প্রমাণ তৈরি করলো, সেখানে ওই ছোটো ছোটো বাচ্চাগুলোও কিন্তু তাদের ছাপ ফেলে গেল। এবং সমুদ্রের তলায় দেশের জাতীয় পতাকা উন্মোচনের মূল লক্ষ্য ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরা। তবে এই

0: মাত্র যে পতাকা উন্মোচন সেটা কিন্তু নয়, আরও একটা বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে আন্দামান ও নিকোবরের প্রশাসন। স্বরাজ দ্বীপে লাইট হাউস ডাইভ সাইটে সবচেয়ে উঁচু হিউম্যান স্ট্যাক তৈরির চেষ্টা করা হবে এবং এই ইভেন্ট ঘিরেও পর্যটক এবং স্থানীয়দের মধ্যে কিন্তু উন্মাদনার কোনো শেষ নেই। সো এটার জন্য আমরা অপেক্ষা করবো। আর যে অ্যাচিভমেন্টটা অলরেডি তারা পেলো, যে অ্যাচিভমেন্টটা আমাদের ভারতবর্ষকে ওয়ার্ল্ড রেকর্ড করে দিল, তার জন্য কিন্তু তাদেরকে স্যালিউট জানাতেই হচ্ছে।
1: এক্স্যাক্টলি, এবং এই স্যালিউটটা যেভাবেই হোক না কেন, মানে কেউ জলের তলায় গিয়ে স্যালিউট জানিয়েছে তো আমরা গানে গানে আকাশে উড়তে উড়তে জানাবো, এটুকুই বলতে পারি। ফ্লাইটার থেকে আপাতত তোমার জন্য রইল শের খুলকে, ফিরে আসছি 2 মিনিট 47 সেকেন্ড পর।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। ফুড ফান্ডা, ফুড ফান্ডা।
1: আরে হ্যাঁ হ্যাঁ, মানে ফুড ফান্ডার এই টাকাশ করে আমরা যে বাজালাম, তুমি নিশ্চয়ই ভাবছো ভালো ভালো কিছু রেসিপি বলবে। হ্যাঁ বলবো বলবো, একটাকে আমরা লড়াই করছিলাম, অফ এয়ার লড়াই করছিলাম। লড়াইটা এরকম, মানে তোমরা শের খুল গায়ে করে প্রচণ্ড নাচানাচি করছিলে, তখন আমি আর মানে দেব দুজনে ভাবছিলাম আর কি। ওকে আমি বলছিলাম যে অন্য কোনো সেন্সে নেবেন না, কেমন? আমি বলছিলাম যে আমি মোহিত হয়েছি নাকি আমি মোজিত হয়েছি, সেটা আমি বলছিলাম। ও বলছে না মোহিত। আলাম আচ্ছা মোহিত মানে মোই তো আমাকে দেবে, মোই নিয়ে কেড়ে নিলে পরে তো আমি নামবো কোথা থেকে, এই সমস্ত বুঝতে পারছিলাম না। তো তারপরে আমাকে দেবারতি একটুখানি কি বলবো সুন্দর করে একটুখানি জ্ঞান টান দিল, একটু বলো বলো তুমি সবাইকে।
2: মানে ব্যাপারটা হলো যে মানুষ যেটা লেখে সেটা কেন বলে না, এটা নিয়ে আমার চিরকালই প্রশ্ন। এবং ফরাসি ভাষা থেকে এটা শেখাই যায়, তবে মোজিত যদি স্পেলিং হয় কিন্তু বলা হয় মোহিত। এর পিছনে যে ইতিহাস সেটা পরে একদিন আমি হিস্ট্রিটা খুলে দেখব। তবে এই যে মোহিত, এই মোহিত কিন্তু এই গরমের মধ্যে অসাধারণ লাগে মোহিত খেতে, আর সেই মোহিততে মোহিত

0: যেতে আমাদের খুব একটা সময় লাগে না, তাই না?
1: মানে হ্যাঁ, মানে এই মৈথোটা তুমি খেতে গেলে পরে যে উচ্চারণটা আমি শিখলাম সেটা হলো মৈতো। এই মৈতোতে তুমি কেউ তোমার মই কেড়ে নেবে না, তুমি ভাববে না কিভাবে নামবো কিভাবে উঠবো, মানে তুমি আ কি আরাম লাগলো এরকমই বলবে, শরবত খাবে। এবার ধরো অনেকে ভাবছে আমি কফি খাই, আমার শুনলে পারি কেমন যেন আরো বেশি মনে হচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, 31 ডিগ্রি নয় এরকম মনে হচ্ছে। তো সেখানে তুমি কোল্ড কফি খেতে পারো, তার সঙ্গে একটা নতুন রেসিপি বানাতে পারো। আজকাল সবাই কি করছে, একটা দেখবে ফিউশন বানাচ্ছে খাবারের ক্ষেত্রে,
0: তো ফিউশনের মানে আলাদাই যুগ চলছে।
1: মানে ধনে পাতা বাটা, তার সঙ্গে কাজু বাটা, তার সঙ্গে দেখবি কি বলে ওটাকে বলো পুদিনা পাতা, সব দিয়ে দিয়ে কিছু একটা বানায়,
0: সেটা দিয়ে যদি কফি মানে আর আমাকে প্লিজ অফার করো না সেই কফিটা,
1: না আমি ডাবের সঙ্গে তোমাকে কফি শিখাবো,
0: সেটা আমি ট্রাই করতে পারি। অবশ্য এর মাঝখানে ওই ঘি কফি নিয়ে একটা বিস্তর আলোচনা চলছিল, ওজন কমাতে নাকি তারকারা এরকম ধরনের কফি পছন্দ করে, তবে আমি ঘি ভাতে বেশি কমফোর্টেবল,
1: ঘি ভাত খেয়েছি।
0: তবে এই যে ডাব কফির কথা অঙ্কিতা বললে, সেই ওই যে এমনিতে তো ধরো ডাবের ওই কচি শাক
1: ডাবের জল খেয়ে নেওয়ার পর, তো সেই শ্বাসটা অ্যাকচুয়ালি ডাবের শ্বাস যেটাকে বলি সেটা শুষে নেবে ক্যাফিনটা অনেকটা, তাই ক্ষতিকারক খুব বেশি হবে না, তো তুমি মোটামুটি কুল করে বসে থাকতে পারবে।
0: মানে এই যে ধরো এই গরমের মধ্যে ধরো ডিহাইড্রেশন হয় সেখানে, কিন্তু ডাবের জলের কোনো তুলনা হয় না, মানে এর মধ্যে ক্যালসিয়াম থাকে, ম্যাগনেশিয়াম থাকে যেটা শরীরকেও ভালো রাখে, এবং ইলেকট্রোলাইটের যে ভারসাম্য সেটাও কিন্তু বজায় রাখে। তো এই যে তুমি যে বললে ডাব কফির কথা, এটা বানায় কীভাবে, কী কী লাগবে আমাদের?
1: দেখো মোদ্দা কথা, দুটো জিনিস তো লাগবে, সেটা হচ্ছে ডাবের জল লাগবে, কফি লাগবে, ঠিক আছে? এবার তুমি তার সঙ্গে কী কী মিক্স করবে, ওই ধরো ডাবের শ্বাসটা তুমি একটু দিয়ে দিলে, সেটাও তুমি দিতে পারো, আরও কিছু কি তুমি খিচুড়ি করতে পারো, একটু বরফের কিউব দিলে পারো, তোমার একটু ঠান্ডা আহ কি মিষ্টি, মানে হয় না যে কোনো মানুষ ভালো মতো কথা বললে আমাদের জীবনটা একটু শুধরে যায়, ভাল লাগে, আহা কী সুন্দর হাসি, এই যে বলি ওরকমভাবে ডাবের জলটা তুমি খাবে, তারপরে একটু করে হাসবে, হেসে বলবে ওয়াও খুব ভালো হয়েছে, আমার আদর করবে।
0: আমার কাছে কিন্তু এরপর ডিটেলস আছে, কিন্তু মানে আমি তোমায় বলে দিচ্ছি তুমি কী কী নিয়ে বসতে পারো এটা বানাতে। 1.5 চামচ মধু লাগবে তোমার, 1/2 কাপ মতো দুধ লাগবে, আর 1 কাপ ডাবের জল লাগবে, ডাবের ওই কচি শ্বাসটা লাগবে, এবং 1 চামচ কফি পাউডার, একটু বরফ কুচি। এবার কী করবে কীভাবে বানাবে একবার বলে দিই, ডাবের জল আর শ্বাসটা একসঙ্গে তুমি ব্লেন্ড করে নেবে, এতে মধু মেশাতে পারো, তবে ডায়াবেটিস যদি থাকে মধুর কোনো দরকার নেই, কারণ ডাবের জলের একটা মিষ্টত্ব থাকে। এবার গরম জলে কফি পাউডার মিশিয়ে ভালো করে নেড়ে নেবে, তারপর তাতে দুধ ঢালবে, যদি গরুর দুধে অ্যালার্জি থাকে তাহলে যে আমন্ড অয়েল মানে কাঠবাদামের দুধ সেটাও তুমি দিতে পারো, আবার চাইলে দুধ নাও দিতে পারো। এবার 1 গ্লাসে প্রথমে বরফ কুচি দিয়ে তাতে কফির ওই যে মিশ্রণটা তুমি তৈরি করলে গুলে সেটাকে ঢেলে দেবে, এবার উপর থেকে ওই মালাই মেশানো ডাবের জল ওইটা ঢেলে দেবে, ব্যাস। আর একটু ড্রাই ফ্রুটসও কিন্তু তুমি কুচিয়ে দিতে পারো, জানো তো, সাজিয়ে বেশ দেখতে ভালো লাগে আর খেতে তো ভালো লাগবেই, আর এটা এতটাই রিফ্রেশিং হবে। এবং যদি একটু অন্যরকম খেতে হবে তার জন্য বলবে না কেমন খেতে হলো, আরে একটু অন্যরকম হবে, অন্যরকম ট্রাই করতে শেখো।
1: আরে হ্যাঁ শিখতে তো আমরা চাই, আমরা সবাই ফিউশনের দুনিয়ায় বাচ্চি। তুমি যা মিষ্টি করে রেসিপিটা বললে, মানে আমি ভাবছিলাম যে এতক্ষণ ধরে রেসিপিটা বলবে কি না, আমাকে বলতে বলেছিল, বাট আমার মনে হলো যে না এই সমস্ত বলবো না, আমি খাবো ব্যাপারটা, তা দেবারতি বানিয়ে খাওয়াবে কিনা আর একদিন জিজ্ঞাসা করে দেখবো। আপাতত যখন মিষ্টি মিষ্টি একটা রেসিপি শুনলে, তাহলে একটা মিষ্টি মিষ্টি গান শোনো, আপাতত সেই গানটা মিষ্টি করে গেয়ে শোনাচ্ছেন শুভমিতা বানার্জী।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: এফএম রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: Jam, John, Jamai.
1: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানাচ্ছি এই মুহূর্তে সর্ব কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। সকাল থেকে সেরকম দুর্ঘটনার খবর নেই। আর মিটিং মিছিল পয়সানের মধ্যে এই মুহূর্তে এমজি রোডের উপর একটা পয়সান রয়েছে, 100 মতো কালেকশন। আশা করি সমস্যা হবে না খুব একটা, সারাদিনটা স্বাভাবিকই থাকবে। নমস্কার।
0: জামাই।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: দেখো, ওরার জন্য তো সবসময় ডানা লাগে না, ওরার জন্য মাঝে মাঝে মানুষের মন যথেষ্ট। আর যখন ক্যাফে কলকাতায় অঙ্কিতা দেবারতী রয়েছি, তখন ওই ওরার জন্য একটুখানি ছোট্ট ডানা দিয়ে দিতে পারি। আর তার সঙ্গে তোমার রয়েছে স্মৃতির বস্তাতে প্রচুর ভালো ভালো স্মৃতি রয়েছে, সেটা আস্তে আস্তে তুমি আমাদের কাছে একদম খালি করে দাও। কারণ আজকে তোমার সঙ্গে আড্ডা হচ্ছে সেই মায়েদেরকে নিয়ে। আমাদের জন্ম দিয়েছে যে মা, সে মা তো মা অবশ্যই, তার জায়গা হয়তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাতে। তারপরেও দেখবে আমাদের ছোটবেলা থেকে অনেকে আয়ারা বড় করেছে, অনেকে তাদেরকে আন্টি বলতে পারে, এবং মায়ের অবর্তমানে মাঝে মাঝে আমাদের কাকিমা, জেঠিমা, আমাদের প্রতিবেশীরাও বা অন্য কেউ হঠাৎ করে মা হয়ে উঠেছে। তারা হয়তো জন্ম দেয়নি, কিন্তু মা হয়ে উঠেছে। সেই মায়েদের আজকে গল্প শুনবো তোমার থেকে, তোমার জীবনে তোমার যদি স্মৃতি থাকে। আর সেটা তো লিখে পাঠিয়েছো অলরেডি, তাও আর একবার বলে দিই, যারা লিখে পাঠাওনি তাদের জন্য নাম্বারটা 9903653992। আর এই নাম্বারে অঙ্কিতা মেসেজ তো প্রচুর এসছেন দেখতে পাচ্ছি।
2: ইয়েস, এই মেসেজগুলো আমি খুলে বসে আছি, কারণ ইন্টারন্যাশনাল মিডওয়াইফস ডে। আমরা মিডওয়াইফস তাদেরকেই বলি যারা আমাদের বাড়িতে এসে আমাদের বাচ্চা বয়সে আমাদের দেখাশোনা করেন বা খেয়াল রাখেন, আমাদের একটু ভালো করে খোঁজ রাখেন। হয়তো অনেকের শৈশবই এই মিডওয়াইফসদের কাছেই কেটেছে, কিংবা সেই সময় হয়তো এমন সময়ের কথাও কেউ কেউ লিখে পাঠিয়েছেন যেই সময় মিডওয়াইফস টার্মটা এতটা আসেনি। তাদের মধ্যে থেকে একজন সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখছেন, অঙ্কিতা অ্যান্ড দেবারতী গুড ইভিনিং।
1: গুড ইভিনিং।
2: মা ছাড়াও আমি যাদের স্নেহ আদর যত্ন পেয়েছি তারা আমার প্রণম্য ঠাকুরমা, বড় পিসিমা, ছোট পিসিমা এবং কাকিমা। সেদিনের শৈশবের দিনগুলো আজও আমাকে পিছু ডাকে। এক্স্যাক্টলি, সেই পিছু ডাকার দিনই তো আমরা দু চারটে লাইনে শুনতে চেয়েছি। আরও কে কে টেক্সট করেছে দেখি দেখি দেখি। হ্যাঁ, একজন টেক্সট করেছে, শুভ বিকেল দিদি ভাইরা, তোমরা কেমন আছো?
1: ভালো আছি, তুমি কেমন আছো?
2: এক্স্যাক্টলি, তুমি কেমন আছো সেটা বলো, আমরা সবসময় ভালো থাকি। আমি আমার দিদাকে মা বলি, মামনিকে নাম ধরে ডাকতাম, এখন মামনি বলি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল থেকে লিখেছে। আচ্ছা, মানে অনেকেই হয়েছে যে দিদুনের কাছে মানুষ হয়েছে এবং দিদুনকে মা বলে ডাকতে অভ্যস্ত হয়ে গেছেন, এরকম ঘটনাই শর্মিষ্ঠার। হ্যাঁ, তুমি বলো।
1: এবং আমরা মনে হয় পোস্ত সিনেমাতেও এরকম একটা মুহূর্ত দেখেছিলাম, যেখানে বাচ্চাটা পুরোটাই দিদিমার কাছে বড় হয়েছিল, যার ফলে ঠাকুমার কাছে বড় হয়েছিল, যার ফলে যেটা হয়েছিল ও দিদি ঠাকুমাকেই মা হিসেবে জানতো। কিন্তু এতে কিন্তু ভুল নেই, আমাদের সময় অনেকটা পাল্টেছে, তো এখন প্যারেন্টসরা দুজনেই ওয়ার্কিং এবং তার ফলে মায়েদের রূপ পাল্টেছে। মা শুধু জন্মদাত্রী মা না, কখনো ঠাকুমা মা হয়ে ওঠে, কখনো দিদিমা, কখনো দাদুরা মা হয়ে ওঠে।
2: বাড়িতে খেয়াল রাখেন যিনি, তিনিই আমাদের মা হয়ে ওঠে।
1: সেটাই হলো কথা, মা শব্দটা এতটাই গভীর না, শুধুমাত্র একটা মানুষ দিয়ে বিচার করা সম্ভব হয় না।
2: এক্স্যাক্টলি। তো মা এর পরিব্যাপ্তিটা যেরকম অনেকটা বড়, মানে খুদ বা খুদ, এবং তার সঙ্গে তোমার কাছে এরকম কোন গল্প রয়েছে যিনি তোমাকে খেয়াল রেখেছেন, তোমার বাড়িতে হয়তো উনি কাজে হেল্প করতে আসতেন, হেল্পিং হ্যান্ড হিসেবে, হেল্পিং উম্যান হিসেবে তোমার বাড়িতে আসতেন, কিন্তু তারপরে তোমার খেয়াল রেখেছেন এবং তুমি তার সঙ্গে একটা অবিচ্ছেদ্য অনুভূতি কিছু ফিল করো, যে এই অ্যাটাচমেন্টটা কোনো দিন যাবে না। তোমার কাছে চিরকাল দেখা হলে, ও পিসি কেমন আছো, ও পিসি তুমি এখন এরকম করো, তুমি এই জিনিসটা বলতে, তোমার মনে আছে? এই যে মেমোরিগুলো আমাদের মধ্যে ভেসে ওঠে, সেই মেমোরির কথাই 9903653992 দেবারতী আর অঙ্কিতাকে লিখে পাঠিয়ে দাও। সাড়ে ছটা অবধি আড্ডা চলবে, কিন্তু আপাতত এই ইয়ারটা অলমোস্ট শেষের পথে চলে এসছে, তাই আমাদের না মনে হচ্ছে এই একটা ঘন্টা তো চলে গেল। অরিজিৎ সিং বলছিলেন ওয়াট ওয়াট ওয়াট, আমরাও তাই বলতে চাইলাম আর কি।
1: আর তার সঙ্গে এই গানটার পরে একটা ছোট্ট 2 মিনিটের নিউজ ব্রেক, আর 2 মিনিটের নিউজ ব্রেকের পরে অঙ্কিতা দেবারতী ফিরছে নিয়ে ক্যাফে কলকাতা। তুমি কিন্তু কোথাও যেও না।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে ভোট পর্ব মিটতেই রাজ্যের সচিব পদে একটি রদবদল হয়েছে। রাজ্যপাল আরএন রবি সচিবের দায়িত্ব পেয়েছেন পরিবহন দপ্তরের সৌমিত্র মোহন। 2002 সালে আইএএস আধিকারিক প্রায় 3 বছরের বেশি সময় ধরে পরিবহন দপ্তরের দায়িত্ব সামলেছেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগ করলেন। তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালের কাছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দুদফায় রাজ্যের অ্যাডভোকেট

0: জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তির ঘটনায় তদন্তে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট জমা পড়েছে। দু সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে। আদালত এই ঘটনায় এনআইএ তদন্তে কোনো বাধা নেই বলে জানিয়েছে। বিহারের নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ হবে আগামী 7ই মে। রাজ্য বিজেপির সভাপতি সঞ্জয় সারোগি জানিয়েছেন, নতুন মন্ত্রীদের শপথে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, জেডিইউ প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রমুখ। পাটনার গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। পুদুচেরি বিধানসভা নির্বাচনে এনডিএ জোটে বিপুল জয়ের পর নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। আজ নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে এ নামাশিবাইকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হয়েছে। নীতি আয়োগ নতুন দিল্লিতে ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ আয়োজিত বিকশিত ভারত নির্মাণের জন্য রাজ্যগুলির অর্থনীতিকে স্থিতিশীল করে তোলা বিষয়ক একটি আলোচনায় অংশ নেয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে নীতি আয়োগ জানিয়েছে, এই অনুষ্ঠানে সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি আনন্দ নাগেশ্বরন বক্তব্য রাখেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: কখনো কখনো কোনো কোনো মানুষ সিন্ড্রেলার মতো করে উঠতে যেতে ভালোবাসে, ঘুরতে যেতে ভালোবাসে। আমরাও খুব ঘুরতে যেতে ভালোবাসি, আমি দেবারতী সব সময়। আর এই মুহূর্তে ঘুরতে ঘুরতে আমাদের এফএম স্টেশনে তোমার সঙ্গে কথা বলতে আবারও চলে এসেছি। জমি আড্ডা দেবো 6:30 অবধি বলেছে ক্যাফে কলকাতা নিয়ে। দেবারতী আর অঙ্কিতা তোমার কাছে রয়েছে। সেকেন্ড আওয়ার জাস্ট জাস্ট জাস্ট স্টার্ট হচ্ছে।
1: আজকে কিন্তু মানে বাইরে যতই গরম থাকুক, মানে দেখো এখন গ্রীষ্মকালে গরম থাকবে, সবাই বলবে গ্রীষ্মকালে কি শীত পরে যাবে, না পড়বে না। তবে এই যে মাঝে মাঝে গরম প্রচন্ড থাকে, তখন মনে হয় যে সূর্য মামার মানে মুখের উপর একটা টাওয়েল চুড়ে মারি, টেবে একটুখানি তুমি একটু আড়াল হও দেখিনি। আজকেও সেরকমই একটা সুন্দর একটা খুব ক্লাউডি একটা আকাশ হয়ে রয়েছে। আর আজকে কিন্তু এমনি ওয়েদার আপডেট রয়েছে যে হালকা তোমার ধরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে আজকে, কিন্তু খুব একটা টেম্পারেচার না বেশি না, জানো তো অঙ্কিতা। আজ ওই ধরো 34 ডিগ্রি সেন্টিগ্রেড যাবে, আর ধরো
0: খুব বেশি না। আর কি আজ আরে
1: আমরা যা যা সহ্য করি কলকাতাবাসী এবং কলকাতার আশেপাশে আমাদের মানুষজন, এবং সর্বনিম্ন তোমার যেতে পারে 22 ডিগ্রি। সো এইরকম একটা যদি সুন্দর ওয়েদার থাকে, তখন আমি জানি এটা সপ্তাহের মাঝখান, এবং এই সপ্তাহের মাঝখানে বলতেই পারি না তোমার ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ো তুমি।
0: সজিবাবা এবছর বলে যে 50 ডিগ্রি অবধি টেনে যাবো কলকাতায়, কেমন লাগবে? তখন টাওয়েল ছুঁড়ে মারবে, টাওয়েলটা ঝাঁক করে একটা আওয়াজ করবে, তারপরে উড়ে যাবে, মানে পুরোপুরি ভস্ম হয়ে তোমার সামনে চলে আসবে। কখনো তুমি সূর্যিমামার কাছে যাওয়ার চেষ্টা করো না, কলকাতার থেকে আমরা যতটা কাছে রয়েছি সূর্যিমামার। আমি একেবারে বলতে চাই না আই লাভ ইউ সূর্যিমামা, কোনো দিন বলতে চাই না,
1: কিন্তু এই যেরকম এরকম ধরো যে কোনো খারাপ সিচুয়েশান হোক, সেরকম সিচুয়েশান থেকে একজন কিন্তু আমাদেরকে বাঁচায়, সে হলো আমাদের মা। এবার এই মা মানে শুধুমাত্র কিন্তু যে আমাদের জন্ম দিয়েছে সে মা কিন্তু নয়, মাঝে মাঝে আমাদের যে বড় করেছে যে আয়ারা বা যে আন্টিরা বা ধরো যারা আর কি মায়ের অনুপস্থিতিতে আমাদের মা হয়ে উঠেছে, আমাদের মা কাকিমা জেঠিমা, মানে মা তো বলেই দিলাম।
0: নতুন ভার্সন এসেছে কেজি,
1: কেজি
0: আগে যেটা ছিল না, ঠিক আছে? আগে আমাদের ছোটবেলায় করে কাঁদলে পরে পাশের বাড়ি কাকিমা নিয়ে আসে, কি হয়েছে কি হয়েছে, মা মেরেছে, ও আচ্ছা আচ্ছা আয় আয় তুই আমার এখানে চলে আয়, অমুক দাদার সঙ্গে বসে বসে খেল, এই করে গল্প হতো আমাদের। এখন কিন্তু এই সমস্ত হয় না, এখন কিজিতে পাঠিয়ে দেয়, কিজিতে সারাদিন যে কি কি করে ওরা, আমি তো ভাবি মানে যত না সাইজ ওদের নিজেদের ব্যাগে সাইজগুলো আরো বড় হয়।
1: এখন আসলে ডে কেয়ার যে ব্যাপারটা এসে গেছে ওখানে কেয়ার করা হয়, এবং একটা জিনিস ভালো যেটা ওরা নিজের বয়সী অনেকজনকে পায়, তো তার ফলে খেলাধুলাটা খুব চলতে থাকে। যেমন আমার ছোটবেলা আমার মনে আছে মা যখন ঘরে থাকতো না, আমার যে বিল্ডিং সেই বিল্ডিং এ যত দিদা কাকিমা মাসিমা সবার কোলে কোলে আমি ঘুরেছি, যত না আমি মায়ের কোলে ঘুরেছি।
0: কাঁদতিস? কাঁদতিস
1: না, আমি খুব একটা কাঁদুনি বেবি ছিলাম না, আমি ওই আর কি সবার সঙ্গে গল্প করব, সবাই এসে একটু গালটা টিপে দিয়ে চলে যাবে, আর আমি করে দাঁতটা বের করে থাকবো। এত ভালো বাচ্চা না জীবনে পাবে না, যদি ওই বাচ্চা বড় হয়ে কেরাম একটা হয়ে গেছে, তবে এইরকম
0: বললাম না, বাকিটা আর বলা যাবে না।
1: আমাদের শৈশবে কিন্তু এরকম সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স থাকে, তাই না অঙ্কিতা? আমি শিওর অঙ্কিতারও আছে, অঙ্কিতাটাও সুন্দর, তবে
0: অনেক এরকম এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স গুলো পরে যাবো, আপাতত একজন লিখে পাঠিয়েছে। গুড ইভিনিং আপনাদের, তোমাকেও গুড ইভিনিং। আমি সিজার চাইল্ড, ওকে। আমার জন্মের পর থেকে মায়ের প্রায় পেটে ব্যথা হতো, এবং বাবা মাকে নিয়ে যখনই হসপিটালে যেতেন, মায়ের অফিসের বাবার অফিসের বস এবং তার স্ত্রী আমাদের আমার খেয়াল রাখতেন, আর দীর্ঘদিন ধরে সেইভাবেই আমাকে খেয়াল রেখেছেন। তার মেয়ে আমাকে ভাইয়ের যত্নে আদর করতেন, নাম তার মোনাদি। রিন্টু লিখেছে নিউ আলিপুর থেকে। এইরকম কিছু গল্পই হয়তো আমাদের কাছে বারবার বারবার করে চলে আসবে 9903653992 তে, এবং সেই গল্পের অপেক্ষাতেই কিন্তু দেবারতী আর অঙ্কিতা তোমার কাছে রয়েছে। আর দেবারতী আরও অনেক কিছু বলতে চাইছে, মানে ও জাস্ট বলতে যাচ্ছিল, তার মাঝে আমি মেসেজটা পড়ে

0: বললো দেখলি, আমি বলছিলাম, তার মধ্যে দিয়ে ঢুকে গেল, ফোড়ন কাটলো, আমি 5 ফোড়ন নেই বলে দিচ্ছি, বলো তুমি বলো তুমি।
1: না না না, একদমই আমি কোনো রকমে 5 ফোড়ন তোমাকে বলবোই না। তবে এই যে আমাদের জীবনে যে 5 ফোড়নটা না হলে রান্নাটা হয় না, সেরকমই মনে হয় আমাদের শোতে গান ছাড়া কোনো রকমের কথা হতে পারে না। তাই এখন একটা মিষ্টি গান শুনি।
0: মিষ্টি গান শুনবো, ওটাই বলতে যাচ্ছিলাম যে আমরা দুজনেই আসলে 5 ফোড়ন নই, ঠিক কেউ যে খুব মিষ্টি বাচ্চা ছিল, হেসে হেসে গল্প করতে দেবারাতি সবার সঙ্গে, আমরা দুজনে এখনও হেসে হেসে গল্প করি, কিন্তু আমরা প্রয়োজনে পাটাকা গুড্ডি হয়ে যাই।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: তুমি শুনছো ক্যাফে কলকাতা, রয়েছে দেবরতি এবং সঙ্গে অঙ্কিতা। এবং এই আমাদের যে ধরো ফেভারিট বলিউড যে কাপলরা রয়েছে তাদের মধ্যে কিন্তু আমাদের খুব পছন্দের একজন কাপল হলো ভিকি কৌশল এবং ক্যাটরিনা।
3: ভিক্যাট,
2: ইয়েস ভিক্যাট। এবং এই ভিক্যাটকে বহু বহু দিন পর, মানে ছেলে হওয়ার পর, ছেলে হয়েছে নভেম্বরে 2025, এবং তারপর থেকে কিন্তু তাদেরকে একসঙ্গে খুব একটা দেখা যায়নি। দুজনে দুজনের ব্যস্ততার মধ্যে রয়েছে, এবং কিন্তু আমরা মানে মিডিয়াতে একসঙ্গে দেখতে পাইনি। তবে এবারে কিন্তু দেখা গেছে, জানো তো, দেখা গেছে এয়ারপোর্টে। এবার অদ্ভুত খুব সুন্দর একটা লুকে দেখা গেছে,
3: কি ব্লু আইস, মোটাজ, মেনু কাট দিয়া, এরকম টাইপের কিছু ব্যাপার হয়ে গেছে। মানে সানগ্লাস পরে কিছুদিন আগে ঘুরছিলেন শুনেছি, ইনস্টাগ্রামেও দেখেছি, মানে এরকম কিছু করছিলেন।
2: হ্যাঁ, মোটামুটি ওই এয়ারপোর্টে দেখা গেছে, মুখে সেই চেনা হাসি, চোখে সানগ্লাস, আর পরনে কালো ট্রেঞ্চ কোট, পায়ে সাদা রঙের স্নিকার, ব্যাস নায়িকা তো একদম সেট। এবং দুজনের পোশাকের মধ্যে মিল দেখে বলাই যায় যে একদম রং মিলানতে ঘটেছে। আর ওই হালকা করে ওই স্বামীর দিকে ঝুঁকে দাঁড়িয়ে কয়েকটা ছবি, উফ, মানে আমি তো জাস্ট ভাবছি ছবিগুলো চোখের সামনে ভাসছে, আর আমার কি এরম যেন আমার পেটে বাটারফ্লাই ঘুরছে। তবে অনেকেই আর কি জিজ্ঞাসা করেছে তখন, ছেলে কোথায়, ছেলে কোথায়।
3: কিন্তু কি আশ্চর্য, মানে সারাক্ষণ ধরে কি এরা কি চায়, মানে মানে নায়ক নায়িকা ছেলে মেয়ে বলে কি, মানে ছোটবেলার থেকেই তারা একদম পাবলিক মিডিয়ার সামনে ঘুরে বেড়াবে কেন? বাড়ির পাশার মানে পাশের যে সন্তু দাদার ছেলে, ঝন্টু কাকার ছেলে ঘুরে বেড়ায়, তাদেরকে একটু ভিডিও করো না।
2: না না, তারা পাত্তা পায় না, তারা পাত্তা পায় না। ওই জন্য অনুষ্কা শর্মা বা বিরাট কোহলির ছেলে মেয়ে হতে হবে, বা ধরো আমাদের ক্যাট ভিকির ছেলে মেয়ে হলে, ছেলে হলে তখন ওরকম পাত্তা পাওয়া যায়। আমরা এই জন্য যে কারণে ছোট কোনোদিন পাত্তা পাই,
3: আমাদেরকে কখনো কেউ দেখতে আসে না। বড় যে দেখলে পরে বলে ভালো আছো, বলে নিয়ে হয়তো অনেকে মুখ ঘুরে দেখলাম অমুক দিন অমুক জায়গায় যাচ্ছিলে জানিস তো, এইটাই বলে। বড় জোর হলে একটু পিএনপিসি করে দেয়, তার থেকে বেশি কিছু করে না। কেন ভাই, সেইটুকু একটা পুচকে জন্মেছে, তাকে একটু থাকতে দাও না, তার মতো সুদ খেয়ে শান্তিতে থাকতে দাও। ভিকি ক্যাটরিনাকে দেখেই শান্তি নাও, তা করবে না। যাই হোক, তুমি কিন্তু 9903658992, মানে সরি আরেকবার নাম্বারটা বলে দিই, 9903658992, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করতে একদম ভুলো না। আমরা জিজ্ঞাসা করেছি, তুমি ছোটোবেলায় যার কাছে মানুষ হয়েছো, মা হন, কাকিমা হন, জেঠিমা হন, যার কাছে, মা ছাড়া যার কাছে মানুষ হয়েছে, যিনি তোমার কাছে মায়ের মতোই অনেকটা হয়ে উঠেছেন, তার সঙ্গে তোমার সম্পর্কের গল্প বা খুনসুটির গল্প, এই ছোট্ট করে দু চার লাইনে আমাদের নাম্বারটা লিখে দাও। নাম্বারটা আরেকবার বলে দাও দেবারে দিদি,
2: 9903658992। আর আরেকটা জিনিস ছোট্ট করে বলে দিই, আর বেশিক্ষণ সময় কিন্তু এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো না, কারণ খুব শিগগির আসবে ছড়া কাটিং। তাই খুব বেশি হলো তোমাদেরকে 10 মিনিট দিচ্ছি, এর বেশি তাড়াতাড়ি লিখে পাঠাও। আর আপাতত ওই কালো চশমা পরে তো দুজনে সেজে গোজে বেরিয়ে গেছে, আর তারপরে যদি একে অপরকে বলে যে ফিরে আর কিয়া চাহিয়ে, তো সত্যি আমাদের আর কিছু বলা থাকবে না। তাই ব্যাক টু ব্যাক দুটো গান থাকলো তোমার জন্য, এই যে আমাদের পছন্দের জুটি সেই জুটি, একসঙ্গে অনস্ক্রিন জুটি বাঁধেনি তো কি করেছে, মানে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যক্তিগত জীবনে তো রয়েছে রে ভাই। কিন্তু আপাতত বাদশা নেহা কাক্কা থাকছে, এবং তার সঙ্গে অরিজিৎ সিং আর সচিন জিগার, ব্যাক টু ব্যাক ফর ইউ।

0: কলকাতা
1: আমরা প্রায় মিড অফ সেকেন্ড মানে আরে চলে এসেছি, এবং সেই মিড অফ সেকেন্ড আরের মধ্যে মানে আমাদের টপিকটা গোছাতে হবে। একটু আগেই বলে দিয়েছিলেন আমাদের দেবারাতী ম্যাডাম, বলে দিয়েছে অনেক সময় দিয়েছি, আর সময় দেবো না, যে কটা টেক্সট পড়া সম্ভব পড়ে নেবো, তারপরে সেকেন্ড আরে আমরা কিন্তু ছোড়া কাটিয়ে যাবো। হ্যাঁ, আমরা যত রাজ্যের আমাদের সাহিত্য রয়েছে, কাব্যিক মনোভাব রয়েছে, ক্যাপাসিটি রয়েছে, সব কিছু নিয়ে আমরা নেমে পড়বো মাঠে ময়দানে। একদম মানে খেলা হবে, দারুণভাবে আমরা খেলবো। কিন্তু আপাতত আমার কাছে যেই মেসেজগুলো রয়েছে, আমাদের ছোটোবেলাকার ঘটনা হোক বা নানান কিছু জড়িত, যে মায়ের মতো আমরা বলি, তুমি মায়ের মতোই ভালো, আমি একলা পথ হাঁটি না, মায়ের মতো শুধুমাত্র বান্ধবী প্রেমিকা বোনের কাছ থেকে যে আভাস আমরা পাই তা না। ছোটোবেলায় যারা রিয়েলি মানে যখন বোন এই ক্যাপাসিটি রাখে না, কিংবা বান্ধবী সেই ক্যাপাসিটি রাখে না, মানে সেই বয়সটা হয়নি আমাদের বা প্রেমিকা আসেনি, সেই সময় যে আমি হা বললে হাওড়া বলছি না কী দেবে, যে নাকি অন্য কিছু হয়েছে, সেটা বোঝার জন্য কোনো না কোনো মানুষ আমাদের কাছে ছিলেন। সেই মানুষটার কথাই আমরা জানতে চেয়েছিলাম। হ্যাঁ, তাকে আমরা কখনো আয়া বলি, কখনো আন্টি বলি, তার দিন আজকে বলা যায়। তো আপাতত আমার কাছে মাধাই দাসের মেসেজ খোলা রয়েছে। মাধাই দাসের মেসেজটা কিন্তু তুমি পড়বে?
2: অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই। এই গরমে মেঘলা বৈকালিক ঠান্ডা শুভেচ্ছা জানালাম, ক্যাফে কলকাতা খুব ভালো হচ্ছে, বিষয়টা খুবই স্পর্শকাতর। আমার কথা বলবো না, বলবো আমার সন্তানদের কথা। আমি আর আমার স্ত্রী যখন কাজের জন্য বাড়ি থাকতাম না, তখন পাশের বাড়ির সম্পর্কে ভাই পবো হয় তার কাছে আমার সন্তানদের রেখে যেতাম। সন্তানরা বৌমাকে বড় মা বলে ডাকতো। আমরা ওনার কাছে রেখে দিয়ে নিশ্চিন্তে থাকতাম, কারণ ওদের খিদে পেলে খাওয়ানো, স্নান করানো, দরকার হলে ওদের স্নান করিয়ে দিত। ওদের মা না হয়েও যেভাবে ওদের যত্ন করে পরিষেবা দিত, তা আমাদের অনেকখানি সাহায্য হতো। আজ এমন মানুষের কথা জানাতে পেরে আমার খুব ভালো লাগছে, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। সত্যি তাই, এই মানুষগুলোকে আলাদা করে না থ্যাংক ইউ জানানো যায় না, কারণ এতটা কাছের হয় বলবে যে ইস তুমি থ্যাংক ইউ বলে দূরের করছো। তবে এই ঘটনাগুলো যদি সে শোনে, সে মনে হয় সত্যি তার ধন্যবাদটা ভালোবাসার মধ্যে দিয়ে পেয়ে গেছে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছে, গুড ইভিনিং দিদি। গুড ইভিনিং, কেমন আছো? আমি ছোটোবেলায় ঠাকুমার কাছে থাকতাম, মানে বাবা মা থেকেও সব কথা ঠাকুমার সাথে শেয়ার করতাম, কোথায় কী হচ্ছে সব এসে বলতাম, স্কুলে কী হলো সব, বাজারে যেতাম, আর গেলেই আমার জন্য স্পেশাল খাবার থাকতোই। এখন আর তিনি নেই, সত্যি সেসব কথা ভাবলেই ভালো লাগে। সত্যি এই মানুষগুলো হয়তো চলে যায়, কিন্তু এই চলে যাওয়াটা হয়তো তার ছাপ রেখে যায়, সে কখনোই পুরোপুরি চলে যেতে পারে না। আর শুভ বিকেল মিষ্টি দেবারতী দিদিভাই ও সুইট অঙ্কিতা দিদিভাই, আপনাদের অনুষ্ঠান শুনে আমার মন একদম গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। টপিকে বলি, আমার মায়ের অবর্তমানে আমাকে আমার নানিমা মানে আমার মায়ের মা হয়ে উঠছে, মায়ের মা আমার মা হয়ে ওঠে, আমার মা শেখ, আচ্ছা আমার মা হয়ে ওঠে আজাজুল
1: আকরা,
2: দিদিমার কথা বলেছ। সত্যি তাই, মানে এরকম না, মায়েদের জায়গা হয়তো কেউ নিতে পারে না, কিন্তু মায়েদের জায়গা অনেক সময় তাদের ভালোবাসা কাজ দিয়ে মা হয়ে ওঠা সত্যি সম্ভব হবে, এবং বহু মানুষ সেটা বুঝিয়ে দেয় যে সেটা সত্যি সম্ভব। আর 9903653992 এই নাম্বারটা তোমার ফোনে সেভ করে রাখো, কারণ এর পরে ছড়াকাটি আসবে, তবে তার আগে
1: এইরকম একটা ইমোশনাল মুহূর্ত তৈরি হলে পরে সেই মুহূর্তটাকে একটু ব্যালেন্স করাতে দরকার। ব্যালেন্স করতে গেলে তোমাকে আমি এখন মিষ্টি দিতে পারবো না, আগেই বলেছি যে না, আমি মিষ্টি যদি নিয়ে আসতেই পারতাম তাহলে দেবারতী আর অঙ্কিতা দুজনের পেটের মধ্যে হয়তো মিষ্টিগুলো আগেই ঢুকে যেত। আপাতত একটা কায়ার গান শুনতে পারি, কারণ আসলে তো সবই মায়া। তো কায়া হোক আমাদের মনের এই প্যারামিটারটাকে একটু নস্টালজিক থেকে, আবার মজাদার একটা বিকেলের যে একটা সরগরম মুহূর্ত রয়েছে, মানে ফুলুরির সঙ্গে বেগুনি আলুর চপ, এই এই যে ছটপট খাবারের ব্যাপারটা রয়েছে, সেই ট্রেন্ডে আমাদের নিয়ে যাক। তারপর ঠিক চার মিনিট পর ফিরে আসবো, এবং বলে দিয়েছেন কিন্তু দিদিমণি এরপরে ফিরে এসে ছড়া কাটিং হবে।
3: জিগ জগি জং, জিগ জগি জং, ঘি জং, ঘি জং রে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আমরা প্রচন্ড শান্তিপ্রিয় মানুষ জানো তো, মানে আমরা না খুব একটা কাটাকাটিতে বিশ্বাসী নই, তবে যখন আমাদের ওই একটু সাহিত্য নিয়ে চর্চা করার সময় আসে তখন আমরা একটু কাটাকুটি করতেই পারি, তবে তখন আমরা একটু ছড়া কাটি, মানে হলো শব্দ নিয়ে কাটাকুটি খেলি, মানে যারা আর কি অঙ্গ্রেজ চলে গায়ে ইহা পে ছোড় গায়ে কিসি কো বো লোক বলতে হে টিক ট্যাকটো, আমরা বলি কাটাকুটি। তো এই যে ছড়া কাটিং, ছড়া কাটিং মানে হলো আমরা তোমাকে দুটো লাইন দেব, এবার তুমি তারপরে আরও দুটো কি চারটে লাইন অ্যাড করে পাঠিয়ে দেবে 9903659992 এই নাম্বারে মেসেজ করে অথবা হোয়াটসঅ্যাপ করে। আর আজকে তোমার জন্য যে দুইটা লাইন সাজিয়ে রেখেছি দেবারতী আর অঙ্কিতা, সেটা একবার বলে দিই। বই খুললেই হাই ওঠে, মনটা খেলার মাঠে ছোটে, একদম বিকালের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, মানে এই বিকেলবেলা ধরো এই আমাদের শোটা শেষ হবে, সাড়ে ছটা থেকে পড়তে বসবে, আর মা বলবে আয় পতবাস, আর বই খুললেই তোমার মনে হবে একটু খেলে আসি।
3: বইটা খুললেই অনেকের আমি শুনেছি যখন ঘুম পায় না বলে একটু বই পড়ি, আলা মানেটা কি ঘুম

0: বলে তুমি বই পড়বে, মানে হ্যাঁ তাহলে ঘুমটা পেয়ে যায়। আরে ভাই, ছোটবেলার থেকে আমি শুনে আসছি এই ফান্ডাটা, আজ অব্দি আমার ঘুম পায়নি। দেবারতির ঘুম পেয়েছে কিনা জানি না, কিন্তু যাদের যাদের ঘুম পায় তারা বেশ এখানে কবি হয়ে ওঠার বিশাল সুযোগ পেয়ে গেছো। তো 9903655992 চটপট করে তুমি তোমার ক্রিয়েটিভিটি, তোমার কৈত্ব দেখিয়ে গেলো। দেবারতি আর অঙ্কিতা তোমার জন্য অপেক্ষা করে আছে, আরেকবার দুবার বলে দেবো, রিপিট করে দেবো
1: অবশ্যই।
0: বই খুললেই হাই ওঠে, মনটা খেলার মাঠে ছোটে।
1: এরপরে কিন্তু দু লাইন কি চার লাইন, প্লিজ এর বেশি লিখো না, নইলে যে কাব্যগ্রন্থটি রচিত হবে তা আমি মানে দেবারতি আর অঙ্কিতা মিলে মানে পারবো না, সামলাতে পারবো না।
0: আমরা 6:30 পর ব্যাগ ভর্তি করে সেগুলো নিয়ে বাড়ি চলে যাবো, কিন্তু আমরা পড়ে শোনাতে পারবো না যে এটা ছড়া কাটিং রয়েছে।

0: সম্ভ্রম জানিয়েছি, কারণ উনি তো আমাদেরকে একেবারে ডিস্কোতে নাচিয়ে ছেড়ে দেন। আর বাকি দুজনের মধ্যে নিখিল পল জর্জ, যাকে তুমি জানো যে এখন আমি কী করবো কী করবো, হিন্দিতে ট্রান্সলেট করো তাহলেই পেয়ে যাবে। আর থার্ড গানটা বললাম না, ভদ্রলোকের গলাটাই কাফি। আপাতত তিন একে তিন, তাই তো?
1: একদমই তাই না, এই তিন একে তিন গানের হ্যাট্রিকের মাঝখানে কিন্তু আমাদের ইনস্টা হ্যান্ডেল যেটা 107 FM রেইনবো কলকাতা, যদি ফলো করছো তো খুব ভালো, আর যদি ফলো না করো তো একটু করে করে ফেলো 107 FM রেইনবো কলকাতাকে। আর আমরা এক্ষুনি কিন্তু মানে দেবারতী আর অঙ্কিতা কিন্তু এক্ষুনি লাইভে আসছি।
2: FM রেইনবোতে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আর ক্যাফে কলকাতায় তুমি রয়েছো দেবারতী আর অঙ্কিতার সঙ্গে। আর ক্যাফে কলকাতা মানেই ওই যে অনেকখানি রিফ্রেশমেন্ট, আর এই রিফ্রেশমেন্ট যে এবারে তোমাদের মানে যে দুজন তোমার জন্য নিয়ে এসেছে সে হলো আমি আর কি, একটু কলার তুলে নিলাম দেবারতী আর সঙ্গে অঙ্কিতা। আর এই যে ক্যাফে কলকাতায়, ক্যাফে কলকাতায় এখন না তোমাকে একটা বেশ মজার জিনিস দিয়েছি, মানে এমন একটা মজার বিষয় যে বিষয়টা তুমি তোমার মধ্যেকার যে সাহিত্য রয়েছে সেই সাহিত্যকে আরেকটু মানে সান দিতে পারো। সেটা কি বলো তো? সেটা হলো ছড়া কাটিং। আর ছড়া কাটিং এ এবারে তোমার জন্য যে দুটো লাইন দেওয়া হয়েছে সেটা হলো, বই খুললেই হাই ওঠে মনটা খেলার মাঠে ছোটে। একদম তোমার মনের কথাটাই আজকে ছড়া কাটিং এ আছে। এবং এর পরে আরো দুটো কি চারটে লাইন লিখে চটপট পাঠিয়ে দাও 9903653992 তে।
3: ইয়েস অফকোর্স। এবং এই ছড়াকাটিংয়ের দু লাইন শোনার পর তোমার ভিতরকার যত কবিত্ব আছে সব নিয়ে একেবারে ঢালাও হয়ে চলে আসো। আমি দেখি আমাদের কাছে কী কী মেসেজ ঢুকেছে। ইয়েস, একজন ছড়াকাটিং এই কবিতা লিখে পাঠিয়েছেন, বই খুললেই হাই ওঠে মনটা খেলার মাঠে ছোটে, কিন্তু ভাই হে বিচাপ, মা দেখতে পেলেই হাতে হাঁটা খুন্তি বা লাঠি যাবে উঠে। শাউন
2: অসাধারণ
3: অসাধারণ, কিন্তু একটুর জন্য, একটুর জন্য কাব্যিকতাটা একটু ছড়িয়ে গেছে। তুমি আর একটু সুন্দর করেই লিখতে পারতে। এর পরে জুড়ে গেছে,
2: আমার কিন্তু ফাটাফাটি লেগেছে, জাস্ট ফাটাফাটি বলতে হবে,
3: মানে বৌনি করেছো তুমি মোদ্দা কথা, তার জন্য তোমাকে একেবারে জোরে জোরে হাততালি দিচ্ছি।
2: ইয়েস হাততালি, এ তো বাজিও ফাটিয়ে দিলাম, এত ভালো হাততালি কোথাও পাবে না।
3: এক্স্যাক্টলি। এবার পরের ছড়া কাটিং পরের কবির কাছে চলে যাই। তার দুপাশে আমাদের দুটো নাম রয়েছে ডিজাইন করে দেওয়া, হ্যাঁ, মাঝে ছড়া কাটিং লেখা, অঙ্কিতা দেবারতী, মাঝে ছড়া কাটিং। বই খুললে হাই ওঠে মনটা খেলার মাঠে ছোটে, তাই ঘুমানোর সময় ঘুমাই খেলার সময় মাঠে কাটাই। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে।
2: বাহ বাহ বাহ, ফাটাফাটি ফাটাফাটি। এরকম সুন্দর সুন্দর তুমিও লিখে পাঠাও 9903653992 তে, যে বই খুললেই হাই ওঠে মনটা খেলার মাঠে ছোটে। এরপর আরো দু লাইন কি ম্যাক্সিমাম চার লাইন লিখে 9903653992 তে পাঠিয়ে দেবে।
3: এক দুজনের মেসেজ আমাদের কাছে আছে,
2: পড়ে নেওয়া যায়।
3: পড়তে থাকি এখন। রাকেশ কুতি, জালালসি রায়ের বাগান, আচ্ছা ওখান থেকে, হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, বই খুললেই হাই ওঠে মনটা খেলার মাঠে ছোটে। ছোটবেলার দিনগুলো পড়ে যায় মনে, বট গাছেরই ঝুড়ি ধরে দোল খেতাম সবাই মিলে। আচ্ছা মানে ছোটে ওঠের থেকে তুমি মিলে তো চলে গেছো। নমস্কার, ভালো থাকবেন দিদিরা, থ্যাংক ইউ সো মাচ।
2: হাতালি, আবার বাজি ফাটি ফেললাম।
3: এই যে তুমি বারবার করে বাজি ফাটাচ্ছ দুম দাঁড়াকে, আমি কি বলবো বলো তো, কিছু বুঝে পাচ্ছি না। একজন লিখে পাঠিয়েছিল, হাই দেবারতী দি, অঙ্কিতা দি, কেমন আছো তোমরা? আমি পিউ ফ্রম বারুইপুর, তোমাদের দুজনকে জানাই গুড ইভিনিং। গুড ইভিনিং,
2: গুড ইভিনিং পিউ, তুমি কেমন আছো? আমরা রয়েছি বেশ ভালো, রয়েছি একদম বিন্দাস রয়েছি। আর তুমি কিন্তু ভালো থাকো আর আমাদেরকে শুনতে থাকো, একদম কানে যেন সারাক্ষণ আমরা ইটুলির মতো এঁটে থাকতে পারি,
3: এঁটে থাকতে চাই। এবং আমি এইটুকুই বলতে চাই যে পিউয়ের ছড়া কাটিংটা, সাহিত্যটা আমরা জাস্ট এসে শুনবো, তার আগে রাঘব দাদা আমাদের জন্য রঘু রঘু করে একটা গান গিয়েছিলেন, একদম সাম্পান বাইয়া যাই রে বলে, গানটা মনে আছে কিনা জানি না, একবার মনে

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 293টি আসনের মধ্যে বিজেপি 207টি আসনে জয়লাভ করেছে, 80টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি 2টি করে আসনে জিতেছে, 1টি করে আসনে জয় পেয়েছে CPIM এবং ISF। রাজারহাট নিউটাউন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া 309 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়কে। প্রাথমিকভাবে এই আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও পুনর্গণনায় তারা পরাজিত হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভা

0: সদস্যরা শপথ গ্রহণ করতে পারে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার সম্ভাবনা। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে দলের পরাজয় অস্বীকার করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে রাজভবনে যাবেন না বলেও আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি ইস্তফা দেবেন না বলে যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেছেন, 5 বছরের মেয়াদ শেষে মমতা ব্যানার্জির সরকার আর সাংবিধানিক পদে থাকতে পারেন না। পশ্চিমবঙ্গে ভোট পর্ব মিটতেই রাজ্যের সচিব পদে রদবদল হয়েছে। রাজ্যপাল আর এন রবি সচিবের দায়িত্ব পেয়েছেন পরিবহন দপ্তরের সৌমিত্র মোহন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালের কাছে। বিহারের নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ হবে আগামী 7ই মে। রাজ্য বিজেপির সভাপতি সঞ্জয় সারোগি জানিয়েছেন, নতুন মন্ত্রীদের শপথে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, জেডিইউ প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রমুখ। পুদুচেরি বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয়ের পর নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। আজ নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে এ নামাশিবাইকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ নতুন দিল্লিতে টেলিকম রিসার্চ স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড ইনোভেশন কমিটির অংশীদারদের পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: Давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай, давай

0: 바라봤 지지미 지지다봤 비프 이부다봤 바라봤 바라봤 바라봤 지지미 지지다봤 비프 이부다봤 바라봤 바라봤 바라봤 지지미 지지다봤 비프
1: শুনছো ক্যাফে কলকাতা
2: ক্যাফে কলকাতা
1: 107 এফএম রেইনবোতে ক্যাফে কলকাতা
2: ক্যাফে কলকাতা
3: না না তোমরা ভেবে কিছু করে উঠতে পারবে না, আমাদের ভাবনা চিন্তার বাইরে মাঝে মাঝে অনেক কিছু বেরিয়ে যায়, সো আমরা চিন্তাই করি না, কারণ আমরা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট আর এন্টারটেইনমেন্টের কথা ভাবি, আর এন্টারটেইনমেন্টে এখন আপাতত দেবারতি আর অঙ্কিতা
4: তোমাকে এন্টারটেইনমেন্টের কথা,
3: আরে বিদ্যাবালানের সিনেমাটা তুমি দেখোনি, ভুলে যাচ্ছ, খুব সুন্দর করে বলেছো এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট,
4: থাক আমরা বলাচ্ছি,
3: ও আমাকে বলাচ্ছে
4: বিদ্যার দেবী আমাদের উপর প্রচন্ড পরিমাণে বলেছি আর বলবো না, যাদের যাদের জন্মদিন সেগুলো না বললে তো হবে না, সেই জন্মদিনে আমরা যাব, তার আগে এইটুকু বলতে চাই যে ঘড়ি কাটা যা বলছে ভীষণ বেগে দৌড়েছে, তাই আপাতত তোমাকে তু তু বলে বলতে চাইবো, একটা ইন্ডি পপ চালিয়ে দিই, ইন্ডি পপটা শোনো, শুনে আসার পর একেবারে যাদের বার্থডে বয় বার্থডে গার্ল যা আছে সবার কথা বলবো, এবং এইটুকু মাথায় রাখো যে তোমাদের কিন্তু কবিতা ছড়াকাটিং কিন্তু বন্ধ করো না, আমি অনেকগুলো মেসেজ পেয়েছি, আর যারা বাকি মেসেজ করতে চাও তাদের জন্য দু লাইনটা একবার শুনিয়ে দাও দেখি,
3: না এই জাস্ট দুটো লাইন, এই দুটো লাইনের সঙ্গে তুমি অ্যাড করে দাও তোমার আরও দুটো লাইন কি চারটে লাইন, 9903653992 মেসেজ করে দাও, বই খুললেই হাই ওঠে মনটা খেলার মাঠে ছোটে, আর আপাতত তুমি ছুটাছুটি করো না, পড়ে যেতে পারো, আপাতত তুমি ইন্ডি পপ শোনো।
1: FM Rainbow Indie Pop Playlist, Indie Pop Playlist.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আগে হ্যাঁ কথা দিয়েছিলাম, জানি কথা দিয়েছিলাম যে ওই পিউয়ের মেসেজটা অল্প একটু পড়েছিলাম, কিন্তু তার কাব্যিকতা তার কবিতা আমি পড়িনি, অতএব কবিতাটা পড়ব। তোমাদের দুজনকে জানাই গুড ইভিনিং যেটা বলেছিলে, এবং এবার ছড়াকাটিংয়ে আসি। বই খুললেই হাই ওঠে, মনটা খেলার মাঠে ছোটে, এক্সামের খাতায় তাই আনলিমিটেড রসগোল্লা জোটে। আহা আহা আহা,
2: এর জন্য মানে হ্যাঁ মানে এর জন্য একটা সুন্দর হাততালি তোমার জন্য।
1: আমরা এরপর থেকে কোলাবে সবার জন্য হাততালি বাজিয়ে দেবো একদম শেষে গিয়ে, কারণ আমরা এবার কবিতাগুলো বলবো মাঝখান দিয়ে। শুভ সন্ধ্যা প্রিয় দেবারতী দিদি ভাই ও অঙ্কিতা দিদি ভাই, গানগুলো ভীষণ ভালো লাগছে, ছড়া কাটিংটা মন্দ নয়। ছড়া কাটিংয়ে প্রবেশ করি, বই খুললে হাই ওঠে, মনটা খেলার মাঠে ছোটে, তোমাদের গল্প গানে তথ্য দানে যেন বাগিচায় হাজার ফুল ফোটে। মাধাই দাস,
2: অসাধারণ অসাধারণ।
1: এবার আরও কিছু মেসেজে যাব, কিন্তু সেই মেসেজে যাওয়ার আগে বলে দিই আজকে দারুণ দারুণ ব্যাপার ঘটতে চলেছে, কারণ আজকে অনেকের জন্মদিন। অনেকের জন্মদিনের মধ্যে তোমার যদি জন্মদিন হয়ে থাকে তাহলে তোমাকেও হ্যাপি বার্থডে এরকম বলবো, কিন্তু আজকে যাদের প্রচণ্ড স্পেশাল জন্মদিন বলতে পারি তাদের জন্য আগে তুমি বাজাবে গানটা,
2: তার জন্য আগে তো মানে সেলিব্রেশনের একটা প্রিলিউড হবে।

0: यस यस यस आज के गुलशन कुमार एर बर्थडे के गुलशन कुमार तुम्ही ভাবছো হ্যাঁ ডেফিনেটলি তোমার যদি নামটা নাও মনে থাকে গানগুলো শুনলে ডেফিনেটলি মনে পড়ে যাবে উনি একজন মিউজিক লেভেলের এবং আমাদের সিনেমার প্রোডিউসার ডেফিনেটলি এবং একের পর এক নাইনটিজের সুপার ডুপার হিট গান আমাদেরকে দিয়ে গেছেন আমি বলবো কারণ তার হ্যাঁ বলো বলো
1: মানে আমার মনে হয় না গুলশান কুমারের আলাদা করে কোনো আলাদা ডেফিনিশনের দরকার পড়ে কারণ গুলশান কুমার একটা সময় নিজে এত সুন্দর সুন্দর গান প্রোডিউস করে গেছেন যে সেই গানের জন্য আর কি উনি সকলের কাছে মনে রয়ে গেছেন টি সিরিজের হাত ধরে এবং তার সঙ্গে কিন্তু আরও একজনের আজকে জন্মদিন
0: আমাদের বাঙালি একজন দুজন বাঙালি রয়েছেন তার মধ্যে একজন রেট্রো জামা নাতি জন্মেছিলেন বসন্ত চৌধুরী বিখ্যাত অভিনেতা আমরা তাকেও কুর্নিশ জানাই সেলিব্রেশনের মন থেকে যেটা আন্তরিকতার সঙ্গে আমরা বলতে পারি 1 2 3 হ্যাপি বার্থডে
1: ইয়েস আর বসন্ত চৌধুরী মানেই কিন্তু মানে আমাদের কাছে খুব ভালো লাগার কিছু সিনেমা সেটা দুজনে হোক সেটা অপরাধী হোক বা হার জিত হোক যে কোনো সিনেমাই হোক
0: যাই হোক
1: অবশ্যই এবং প্রচুর প্রচুর সিনেমা রয়েছে আর আপাতত তোমার জন্য এই সেলিব্রেশন কখনো শুকনোমুখে হতে পারে না আর আমরা তাই গানে গানে সেলিব্রেট
0: আমরা গানে গানে সেলিব্রেট করব ফিরে যাব একটু পিছনের দিকে রইলো তোমার জন্য ফ্ল্যাশব্যাক সং
2: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই যে ধরো দিল হেকে মানতা নেই।

0: জানি বই খুললেই অনেকে এত ফাঁকি পাচ্ছিল, তাদের দিল কোনোভাবেই মানত না, কোথাওই কোনো কিছু মানত না, তখন এই খেলার মাঠে ছুটত। এই জন্যই তো আজকে তোমাদেরকে দেওয়া হয়েছে ছড়া কাটিংয়ে, বই খুললে হাই ওঠে মনটা, খেলার মাঠে ছোটে। এবং সেই মিলিয়ে দু চার লাইন বেশ ভালোই সুন্দর সুন্দর অ্যাড করে দিয়েছ। রজত বিশ্বাস লিখেছ, বই খুললে হাই ওঠে মনটা, খেলার মাঠে ছোটে, পরে রেজাল্ট খারাপ হলে কপালে শুধু বকা বকি জোটে। খুবই সুন্দর লিখেছ। তারপরে বই খুললে হাই ওঠে মনটা, খেলার মাঠে ছোটে, মাঠের পাশে মনের বাড়ি, খাতায় পাতায় তোর নামের সারি, বলটা গোলে ঠেলে দিয়ে বাতাসে তোর হাসি ছোটে। রূপকুমার হাওড়া, রূপকুমার হাওড়া থেকে লিখেছ রাধে রাধে। বাহ, খুব সুন্দর সুন্দর লিখেছ। এবং তোমাদের সবাইকে আমি একসঙ্গে ক্লাপ দিচ্ছি, হ্যাঁ, এটা ভাগ করে নাও। ইয়েস, আর তার সঙ্গে আজকে যদি তোমার বার্থডে হয় তাহলে তো অবশ্যই তোমাকে বলবো হ্যাপি বার্থডে। আর যদি তোমার বার্থডে আজকে হয় তাহলে তুমি জানো তুমি কার সঙ্গে শেয়ার করছো, অলরেডি তো একটা বলেইছি।
1: আর আমরা দুজনের কথা বলেছি, তৃতীয় নম্বর আছেন, তৃতীয় নম্বর জাস্ট কিছু বলার নেই, ফাটাফাটি।
0: ইয়েস, ফাটাফাটি মানে তিনি জাস্ট ফাটাফাটি। Yes, মানে তাকে প্রথমে আমরা অভিনয় করতে দেখেছি, তারপর আমরা দেখেছি অ্যাজ এ কাস্টিং ডিরেক্টর, এবং তারপর তো অভিনয় এমন করেছে মানে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সকে জাস্ট আলাদাই করে তার প্রেমে ফেলে দিয়েছে।
1: স্ত্রী ভেড়িয়া, স্ত্রী টু, স্টোলেন, একের পর এক সিনেমায় আমাদের বাংলার গর্ব খড়গপুরের ছেলে অভিষেক ব্যানার্জি দাপিয়ে কাঁপিয়ে একদম বলিউডকে ছিঁড় ফাঁড়কে রাখ দিয়া, এবং তারই আজকে জন্মদিন।
0: সো তাকে প্রথমে মানে আমরা জানাই একসাথে
1: ফিরে আসছি।

আরে হ্যাঁ বাবা হ্যাঁ, আমি ঝুটি কাসম টাসম খাই না, আমি একদম সঠিক সঠিক সত্যি সত্যি কথা বলি। যেটা বলতে যাচ্ছিলাম আর কি, ঘড়ির কাটা যা বলছে আর 5 মিনিট মতো তোমার।

0: সঙ্গে আছি কিন্তু ঝুটি কাসম খাইনি, বলেছিলাম কবিতা পড়বো তাই কবিতা পড়তে চলে এসেছি। বই খুললেই হাই ওঠে মনটা, খেলার মাঠেই ছোটে, বেশি ছুটলে ঘাম জোটে, না পুছলে ঘামাচি ওঠে, ডোমজুর থেকে গণেশ লিখেছে।
1: এটা কিন্তু সত্যি বলতে হবে, খুব কিউট হয়েছে, কিউট যাকে বলে।
0: হ্যাঁ, এবার কিউটের পর আরেকটা কিউট পড়তে চলে যাচ্ছি, জানি না এটা কিউট না মিউট। বই খুললেই হাই ওঠে মনটা, খেলার মাঠে ছোটে, কিন্তু অঙ্ক স্যার কথা, অঙ্ক স্যারের কথা ভেবে ভয় পেলেই চমকে ওঠে, ভিতরটা চমকে ওঠে। রিন্টু নিউ আলিপুর থেকে লিখেছে এবং পরের মেসেজটা পড়ে দিই, তুমি একসঙ্গে হাততালি দাও। গুড ইভিনিং, বই খুললেই হাই ওঠে মনটা, খেলার মাঠে ছোটে, সবুজ ঘেরা কানুন মাঝে স্বপ্নের ফুল ফোটে। পায়েল ব্যানার্জি,
1: পায়েল খুব সুন্দর লিখেছো, সবাই খুব সুন্দর লিখেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা, জোরে হাততালি। এবং যাদের যাদের মেসেজ পড়া হলো না, প্রচুর কবিতা এসছে, যাদেরটা মিস হয়ে গেল তাদেরকে বলে দিই খুব দুঃখ পেলাম, প্লিজ মানে তুমি দুঃখ পেও না,
0: আমরা দুঃখ পাচ্ছি না, আমরা আবারও মেসেজ পড়বো, তুমি কবিতা লিখবে।
1: আর আপাতত 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা চলছিল বলবো, কারণ এবার শেষ হবে,
0: এবার র‍্যাপ আপ হওয়ার পালা। এবং র‍্যাপ আপ হওয়ার সময় দেবারতী আর অঙ্কিতা তোমাকে এইটুকুই বলতে চাই যে আমাদের এই গল্পের আড্ডার সমস্ত কিছুর মাঝে মনটাকে ভালো রাখা তো আসল কাজ, তো ভালো লাগে সেই স্বপ্নের মায়া জালটাই বলতে।
1: একদমই তাই, এরকমই একটা সুন্দর মায়াজাল মনে নিয়ে গেলাম, এবং এই 6:30 অবধি যে সঙ্গে থেকেছো তার জন্য অনেক অনেক অনেক ভালোবাসা।
0: আজকের জন্য টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 293টি আসনের মধ্যে বিজেপি 207টি আসনে জয়লাভ করেছে, 80টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি 2টি করে আসন জিতেছে, 1টি করে আসনে জয় পেয়েছে সিপিআইএম এবং আইএসএফ। রাজারহাট নিউটাউন কেন্দ্রে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া 309 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকবার সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে দলের পরাজয় অস্বীকার করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে রাজভবনে যাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেছেন, 5 বছরের মেয়াদ শেষে মমতা ব্যানার্জি সরকার আর সাংবিধানিকভাবে পদে থাকতে পারেন না। পশ্চিমবঙ্গে ভোট পর্ব মিটতে রাজ্যের সচিব পদে একটি রদবদল হয়েছে। রাজ্যপাল আর এন রবি সচিবের দায়িত্ব পেয়েছেন পরিবহন দপ্তরের সৌমিত্র মোহন। 2002 সালের আইএএস আধিকারিক, প্রায় 3 বছরের বেশি সময় ধরে পরিবহন দপ্তরের দায়িত্ব সামলেছেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালের কাছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2 দফায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাতে হামলার জেরে 3 ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় আজ শ্রী মোদী বলেন, সাধারণ মানুষ ও পরিকাঠামোর উপর হামলা গ্রহণযোগ্য নয়।

উৎসাহীর পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা দার্শনিক কার্ল মার্ক্সের 209তম জন্মদিবস আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। কলকাতার ধর্মতলা সুরেন্দ্রনাথ পার্কে আজ সকালে মার্ক্স অ্যাঙ্গেলসের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন বামফ্রন্ট নেতৃবৃন্দ। রাজ্যের বিভিন্ন জেলাতেও সিপিআইএম এর দপ্তরগুলিতে দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার সম্ভাবনা। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে দলের পরাজয় অস্বীকার করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে রাজভবনে যাবেন না বলেও আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেছেন, পাঁচ বছরের মেয়াদ শেষে মমতা ব্যানার্জির সরকার আর সাংবিধানিক পদে থাকতে পারেন না। রাজ্যে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিভিন্ন জেলা থেকে ভোট পরবর্তী হিংসার খবর মিলেছে। পশ্চিম বর্ধমানের আসানসোল, কুলটি ও রানীগঞ্জ এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় দখল ও ভাঙচুরের অভিযোগ উঠছে। বীরভূমের নানুরে করমকাল গ্রামে একটি সংখ্যালঘু পরিবারের উপর হামলার খবর পেয়ে তার বাড়ি গিয়ে ক্ষমা চান বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। আসানসোল উত্তরের নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় করা বার্তা দিয়ে বলেছেন, কোন রকম অশান্তি বরদাস্ত করা হবে না। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দুটি মামলার তদন্তের সূত্রে একাধিকবার তলব করার পরেও সশরীরে হাজিরা না দেওয়ায় কলকাতা পুলিশ কর্তা শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাতে হামলার জেরে তিন ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, সাধারণ মানুষ ও পরিকাঠামোর ওপর হামলা গ্রহণযোগ্য নয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সংযুক্ত আরব আমিরশাহের ফুজাইরাতে ইরানের হামলার জেরে তিন ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় আজ শ্রী মোদী বলেন, সাধারণ মানুষ ও পরিকাঠামোর ওপর হামলা গ্রহণযোগ্য নয়। আমিরশাহের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম তাঁর প্রথম ভারত সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সফর ভারত ও ভিয়েতনামের মধ্যে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। তুলোর উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য 5,659 কোটি টাকারও বেশি বরাদ্দ হয়েছে। এর উদ্দেশ্য হল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তুলো চাষের মান উন্নয়ন করা। পাশাপাশি 2026-27 সালের জন্য আখের ন্যায্য এবং লাভজনক মূল্য স্থির করা হয়েছে কুইন্টাল প্রতি 365 টাকা। এবছর 1 অক্টোবর থেকে এই মূল্য কার্যকর হবে। ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারেন্টি স্কিম 5-এর জন্য 2,55,000 কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, গুজরাটের ভাদিনারে একটি জাহাজ মেরামতি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে 1,570 কোটি টাকা। বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য দলের বরিষ্ঠ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এদিকে আসামে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনিকে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের পরাজয় অস্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানিয়েছেন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিনই সাংবাদিক বৈঠকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 17 ওভার 5 বলে 5 উইকেট হারিয়ে 124 রান করেছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছ আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
2: ঘড়ি কাঁটা যদি বলে 9টা বেজে গেছে আর দিনটা যদি মঙ্গলবার হয় তাহলে তো কথাই নেই, কারণ প্রাইজওয়ালারা এসে গেছে। প্রাইজওয়ালা অর্থাৎ কুইজওয়ালা মানেই প্রাইজওয়ালা, কুইজ খেললেই তো প্রাইজ পাবেই।
3: আর এই কুইজের সঙ্গে যুক্ত হয়ে থাকে, যেমন বললো তমজিৎ, প্রাইজ। প্রাইজ মানে একটা সুন্দর শব্দ।

0: শোনাবো একটু পরে, কিন্তু ওই শব্দটা শুনতে গেলে এবং এই প্রাইজ মানে আমাদের ভাষায় জ্যাকপট সেটা পেতে গেলে আপনাকে কিছু কিছু দরকারি জিনিস সঙ্গে রাখতে হবে। সেই দরকারি জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে নিজের নামে একটা প্যান কার্ড, ব্যাস এই দুটো জিনিস, আর সঙ্গে একটা স্মার্টফোন এবং সেখানে একটা ম্যাজিক্যাল নাম্বার সেভ করা থাকবে, মানে যেখানে আপনি কুইজ খেলবেন সেই নাম্বারটা কি
1: 9903653992, এটাই আমাদের এফ এম রেইনবোর নাম্বার যেখানে আপনি কুইজ খেলতে পারেন। তো প্রত্যেকটা রাউন্ডে আমাদের প্রশ্ন থাকবে, সেইখান থেকে আমরা 10 জনকে সঠিক সময়ে যারা উত্তর দেবেন তাদের মধ্যে 10 জনকে অবশ্যই আমাদের লিস্টে আর কি সেই নাম থাকবে, তার মধ্যে সবচেয়ে আগে যিনি উত্তর দেবেন তা তিনি কিন্তু চলে যাবেন আমাদের সেমিফাইনাল রাউন্ডে। বাট সেমিফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য আর একটা উপায়ও আছে, সেটা কি?
2: সেটা হচ্ছে কুইজওয়ালার যে বং কানেকশন রাউন্ড, যেটা ফাইনালের পরে আমরা খেলি, সেই রাউন্ডে খেলতে হবে। বাংলা ও বাঙালিকে নিয়ে প্রশ্ন রাখা হয়, সেই রাউন্ড থেকে যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে আগামী সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে আপনি সরাসরি পৌঁছে যাবেন, যেমন গত সপ্তাহ থেকে কেউ না কেউ আছেই। এবং গল্প স্বল্প আছে, গল্প স্বল্প আমরা রবিবার দিন বিকেলে এবং রাতে শোনাই, সেই গল্প স্বল্প থেকে প্রশ্ন থাকে বলতে গল্পটা কেমন লাগলো এটা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আপনাকে সমালোচনা করতে হবে, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, যেরকম যারটা সবচেয়ে ভালো হবে তিনি চলে যাবেন কুইজওয়ালার সেমিফাইনালে। যেমন গত সপ্তাহে অর্থাৎ গত রবিবার থেকে আজকে দুজন আছেন,
0: মানে জ্যাকপটের যে শব্দটা ভীষণ মিষ্টি লাগে আপনার কানে, সেই শব্দটা একটু শুনেই নিন।

0: দিনের শেষে এই জিনিসটাই তো চাই, পকেট ভারী করার জন্য চাই তো, তাই আমাদের সঙ্গে থাকতে হবে রাত ১২টা পর্যন্ত। আমরা রয়েছি রিয়া, আম্রপালি আর তমজিৎ।
1: এর সঙ্গে আমরা একটা ছোট্ট ভুল আগের দিন করে ফেলেছিলাম। গত সপ্তাহের যিনি উইনার হয়েছিলেন ঝাড়গ্রাম থেকে, বিক্রমজিৎ মান্ডি, তার নাম্বারটা আমরা নোট করতে ভুলে গিয়েছিলাম কোনো কারণে। তার জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। কিন্তু আমরা বলছি একবার, বিক্রমজিৎ যদি আজকের প্রোগ্রামটি শোনেন, আজকের কুইজওয়ালার সঙ্গে যদি থাকেন, তাহলে বিক্রমজিতের কাছে অনুরোধ রইল যে উনি ওনার ফোন নাম্বার এবং ঠিকানা সহ সমস্ত নাম, ফোন নাম্বার এবং ঠিকানা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9903 6599 তে একটু যেন হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে পাঠিয়ে দেন, না হলে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। এই সমস্ত শব্দ বলেই দিলাম, তুমি কীভাবে কুইজওয়ালায় অংশগ্রহণ করবে সেটাও আমরা বলে দিয়েছি, এবং আছে আমাদের ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, সেই ইনস্টা হ্যান্ডেলেও কিন্তু ভিজুয়াল কুইজ আসবে, তার জন্য কিন্তু রেডি থাকো। আর সব কিছু করে নাও, অর্থাৎ ফোন নাম্বার সেভ করে নাও, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইত্যাদি গুছিয়ে রাখো। আর আমরা ফিরছি একটা গানের ওপারে, ফিরে কিন্তু তোমার কাছে প্রশ্ন নিয়ে আসবো।

0: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm. আমরা চলে এসেছি র্যাপিড রিদমস রাউন্ডে, অর্থাৎ আমাদের যে মিউজিক্যাল রাউন্ড, সেটাই তো
1: একেবারেই। এই র্যাপিড রিদমস রাউন্ড আমাদের প্রথম রাউন্ড আজকে কুইজওয়ালায়। এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে কোনো গানের একটা ছোট্ট অংশ, মানে একেবারে ছোট্ট 10 সেকেন্ডের একটা অংশ আপনাকে শোনাই। সেটা গানের প্রিলিউড, ইন্টারলিউড বা গানের মাঝখানের যে কোনো অংশ হতে পারে বা শুরুর কোনো অংশ, যা খুশি হতে পারে। এবার আপনাকে সেই অংশটা শুনিয়ে আমরা কিছু প্রশ্ন করি, মানে খুব সহজই কোনো প্রশ্ন করি, হয়তো লিরিসিস্টকে অথবা গানটিকে গেয়েছেন অথবা মিউজিক ডিরেক্টরকে, এরকম কোনো প্রশ্ন থাকে। এবং এই র্যাপিড রিদমস আমরা দুবার খেলবো। আজকে প্রথম র্যাপিড রিদমসে যে গানটা শোনাবো আপনাকে, মানে গানের অংশ শোনাবো, সেখান থেকে প্রশ্ন থাকছে গানটি কে লিখেছেন, লিরিসিস্টকে। এবং আজকে প্রথম প্রশ্ন আর উত্তর পাঠাবেন যে ঠিকানায় সে তো আপনি জানেনই, 9903-65992 আমাদের এটা যে নাম্বার, এখানে আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করতে পারেন, সঙ্গে নিজের নাম আর লোকেশন। আর ফরম্যাটটা এভাবে রাখবেন, সবার আগে সঠিক উত্তর, তারপর নিজের নাম আর লোকেশন।
0: Repeat rhythm. Repeat rhythm. Repeat.

0: Rapid Rhythms. Rapid Rhythms. Rapid Rhythms. র‍্যাপিড রিদমসে আমরা প্রথম প্রশ্নটা রেখেছিলাম, যে কোন কার লেখা গানের অংশ শুনেছি,
1: একটা ছোট গানের অংশ শুনিয়েছিলাম লিরিসিস্ট কে, গানটি কার লেখা সেটা জানতে চেয়েছিলাম। সঠিক উত্তর নবনী দাস বাউল বা নবনী দাস খ্যাপা। এই নবনী দাস যারা লিখেছেন তাদেরকেই আমরা অ্যাকসেপ্ট করেছি তাদের উত্তর। সেক্ষেত্রে প্রথম দশজন সঠিক উত্তরদাতা কারা হয়েছেন সেই নামগুলো:
0: বর্ণালী দে হাওড়া থেকে, সবিতা সরকার সরসোনা থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, চৈতালী দে হাওড়া থেকে, পলাশ সাউ বজবজ থেকে, লিপি সরকার সরসোনা থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে, সৌমিতা হাজরা বজবজ থেকে এবং হাততালি বেদে বেদে যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি হলেন সুলগ্না মল্লিক ক্যানিং থেকে। এই রাউন্ড থেকে যারা উঠতে পারলেন না সেমিফাইনালে তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ র‍্যাপিড রিদমস দুটো রাউন্ড থাকে, দুটো গানের অংশ আমরা শোনাবো।
1: হ্যাঁ, দুটো গানের অংশ শোনাবো, কিন্তু তা ছাড়াও মানে আজকে যিনি প্রথম সেমিফাইনালিস্ট হলেন তিনি ছাড়াও কিন্তু অলরেডি তিনজন সেমিফাইনালিস্টদের আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি, তাদের নামটা একটু পরে বলছি। হ্যাঁ, তার আগে আমরা র‍্যাপিড রিদমসের যে সেকেন্ড কোয়েশ্চেন সেটা করে দিই। এই গানের একটা ছোট্ট অংশ মানে এটা একটা ইন্টারলিউড শুনবো আমরা, এবং মূল গানটিকে আইডেন্টিফাই করতে হবে, গানটির টাইটেল, গানটির নাম বা গানটিকে আইডেন্টিফাই করতে হবে কোন গানের অংশ শুনছি আমরা।
0: একদম, তাহলে শুনিয়ে দাও।
2: র‍্যাপিড রিদমস, র‍্যাপিড রিদমস, র‍্যাপিড

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।

0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm.
1: Rapid Rhythms এ আমরা প্রশ্ন কি রেখেছিলাম?
2: একটা গানের ছোট্ট মিউজিক্যাল পার্ট শুনিয়েছিলাম এবং গানটা কি সেটা আইডেন্টিফাই করতে বলেছিলাম। সঠিক উত্তর ওই আপনা বানালে।
3: আপনা বানালে যারা যারা বলেছে তাদের মধ্যে 10 জনকে আমরা পেয়ে গেছি, যেমন বর্ণালী ফ্রম হাওড়া, শ্রাবন্তিকা মৈত্র ফ্রম মালদা, রূপসা দাস ফ্রম হলদিয়া, উমা দাস ফ্রম বালুরঘাট, শেখ

0: রিয়াজুল ফ্রম সাঁতরাগাছি, শেখ কদম রসুল ফ্রম হাওড়া, অনেশা সাহা ফ্রম কৃষ্ণনগর, সৌমদ্বীপ ফ্রম সোনারপুর, নবীনা মাইতি ফ্রম সোদপুর, আর সেমিফাইনালে চলে যাচ্ছেন আশিস জানা ফ্রম বারুইপুর।
1: বেশ,
2: আমাদের গত সপ্তাহে একটা ছোট্ট ভুল হয়েছিল যে বিক্রমজিৎ মান্ডি ঝাড়গ্রাম থেকে যিনি উইনার হয়েছিলেন তার নাম্বারটা আমরা নোট করতে কোনোভাবে ভুলে গিয়েছিলাম। তো আমরা তাকে কন্ট্যাক্ট করতে পারছি না, তাকে তো আমাদের এখানে আসতে হবে, সেই ডাকটা পাঠানোর জন্য যে যোগাযোগ করতে হবে সেটা আমরা করতে পারছি না। তাই বিক্রমজিতের কাছে আমাদের অনুরোধ রয়েছে যে আপনার ফোন নাম্বার এবং ঠিকানা সহ আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করবেন। বিক্রমজিৎ মান্ডি ঝাড়গ্রাম থেকে গত সপ্তাহের অর্থাৎ 28 এপ্রিলের কুইজওয়ালার উইনার ছিলেন, তার ফোন নাম্বারটা আমরা নোট করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু মানে তাকে যেহেতু যোগাযোগ করতে হবে আমাদের তরফ থেকে, তাই তার কাছে অনুরোধ রয়েছে ফোন নাম্বার এবং ঠিকানা সহ আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করবেন একটা। আর আমরা আপাতত যাব পরের রাউন্ডে।
3: ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া,
0: এটা একটা ভীষণই শক্ত একটা রাউন্ড, একটু ভাবতে হবে। হ্যাঁ, সেজন্য ভেবে চিনতে প্রশ্নের উত্তরটা দেবেন। প্রশ্নটা আমরা বলবো, তারপরে 9903653992 ইজ দ্য নাম্বার যেখানে আপনি আপনার উত্তর দিতে পারেন। এই প্রশ্নটা কিন্তু তবুজিৎ করেছে, একটু মাথাটা খাটাবেন, সুতরাং সেই জন্যই বলছি। অঙ্ক তো, অঙ্কটা কি তুমি বলবে না আমি বলবো?
2: অঙ্ক খুব সহজ, বলছে একটি শার্ট বানানোর কারখানায় দুটি শিফটে মোট 4টি মেশিন দিনে 1660 সেলাই করে। প্রতিটি মেশিন চালানোর জন্য প্রতি শিফটে মেশিন পিছু একজন লোক কাজ করে, আরও দুজন লোক কাজে যোগ দিয়েছে এবং আর একটি মেশিনও আনা হয়েছে কাজের জন্য। এখন প্রতিদিন কটি করে শার্ট সেলাই হবে?
0: একটি শার্ট বানানোর কারখানায় দুটি শিফটে মোট 4টি মেশিন দিনে 1660 সেলাই করে, প্রতিটি মেশিন চালানোর জন্য প্রতি শিফটে মেশিন পিছু একজন লোক কাজ করে, আরও দুজন লোক কাজে যোগ দিয়েছে এবং আরেকটি মেশিনও আনা হয়েছে কাজের জন্য। এখন প্রতিদিন কটি করে শার্ট সেলাই হবে?
1: এবার এখানে আমার মতো স্টুডেন্ট হলে এই দুবার শুনেও সে অঙ্কটা কষতে পারত না,
0: আমার মতো হলে।
1: এবং সেই জন্য যারা আমার মতো আছেন তাদের জন্য আরও একবার আমি বলে দিই,
2: আমার মতো হলেও পারত না।
1: একটি শার্ট বানানোর কারখানায় দুটি শিফটে মোট 4টি মেশিন দিনে 1660 সেলাই করে, প্রতিটি মেশিন চালানোর জন্য প্রতি শিফটে মেশিন পিছু একজন করে লোক কাজ করে, আরও দুজন লোক কাজে যোগ দিয়েছে এবং আরেকটি মেশিনও আনা হয়েছে কাজের জন্য। এখন প্রতিদিন কটি করে শার্ট সেলাই হবে?
0: কঠিন।
2: উত্তর বানান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। আর হ্যাঁ, দুটো গান সময় পাচ্ছেন কিন্তু।

0: マトメニア、マトメニア、
1: マトメニアで、আমরা একটা অঙ্ক দিয়েছিলাম, যে অঙ্কটা নিয়ে সবাই আমাকে দুঃখ লাগে যে আমাকে ভুলভাল কথাবার্তা শোনাচ্ছে।
2: না না না না, এটা কোনো ব্যাপার নয়। আমাদের যারা শ্রোতা রয়েছেন তারা প্রচন্ড রকমের ইন্টেলিজেন্ট, এবং তাদের মধ্যে দর্শনকে আমরা পেয়েই গেছি। সেই দর্শনের নাম বলি এবং কে যাচ্ছে সেমিফাইনালে তার নাম
1: বলবো। উত্তরটা হচ্ছে 2000 সেলাই হবে একদিনে, এটাই উত্তর। আর এখানে অঙ্কটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দুটি শিফটে মোট 4 মেশিন কাজ করে এবং দিনে 1600 শার্ট সেলাই করে, অর্থাৎ একটি মেশিন 400 করে শার্ট সেলাই করে। যখন আর একটা মেশিন ঢোকানো হচ্ছে সেখানে যত লোকই কাজ করুক, যে শিফটই হোক না কেন, সেটা আমাদের বিবেচ্য নয়। টোটাল 5 মেশিন হচ্ছে, অর্থাৎ একটা মেশিন যখন 400 শার্ট সেলাই করতে পারে, অর্থাৎ 5 মেশিন 2000 শার্ট সেলাই করবে। অঙ্কটা এতটাই সোজা ছিল।
2: অঙ্কের সাথে সাহিত্য রচনা হয়েছে তো, গুলিয়ে গেছিল একটু।
1: হয় ছোটখাটো বিষয় তো,
2: কোনো ব্যাপার না। আমরা নামগুলো বলি। শেখ রেজাউল সাঁতরাগাছি থেকে সঠিক উত্তর দিয়েছেন, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, অঙ্কিতা ঘো বেগমপুর থেকে, মৌমিতা শীল পশ্চিম দাসপাড়া থেকে, চৈতালি দে হাওড়া থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, বৈশাখী রায় ডোমজুদ থেকে, রুনা বসু বড়নগর থেকে, অয়ন দলুই হাওড়া থেকে, আর সেমিফাইনালে চলে যাচ্ছেন সৌমিতা সাঁতরা ফ্রম মনসাতলা।
1: হাতালি টিমটা কোথায় গেল?
2: হাতালি
1: হাততালি তো পড়লই। সঙ্গে আমরা আরেকটা রিকোয়েস্ট বারবার যেটা করছি, বিক্রমজিৎ মান্ডি যিনি গত সপ্তাহে কুইজওয়ালার উইনার হয়েছেন, তিনি আমাদের সঙ্গে একটু ফোন নাম্বার আর ঠিকানা সহ আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করবেন। আর যারা অলরেডি যে তিনজন সেমিফাইনালে উঠে গেছেন গত সপ্তাহ থেকে, তারা হলেন রাখি রায় ফলতা থেকে, তিনি বং কানেকশন থেকে এসেছেন, গল্প স্বল্প বিকেল থেকে এসেছেন রুমা চ্যাটার্জি বাঁকুড়া থেকে, এবং সই দাস হাবড়া থেকে এসেছেন গল্প স্বল্প রাতে যেটা আমরা শোনাই সেখান থেকে। আর আজকে অলরেডি তিনজন উঠে গেছেন, অর্থাৎ আমরা 6 পেয়ে গিয়েছি। আর আমরা আপাতত যাচ্ছি পরের রাউন্ডে, যে রাউন্ডটা একটু সাহিত্য ঘেঁষা।
0: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
2: সাহিত্য সাফারিতে আমরা মেইনলি সাহিত্যের কোনো জনরা থেকে আপনাকে প্রশ্ন করে থাকি, সেটা গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, কোনো কবিতা হতে পারে, এরকম সাহিত্যের অংশ থেকে প্রশ্ন রাখি, এবং সেটা খুব সহজে কিছু হয়, হয়তো গল্পের নাম কি অথবা লেখকের নাম কি এরকম। আজকে একটা বিখ্যাত রচনা শুনবো, কোনো একজন বিখ্যাত লেখকের বিখ্যাত একটা লেখা, মানে একটা গল্প বা যা হোক একটা লেখা থেকে শুনবো। এবার আপনাকে বলতে হবে কোন লেখকের লেখা আমরা শুনছি, কোন লেখকের রচনা শুনছি, সেটাই আপনাকে বলতে হবে 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
0: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি। প্রদ্যুম্নের চোখ হঠাৎ অশ্রুপূর্ণ হলো। সে সময় সে দেখলে দেবী ঘট নিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছেন। মন্ত্রপুত জলপূর্ণ ঘট সে মাটিতে নামিয়ে রেখেছিল। দেবীকে আসতে দেখে সে তা হাতে তুলে নিলে। দেবী কুটিরের সামনে এলেন, তার হাতে অনেকগুলো আধ ফোটা কুমুদ ফুল। প্রদ্যুম্নকে জিজ্ঞাসা করলেন,
3: সন্ন্যাসী কোথায়?
0: প্রদ্যুম্ন বললে,
4: তিনি আবার কোথায় চলে গেলেন, আজ আর আসবেন না।
0: তারপর সে গিয়ে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বললে,
4: মা, না জেনে তোমার উপর অত্যন্ত অন্যায় আমি করেছিলাম, আজ তারই শাস্তি আমাকে নিতে হবে, কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই। যতক্ষণ জ্ঞান লুপ্ত না হয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি।
0: দেবী বিস্মিত দৃষ্টিতে প্রদ্যুম্নের দিকে চেয়ে রইলেন। প্রদ্যুম্ন বললে,
4: শুনুন, আপনি বিশ করে মনে করে দেখুন দেখি আপনি কোথা থেকে এসেছিলেন।
0: দেবী বললেন,
3: কেন, আমি তো বিদিশার পথের ধারে।
0: প্রদ্যুম্ন এক অঞ্জলি জল তাঁর সর্বাঙ্গে ছিটিয়ে দিলে। সদ্য নিদ্রোত্থে তার মতো দেবী যেন চমকে উঠলেন। প্রদ্যুম্ন দৃঢ় হস্তে আরেক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। নিমিষের মধ্যে তার চোখের সামনে বাতাসে এক অপূর্ব সৌন্দর্যের স্নিগ্ধ প্রসন্ন হিল্লোল বয়ে গেল। তার সারা দেহ মন আনন্দে শিউরে উঠল।
4: সঙ্গে সঙ্গে তার মনে এলো বারাণসীতে তাদের গৃহে সন্ধ্যার আকাশে বদ্ধ আঁখি বাতায়ন পথবর্তিনী তার মা।
0: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য।

0: साहित्य सफारी, साहित्य सफारी, साहित्य सफारी। সাহিত্য সাফারিতে একটি সাহিত্যের অংশ শুনিয়ে বলা হয়েছিল যে এই সাহিত্যের লেখক কে, এবং এটা সাহিত্যের নাম হচ্ছে মেঘমল্লার আর লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে 10 জন রয়েছেন যে 10 জন সঠিক সময় সঠিক উত্তর দিয়েছেন। সপ্তর্ষি পাল চণ্ডীপুর থেকে, শেখ রিয়াজুল সাঁতরাগাছি থেকে, সৌমিক দিগর বিরাটি থেকে, শেখ কাদম হাওড়া থেকে, শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, মীনা দাস কৈখালী থেকে, অজিত মান্না বিষ্ণুপুর থেকে, আর সেমিফাইনালে চলে যাচ্ছেন ইরাবতী বসাক হাওড়া থেকে।
1: হাতালি টিমটা এই এসে গেছে, মাঝে মাঝে আরো হারিয়ে যাচ্ছে। আর আমরা যাব পরের রাউন্ডে, কিন্তু আমরা বলি আমরা কি বিক্রমজিৎ মান্ডি
0: এখনো পাইনি, একটা আবেদন রয়েছে। বিক্রমজিৎ মান্ডি আগের সপ্তাহে উইনার ছিলেন, তার নামটা আমরা অবশ্যই পেয়েছিলাম, নাম্বারটা আমরা পাইনি। তো নাম্বারটা সহ যদি আপনি একটা হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ আমাদেরকে করেন 9903653992 তে, তাহলে খুব ভালো হয়, আপনি আমাদের স্টুডিওতে আসার কিন্তু একটা সুযোগ পাবেন।
1: একদম। আর আমরা পরের রাউন্ডে চলে যাচ্ছি।
2: একটু ঘুরে তো দেখতেই হবে, মাঝে মাঝে আমাদের একটু ঘুরে দেখতে হয়। তো সেক্ষেত্রে এখানে একটু ঘুরে ইতিহাসের দিকেই না হয় তাকাই। তো এরকমই একটা ছোট্ট ইতিহাসের ঘটনা আপনাকে বলা হয়ে থাকে এখানে, এবং সেই ঘটনার মধ্যে থেকে কিছু প্রশ্ন আপনাকে করা হয়ে থাকে। ভালো করে শুনবেন, ওই ঘটনাটা রিলেটেড একটা প্রশ্ন থাকবে আপনার জন্য, এবং উত্তর পাঠানোর ঠিকানা তো সেই একই 9903653992। আমাদের ইতিহাস ঘেঁষা এই রাউন্ড আজকে কি থাকছে একটু শুনেই নেওয়া যাক।
1: শুনুন, থ্রোব্যাক টাইমস,
3: থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস। 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলা ও তাঁর ফরাসি মিত্রদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যুদ্ধ হয়েছিল, কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার উত্তরে এবং মুর্শিদাবাদের দক্ষিণে, তৎকালীন বাংলার রাজধানী হুগলি নদীর তীরে পলাশিতে, সেই যুদ্ধই পলাশির যুদ্ধ নামে ইতিহাসে পরিচিত। মাত্র 8-9 ঘণ্টা স্থায়ী হয়েছিল এই যুদ্ধ। এই অল্প সময়ের যুদ্ধেই নবাব সিরাজউদ্দৌলা তাঁর প্রধান সেনাপতি মির্জাফর সহ আরও অনেকের সম্মিলিত ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার শিকার হয়ে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেছিলেন। কেবলমাত্র বিশ্বস্ত মানুষদের ষড়যন্ত্রের কারণেই সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির তুলনায় ঢের বেশি সৈন্য সামন্ত নিয়েও ক্লাইভের মাত্র 1003 গোড়া সৈন্যের কাছে পরাজিত হয়ে গিয়েছিলেন। এই যুদ্ধের পরেই সিরাজউদ্দৌলার পতন হলে প্রতিশ্রুতি মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে সিংহাসনে বসতে সহায়তা করেছিল। আজকের থ্রোব্যাক টাইমসের প্রশ্ন, সিরাজউদ্দৌলার সমাধি মুর্শিদাবাদের কোন জায়গায় দেখতে পাওয়া যায়? উত্তর পাঠান 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
4: Throwback times. Throwback times. Throwback times.

0: Throwback Dimes. Throwback Dimes. Throwback Dimes.
1: Throwback Times অর্থাৎ ইতিহাসের দিকে আমরা তাকিয়ে দেখেছি, এবং সেখানে যে প্রশ্নটা রাখা হয়েছিল সেই প্রশ্নটা আমরা প্যাসেজের মধ্যেই ছিল আমাদের। সেই প্রশ্নটার উত্তরও নিশ্চয়ই আম্রপালি পেয়েছে, এবং আম্রপালি এত উত্তর পেয়েছে যে এখনো বাছাই করতে গিয়ে সমস্যায় পড়ছে।
2: আমি পেয়ে গেছি।
3: ও পেয়ে গেছে।
1: ও দশজনকে পেয়ে গেছিস।
3: লিখেছে তো, একটু নিঃশ্বাস নিক, ততক্ষণ আমরা একটু নামটা বরং বলে দিই, মানে সঠিক উত্তরটা কি সেটা বলে দিই।
1: সঠিক উত্তরটা কি?
3: সঠিক উত্তর হচ্ছে খোশবাগ, মুর্শিদাবাদের খোশবাগে অবস্থিত সিরাজদৌল্লার সমাধি। এটাই ছিল প্রশ্ন, এবং কারা কারা সঠিক উত্তর দিলেন তারা তো নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন তাদের নামগুলো শোনার জন্য, সে নামগুলো বলেই দাও।
2: গঙ্গাধর দে ফ্রম বিষ্ণুপুর, অন্বেষা সাহা ফ্রম কৃষ্ণনগর, মেহেন্দি হাসান খান ফ্রম আন্দুল, মৌমিতা শীল ফ্রম দাসপাড়া, মমতাজ বেগম ফ্রম আন্দুল, উমা দাস ফ্রম বালুরঘাট, শর্মা দাস ফ্রম টলিগঞ্জ, সোমনাথ চট্টোপাধ্যায় ফ্রম বাঁকুড়া, শুভ মণ্ডল ফ্রম সুভাষগ্রাম, আর নেক্সট রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে চলে যাচ্ছেন সৌগত ব্যানার্জি ফ্রম বেহালা।
1: আমরা তো পরের রাউন্ডে যাব, কিন্তু তার আগে আপনাকে বলি যে আমাদের ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, এইটা কিন্তু ফলো করে রাখুন, কারণ আর কিছুক্ষণের মধ্যে ওখানে আসবে ইনস্টা কুইজ, কিন্তু ওখানেই আসবে,
2: প্রশ্ন থাকবে ওখানে
1: একদম। আর আপাতত আমরা যাচ্ছি আমাদের পরের রাউন্ডে।
0: অড ওয়ান আউট, অড ওয়ান আউট।

0: এই যে অড ওয়ান আউট রাউন্ড, এই যে দুটো মেয়ের মধ্যে তমজিৎকে একেবারেই মানাচ্ছে না, কিন্তু তমজিৎ কিছুতেই সেটা স্বীকার করবে না। ও বলবে না, আমি তো মেয়েদের মধ্যেও একেবারে সবসময় স্বচ্ছন্দ, বিশেষ করে মেয়েদের মধ্যেই স্বচ্ছন্দ, ও বরং ছেলেদের মধ্যে অড হয়ে যায়। তো এইভাবে আপনিও যদি আমাদের আমাদের এই যে পাঁচটা অড ওয়ান আউট রাউন্ডে পাঁচটা জিনিসের নাম বলবো, তার মধ্যে থেকে যেটা বেমানান সেটাকে যদি আপনি বেছে নিতে পারেন, তাহলে আপনিও পৌঁছে যেতে পারবেন আমাদের জ্যাকপটের কাছাকাছি। তো এই রাউন্ডে আমরা এখন আপাতত পাঁচটা সংখ্যা বলবো, তাই তো? পাঁচটা সংখ্যার মধ্যে কোনটা অড বা কোনটা বেমানান আপনাকে বলতে হবে। 81, 49, 60, 64, 36
1: অপেক্ষা করেই আছে আপনার জন্য।

0: Odd one out. Odd one out.
1: বলতে থাকো, অড ওয়ান আউটে তো প্রশ্ন মানে করে দিয়েছিলাম আমরা, উত্তরটা তো বলতে হবে।
2: করে দিয়েছিলাম আমরা, বলেছিলাম 81, 49, 60, 64, 36 এর মধ্যে কোনটা অড, এন্ড দ্য আনসার ইজ 60, কারণ বাকিগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার।
1: একদম
3: একদম, 60 হলো সেই সঠিক উত্তর যেটাকে আমরা অড বলে ধরেছিলাম, এবং এর মধ্যে থেকে প্রথম 10 জনকে বেছে নেওয়ার পালা ছিল আমাদের, আমরা সেটা করেও ফেলেছি। নামগুলো শুনবো।
2: চৈতালি দেব ফ্রম হাওড়া, শুক্লা হালদার ফ্রম নয়াবাদ, শরমা দাস ফ্রম করুণাময়ী, জয় বিশ্বাস ফ্রম শান্তিপুর, সুদীপ্ত কল ফ্রম বাঁশদ্রোণী, কাকলি মুখার্জি ফ্রম বেহালা, বর্ণালী দে ফ্রম হাওড়া, সোমনাথ চট্টোপাধ্যায় ফ্রম বাঁকুড়া, ইন্দ্রনীল সরকার ফ্রম টলিগঞ্জ, এবং সেমিফাইনালে চলে যাচ্ছেন রূপসা রং ফ্রম বাওয়ালি।
3: রূপসাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা এই যে অড ওয়ান আউট রাউন্ড খেলছিলাম, আপাতত একটা ব্রেক নেব, আরও একটা অড ওয়ান আউট বাকি রয়েছে, কিন্তু তার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এই রাউন্ডে যাব। আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, সেখানে কিন্তু পোস্ট হয়ে গেছে আমাদের আজকের প্রথম ইনস্টা কুইজের প্রশ্ন।
1: একদম, প্রথম ইনস্টা কুইজের প্রশ্ন পোস্ট হয়ে গেছে এবং আপনি DM করে উত্তর পাঠান।
2: DM করুন, এবং 107 FM রেইনবো কলকাতা যে DM আছে, ড্রপ মানে যে ডিরেক্ট মেসেজ যে অপশনটা রয়েছে সেখানেই করবেন, কমেন্টে লিখবেন না, তাহলে আপনার উত্তর অবশ্যই অন্যকে দেখে ফেলবে, সুতরাং আপনি আমাদের লিস্টে আসবেন না।
1: বেশ, তাহলে উত্তর পাঠান। আর ওই যে একটা গানের ব্রেক রয়েছে আপনার জন্য,

0: Odd one out. Odd one out. হ্যাঁ, কি জানো ছিলাম আমরা
1: অড ওয়ান আউট রাউন্ড নিয়ে আমরা ফিরে এলাম এবং একটা অড ওয়ান আউট আমরা খেলে নিয়েছি অলরেডি, আর একটার পালা
0: কিন্তু তার আগে আমাদের ইনস্টাগ্রামের ব্যাপারটা বলতে হবে। তো
1: বলতে তো হবেই, এবং আমাদের ইনস্টা কুইজ নাম্বার ওয়ান, প্রথম যে ইনস্টা কুইজ সেটা আমরা খেলে নিয়েছি অলরেডি। আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, সেখানে প্রশ্ন পোস্ট হয়েছিল এবং আপনারা উত্তরও দিয়েছেন তার যথাযথ, এবং যারা উত্তর দিয়েছেন তারা মিলিয়ে নেবেন, সেখানে উত্তরটাও পোস্ট করা হয়ে গেছে অলরেডি।
0: হয়নি, এখনো হয়ে যাবে, তার মধ্যে কিন্তু তার আগে আমরা বরং কারা সঠিক উত্তর দিলেন সেটা তো জেনে নিই।
2: ইয়েস, 10 জনকে আমরা পেয়ে গেছি ইনস্টাগ্রামের DM থেকে। প্রদীপ ব্যানার্জি ফ্রম শ্রীরামপুর, অর্থিতা কাঁড়ার ফ্রম ডোমজুর, সপ্তপর্ণী পাল ফ্রম চিংড়িঘাটা, অয়ন দলুই ফ্রম উলুবেরিয়া, লিপি সরকার ফ্রম সরসোনা, শুভশ্রী কারফা ফ্রম হুগলি, সুমিত দাস ফ্রম সন্তোষপুর, সোনজিৎ পট্টনায়ক ফ্রম নন্দীগ্রাম, সোমনাথ চট্টোপাধ্যায় ফ্রম বাঁকুড়া, আর নেক্সট রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে চলে যাচ্ছেন প্রদীপ সেনগুপ্ত ফ্রম ব্যান্ডেল তালিয়া।
0: ইনস্টাগ্রামের পরে আমরা ফিরলাম অড ওয়ান আউট রাউন্ডে, এবং অড ওয়ান আউট রাউন্ডে আমরা একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম এবং আপাতত দ্বিতীয় প্রশ্নের পালা।
1: দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে পাঁচটা জিনিসের নাম বলবো, সেখান থেকে অড যেটা, বেমানান যেটা, সেটাকে আপনার বেছে নিতে হবে। আপেল, কলা, আম, মূলো, নাশপাতি।
0: আপেল, কলা, আম, মূলো।

ও নাশপাতি, এই পাঁচটা সবজি বা ফল যাই বলুন না কেন সেটার নাম বলেছি, তো তার মধ্যে কোনটা অড সেটা আপনাকে বুঝতে হবে। 9903659999 যদি বুঝে থাকেন তাহলে উত্তর পাঠিয়ে দেবেন চটপট।

0: Odd one out. Odd one out. কোথায় যাবে?
1: জায়গা বেশি দূর নেই, অড ওয়ান আউটে যাব। আমরা বলেছিলাম খুব সহজ, আপনারা অনেকভাবে আনসারটা বার করতে পারেন। সব আনসার আমরা বলবো না, মানে সব রিজন আমরা বলবো না,
0: সব রিজন বলা যায় না।
1: আপেল কলা আম মূল ন্যাশপাতি, আনসার হচ্ছে মূল মাটির নিচে হয়।
0: একদম, মানে রিয়া এটাই বলেছে যে মাটির নিচে হয়, বাকিরা সবাই গাছের উপরে ঝোলে, সেই জন্য মাটির নিচে যা হয় তাই।
2: হ্যাঁ, আর এই এই সেট কোয়েশ্চেনটা তমজিতের ভীষণ প্রিয়।
1: আহা, আমি নামগুলো বলি বরং। ফাল্গুনী দাস ফ্রম খর্দা, কাকলি মুখার্জি ফ্রম বেহালা, জুনেদ মোল্লা ফ্রম হাওড়া, টুম্পা দাস ফ্রম পূর্ব বর্ধমান, তরুণ মণ্ডল ফ্রম দিল্লি, সুরঞ্জন সরকার ফ্রম সরসোনা, উমা দাস ফ্রম বালুরঘাট, সাহেব মুন্সি ফ্রম দেবরা, লিপি সরকার ফ্রম সরসোনা। আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন আফরিন মল্লিক ফ্রম আমতা।
0: আফরিন মল্লিককে অনেক অভিনন্দন নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। আর সবাই যখন নেক্সট রাউন্ডে যাচ্ছে, সেমিফাইনালে যাচ্ছে, আমরা তখন বেশি দূর যেতে পারছি না, আমরা যাচ্ছি নেক্সট রাউন্ডে।
1: এটি একটি এমন একটা রাউন্ড, যদি আপনি প্রথম রাউন্ডে, মানে প্রথম যে ক্লুটা দেওয়া হবে সেখানেই যদি আপনি আনসার দিয়ে ফেলে ভুল আনসার দেন, তাহলে পরের ক্লুতে আনসার দিলে আমরা কনসিডার করব না। সুতরাং ভেবে মাথা খাটিয়ে আনসার কিন্তু করতে হবে।
2: একদম, তিনটে ক্লু থাকবে আপনার জন্য, কোনো একটা নির্দিষ্ট জায়গা, কোনো একটা নির্দিষ্ট বস্তু, সেই জিনিসটাকে চেনার জন্য আপনাকে তিনটে ক্লু দেওয়া হবে। এবং ভালো করে শুনবেন, প্রথম ক্লুতে যদি উত্তর দিয়ে ফেলতে পারেন তাহলে খুব ভালো, কিন্তু খুব ভেবেচিন্তে উত্তর দেবেন, কারণ উত্তর কিন্তু কোনোভাবেই বদলানো যাবে না। আজকে একটা জায়গা, মানে জায়গা অর্থেই বলা হচ্ছে, সেই জায়গাটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথম ক্লু, এটি একটি মন্দির যার অবস্থান আদি মল্লভূমি।
1: ফার্স্ট ক্লু, এটি একটি মন্দির যার অবস্থান আদি মল্লভূমি। 9903652992 ইজ দ্য আনসার। যদি মনে হয় এই ক্লুতে আনসার দিতে আপনি পারবেন না, তাহলে ওয়েট ফর দ্য সেকেন্ড ক্লু। যদি পারেন তাহলে অবশ্যই দিন, না হলে সেকেন্ড ক্লুতে আপনি আবার দেরি করে ফেলতে পারেন।

থ্রি পয়েন্ট পাজলে আমরা প্রথম ক্লুটা দিয়ে দিয়েছিলাম। প্রথম ক্লুতে আমরা বলেছিলাম যে এটি একটি মন্দির যার অবস্থান আদি মল্লভূমে। সেকেন্ড ক্লু দেওয়ার পালা। এবার এই সেকেন্ড ক্লু বলছে এই মন্দির নির্মাণ করান রাজা রঘুনাথ সিংহ 1655 সালে। সেকেন্ড ক্লু বলছে এই মন্দির নির্মাণ করান রাজা রঘুনাথ সিংহ 1655 সালে। যদি বুঝতে পারেন কোন মন্দিরের কথা আমরা বলছি তাহলে উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। হ্যাঁ, তবে একদমই এডিট মেসেজ বা ডিলিট মেসেজ অপশানে যাবেন না, কারণ ওটা তো আমরা দেখলেই বুঝতে পারবো যে আপনি ডিলিট করেছেন না এডিট করেছেন। সেই উত্তরগুলো কিন্তু আর অ্যাকসেপ্ট করা হবে না।

3 point puzzle. থ্রি পয়েন্ট পাজলে আমরা ছিলাম এবং সেখানে আমরা প্রশ্ন রেখেছিলাম যে দুটো ক্লু আমরা দিয়েছি, যে এটি একটি মন্দির যার অবস্থান আদি মল্লভূমে। সেকেন্ড ক্লু বলছে এই মন্দির নির্মাণ করান রাজা রঘুনাথ সিংহ 1655 সালে। এবং থার্ড অ্যান্ড ফাইনাল ক্লু বলছে এই মন্দিরের অপর নাম কেষ্ট রায় মন্দির এবং অধুনা বিষ্ণুপুরে অবস্থিত। এই মন্দিরের অপর নাম কেষ্ট রায় মন্দির এবং অধুনা বিষ্ণুপুরে অবস্থিত, এটাই প্রশ্ন। এবং মানে আমি তিনটে ক্লুই দিয়ে দিয়েছি, তো আপনার দায়িত্ব এবার 9903653992 তে সঠিক উত্তরটা পাঠিয়ে দেওয়া।

0: 3 point puzzle. তিনটে ক্লুই আমরা দিয়েছিলাম এবং যে তিনটে ক্লু আমরা দিয়েছিলাম সেই তিনটে ক্লুয়ের পরে যে আনসার এসেছে সেটা হচ্ছে বিষ্ণুপুরের জোড় বাংলা মন্দির। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম তো এক্ষুনি আমি বলবো, এবং এই যে হাতের লেখাটা লিখেছে না পড়া যাচ্ছে না, যাকে ঠিক আছে আমি নাম বলছি না কে লিখেছে, পড়ে দিচ্ছি, সবাই সবাই আমার কাছে কৃতজ্ঞ থাকবে।
1: অড ওয়ান আউটে যে অড আছে সেই লিখেছে, আমি ভীষণ কৃতজ্ঞ নাম বলো।
0: হ্যাঁ, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, ফাল্গুনী দাস খর্দহ থেকে, বৈশাখী রায় ডোমজুর থেকে, মৌ চট্টোপাধ্যায় মাকুড়া থেকে, শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে, সুনজিৎ পট্টনায়ক নন্দীগ্রাম থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় মাকুড়া থেকে, রুনা বসু বরানগর থেকে, এবং হাততালি পেতে পেতে যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি হচ্ছেন বেহালা থেকে শ্যামলেন্দু দত্ত।
1: থ্রি পয়েন্ট পাজলে আমরা তিনটে ক্লু দিয়েছিলাম এবং সেই ক্লু থেকে একটা নির্দিষ্ট কোনো কিছুকে আইডেন্টিফাই করার কথা ছিল আপনার, আপনি সঠিকভাবে সেটা করতে পেরেছেন, সেই জন্য কনগ্রাচুলেশনস। এবং আমরা এরপর যেটা করব সেটা হচ্ছে পরের রাউন্ডে যাব,
0: পরের রাউন্ডে যাব। কিন্তু তার আগে একটা ব্যাপার আমি বলে নিই, মাঝে মাঝে আমার মনে হয় আমি খুব স্মার্ট, কিন্তু হঠাৎ করে এই যেমন আম্রপালি এক্ষুনি আমাকে বললো যেরকমভাবে বললো যে আমি কৃতজ্ঞ, তখন আমি বুঝলাম আমি অতটাও স্মার্ট নই যতটা আমি ভেবেছিলাম।
2: তাই জন্য মাথার বুদ্ধিটা জেগে ওঠে মাঝে মাঝে,
0: মানে বুদ্ধির ব্যাপারটা তো, বুদ্ধির উদয়, শুভ বুদ্ধির উদয় তো সবসময় হয় না, তাই না?
2: জল দিয়ে এগিয়ে যেতে হবে।
0: এক্স্যাক্টলি, সেই জন্যই আমি পরের রাউন্ডে এগিয়ে যাচ্ছি, এখানে কথা বেশি বাড়ালে আমি বিপদে পড়তে পারি।
1: এই যে এতক্ষণ তমজিতের বাজে বকবক শুনছেন আপনি, তার জন্য কিন্তু আপনার কানটাকে আপনি নষ্ট করবেন না, কারণ এর পরেই আপনাকে দুটো সুন্দর সুন্দর কণ্ঠস্বর শুনতে হবে, মানে ভালো লোকজনের কণ্ঠস্বর শুনতে হবে, এবং সেই কণ্ঠস্বরটা আপনাকে চিনতে হবে, কার গলা শুনছেন, কার কণ্ঠ শুনছেন সেটা চিনে আপনাকে বলতে হবে, এবং বললে সেই জ্যাকপট, তার দিকে একটু এগিয়ে যাবেন আপনি। 9903 65 999 2 হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে বলুন প্রথম এই যে ভয়েসটা আপনাকে শোনাচ্ছি এটা কার ভয়েস। ভয়েস ভিশন,
3: ভয়েস ভিশন, ভয়েস ভিশন। আই রিয়েলি voice vision, voice vision, voice vision, love everything that I do, so whatever it is that I'm engaged in the moment, in the now as they say, I try and give it everything. Let me take you a little back to my childhood. I used to love TV, movies, fascinated by mainstream films, and my favorite type of films used to be those larger than life hero films. I used to sleep Voice Vision.

0: Voice Vision. Voice Vision. ভয়েস ভিশনে আমরা কার ভয়েস শুনেছিলাম?
1: যার ভয়েস শুনেছিলাম তিনি নান আদার দেন রণবীর সিং।
0: এই ভয়েসটাকে যারা চিনতে পারলেন তারা কারা সেটা আমাদের জানাবে আম্রপালি।
2: ভয়েস নিয়ে অনেকে অনেক কনফিউশন হয়েছে, অনেকে বরুণ ধাওয়ান বলেছেন, অনেকে নানা পাটেকর বলেছেন, নিশান খাট্টারও বলেছেন, কিন্তু কোনোটাই নয়, রণবীর সিং যারা বলেছেন তাদের মধ্যে হলেন সাহেব মুন্সী ফ্রম ডেবরা, মৌসুমী দত্ত ফ্রম ধানবাদ, বালগুনি দাস ফ্রম খড়দা, অভিজিৎ পাল চৌধুরী ফ্রম শোটপুর, রীনা রাউত ফ্রম খড়গপুর, কৃষ্ণেন্দু মাইতি ফ্রম রাজপুর, নবীন সেন ফ্রম শ্যামবাজার, শ্রীমতী লাহা ফ্রম বিষ্ণুপুর, কান্তিনাথ ফ্রম মুর্শিদাবাদ, অ্যান্ড নেক্সট রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে চলে যাচ্ছেন বিজয় কুমার দাস ফ্রম ঝালদা।

0: অনেক অভিনন্দন বিজয়বাবুকে। আর আমাদের এই রাউন্ড কিন্তু একটা মানে একটা ভয়েস দিয়ে শেষ নয়, আর একটা ভয়েসও আমরা শোনাবো
1: একইভাবে, আরও একজন বিখ্যাত মানুষের কণ্ঠস্বর শোনাবো আপনাকে, এবং ওই একইভাবে আইডেন্টিফাই করতে হবে আপনাকে এবং উত্তর জানাতে হবে 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। খুব মন দিয়ে শুনুন কার কণ্ঠস্বর আপনি।

0: Voice Vision. Voice Vision. Voice Vision. তা এখন ধরো আমার মতে যে একজন লেখক তিনি মেদিনীপুরে বসেই লিখুন, আর লন্ডনে বসে লিখুন, আর নিউ ইয়র্কে বসেই লিখুন, তার লেখার যদি একটা মান থাকে যেটা পাঠকদের আকৃষ্ট করবে, তাহলে সব জায়গাতেই তিনি একই সম্মান পেতে পারেন। এখানতে যারা লেখালেখি করেন তাদের যেটা হয় কি, ভাষা একটা অসুবিধা হয়, যেহেতু মুখের ভাষাটা এখানে আলাদা, আর কানেও তারা ওই ভাষাটা নিয়মিত শোনেন না, ফলে এই ভাষার নুয়ান্সটা হয়তো একটুখানি হারিয়ে যায়, কিছু একটা অসুবিধা হয় আমি দেখি। তার হতেও তো কেউ কেউ চেষ্টা করে, কেউ কেউ ভালোই দেখে।
1: Voice Vision. Voice Vision.

0: Voice Vision. Voice Vision. Voice Vision. Voice Vision-এ আমরা এক বিখ্যাত মানুষের লেখকের ভয়েস শুনিয়েছিলাম। তিনি সুনীল গঙ্গোপাধ্যায়। যারা চিনতে পেরেছেন তাদের নাম নিয়ে আমরা বলি আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবো, কয়েকটা সেকেন্ড বলছে ভাই, কয়েকটা সেকেন্ডে
1: সেকেন্ড 1 2 3 স্টার্ট। যারা যারা বলেছেন আর কি সঠিক উত্তর সঠিক সময়ে, তারা হলেন তন্ময় শিকদার ফ্রম শ্যামনগর, সোমনাথ চট্টোপাধ্যায় ফ্রম বাঁকুড়া, নন্দদুলাল চিত্রকল ফ্রম মহেশতলা, রঞ্জিত আচার্য ফ্রম নাগপুর, অভিজিৎ পাল চৌধুরী ফ্রম সোদপুর, কিশলয় রায় ফ্রম নন্দীগ্রাম, উমা দাস ফ্রম বালুরঘাট, পলাশ গোস্বামী ফ্রম রাসবিহারী, মণি পাল ফ্রম হাজরা, আর নেক্সট রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে চলে যাচ্ছেন রুম্পা ঘোষ ফ্রম কোন্নগর। হাততালি।
0: আর আমরা একটা গানের ছোট্ট ব্রেক নেব, তার উপরে আবার ফিরছি পরের রাউন্ড নিয়ে। ভাববেন না কুইজওয়ালারা কোথায় পালিয়ে গেল, এই প্রাইজ দেবে বলে চলে গেল কোথায়। না না, এসব হবে না, হবে, সব হবে।
1: এখনো কিন্তু প্রচুর রাউন্ড বাকি,
0: একদম সুযোগ আপনার হাতেও এখন অনেক।

0: ইনস্টাগ্রামে কুইজ কিন্তু আমরা দুবার খেলি, মানে রোজই দুবারই খেলি। এবার আজকেও তাই, একটা প্রথমে দশটা নাগাদ খেলি, দশটার আশেপাশে, এবং তারপর আর একটা এগারোটার আশেপাশে খেলি। আজকেও সেরকমই থাকছে ইনস্টা কুইজ, এবং এই ইনস্টা কুইজ 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেলে ডিএম করলেই কিন্তু মানে ডিএম করে উত্তরটা পাঠাতে হয়।
1: হ্যাঁ, আমাদের ইনস্টা হ্যান্ডেল যেটা বললো 107 FM রেইনবো কলকাতা, এটা যদি এখনও ফলো না করা থাকে অবশ্যই ফলো করতে হবে। এবং এখানে আমরা শুধুমাত্র ভিজুয়াল কুইজ খেলি এই কুইজওয়ালায় দুবার। প্রথমের ইনস্টা কুইজ আজকে হয়ে গেছে, এইটা সেকেন্ড অ্যান্ড লাস্ট ইনস্টা কুইজ। এবং একটু খেয়াল রাখুন, কিছুক্ষণের মধ্যেই আমাদের ইনস্টাগ্রামে আমাদের আজকের প্রশ্ন পোস্ট হয়ে যাবে, সেকেন্ড প্রশ্ন পোস্ট হয়ে যাবে, এবং সেই প্রশ্নের নিচে কিন্তু ভুলেও কমেন্ট করবেন না, শুধুমাত্র ডিএম ডিরেক্ট মেসেজ অপশনে যাবেন, সেখানে নিজের নাম, লোকেশন এবং সবার আগে সঠিক উত্তর এই ফরম্যাটে টাইপ করে পুরোটা আমাদের পাঠিয়ে দেবেন। এটা কিন্তু আমরা অন এয়ার মানে হোয়াটসঅ্যাপে খেলি না এবং অন এয়ার উত্তরও বলি না।
0: তাহলে অলরেডি কিন্তু আমাদের ডিএম মানে ডিএম করার অপশনটা আপনার হাতে চলে এসেছে, কারণ আমরা পোস্ট করে দিয়েছি ইনস্টাগ্রামে, ডিএম করে উত্তর পাঠান। আর ওই যে একটা গানের বিরতি রইল আপনার জন্য, তার মধ্যেই কিন্তু আপনাকে উত্তর পাঠাতে হবে। আর ভুল করেও এখানে কোনোভাবেই কমেন্ট করবেন না, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু বা মেসেজ করেও উত্তর পাঠাবেন না। শুধুমাত্র ডিএম অপশন আপনার জন্য খোলা রয়েছে এই রাউন্ডে।

0: ইনস্টাকুইজে আমরা উত্তর তো ইনস্টাগ্রামেই আমরা পোস্ট করব, এবং বলতে বলতে উত্তরও কিন্তু পোস্ট হয়ে গেল, এবং আপনি মিলিয়ে দেখে নেবেন যে আপনার উত্তর সঠিক দিয়েছেন নাকি ভুল দিয়েছেন। কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছেন সেই লিস্টটা আপাতত রয়েছে আমার কাছে, এবং আমি জানিয়ে দেবো আপনাকে আপনি সঠিক উত্তর মানে কারা হচ্ছেন প্রথম দশজন যারা সঠিক উত্তর দিয়েছেন। কাকলি মুখার্জি বেহালা থেকে, অজয় কুইটি কোলাঘাট থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, ফাল্গুনী দাস খড়দহ থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, অয়নদলুই উলুবেরিয়া থেকে, সুলগ্না বসু বড়নগর থেকে, শুভশ্রী কারভা হুগলি থেকে, এবং আকাশ হাজরা দমদম ক্যান্টনমেন্ট থেকে। কিন্তু এদের মধ্যে নজরের নাম বলেছি আর একজন, যিনি সবার আগে সঠিক উত্তর দিয়ে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হলেন সুমিত দাস সন্তোষপুর থেকে। আপনি যদি এখনো ওই ওই রাউন্ডে মানে সেমিফাইনালে সিট সিকিউর না করতে পারেন তাহলে এখনো আপনার কাছে সুযোগ রয়েছে বেশ কিছুটা, তাই দেরি করবেন না, এখনো সুযোগ আছে। আমরা পরের রাউন্ডে যাচ্ছি।
1: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ,
2: লাইট ক্যামেরা ডায়লগ আমাদের ফিল্মি রাউন্ড। এখানে আমরা কোনো সিনেমা কোনো ফিল্ম থেকে আপনাকে কোনো একটা অংশ শোনাই এবং সেখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন রাখি, হয়তো ফিল্মের নাম কি, ফিল্ম ডিরেক্টরের নাম কি বা অভিনেতার নাম কি, এরকম বিভিন্ন রকম প্রশ্ন রাখি। আজকে একটি বিখ্যাত ছবির অংশ শুনব এবং এই ছবির যে ডায়লগটা আপনি শুনতে পাবেন সেখানে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন, এবং সেই আপনাকে প্রশ্ন আপনার কাছে থাকবে যিনি এখানে মা, সেই মায়ের মূল চরিত্রের নাম কি, মানে সিনেমায় তার চরিত্রের নাম কি, অথবা মূল সাহিত্যে সেই মায়ের চরিত্রটির নাম কি।
0: তাহলে শুনে নিই আমরা,
2: এবং 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে উত্তর পাঠাতে হবে আপনাকে।
1: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
3: চুরি করেছে? আকাশ থেকে পড়ে গেছে, ও কি কম নাকি চোরের বেহদ্দ চোর। সেদিন শহর থেকে ঠাকুরপু মালাটা এনে দিয়েছেন, তুমি বুঝি সেটা তোমার মেয়েকে দেখিয়ে। আর আজ এই ভর দুপুর বেলা উঠুন ভরছিল খেলার ফাঁকে মালাটা নিয়ে উঠো, ওর প্রথম থেকেই ওই মালাটার উপর চোখ, নইলে রোজ একবার করে চেয়ে নিয়ে দেখে। ও বাসে পাবেন না খুড়ি মাসে, ফেরে নিয়ে এখনো সেই যে নিয়েছে তাই বা জানলেন কি করে। সে না আমি তো বলো, আমরাই আমাদের জিনিস লুকিয়ে রেখেছি, তা কেন বলবো, খেলার সময় খুলে পড়ে চড়ে যাচ্ছে। না তা পড়েনি, তন্ন তন্ন করে খুঁজেছি, না খুঁজে তোমায় বলতে আসি।
1: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: Lights, Camera, Dialogue. আমরা যে সিনেমার একটা অংশ শোনাচ্ছিলাম সেটা হচ্ছে পথের পাঁচালি, আর তারপরে যে প্রশ্নটা ছিল সেটার উত্তর কি?
2: বিখ্যাত সিনেমা পথের পাঁচালি এবং মায়ের যে চরিত্রটি ছিল সেই চরিত্রটির নাম জিজ্ঞাসা করেছিলাম, সর্বজয়া সঠিক উত্তর। এবং সবাই জানেন এই উত্তর না জানার মতো কিছুই নেই এখানে, তো কারা কারা সঠিক উত্তর দিলেন সেই প্রথম দশজন।
3: মিতালী রথ ফ্রম চণ্ডীপুর, সোমনাথ চট্টোপাধ্যায় ফ্রম বাঁকুড়া, পায়েল দাস ফ্রম মেদিনীপুর, মনোময় মহন্ত ফ্রম কৃষ্ণনগর, মৌসুমী দত্ত ফ্রম ধানবাদ, অন্বেষা সাহা ফ্রম কৃষ্ণনগর, প্রশান্ত ধক ফ্রম বরগাছিয়া, শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত, শেখ কদম রসুল ফ্রম হাওড়া, আর নেক্সট রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে চলে যাচ্ছেন দেবজ্যোতি শিকদার ফ্রম নেহরু মার্কেট।
1: দেবজ্যোতি শিকদারকে অনেক অভিনন্দন। এই রাউন্ডেও কিন্তু দুটো প্রশ্ন থাকে, পরের প্রশ্ন কি থাকছে?
2: পরের প্রশ্ন একটা মুভির ক্লিপিংস, একটা অংশ আপনাকে শোনাবো, মুভির নাম বলতে হবে, সিনেমার নাম বলতে হবে। 9903659992 তে হোয়াটসঅ্যাপ করে সঠিক উত্তর, তারপর নিজের নাম আর লোকেশন পাঠিয়ে দিন।
0: লাইট, ক্যামেরা, ডায়লগ। লাইট, ক্যামেরা, ডায়লগ।
4: মুঝে বাতাও সচ ক্যা হ্যায়,
5: আগর গায়ে টোন্ডে নে মুঝে দেখা হ্যায় তো যা তো ঝুঠ বোল রা হ্যাঁ ফির উসে কোই গলত ফহমি হুই হ্যায়, ক্যোঁকি 2 অক্টোবর শনিবার সুবহ 8 বজে সে 3 অক্টোবর রবিবার শাম 5 বজে তক মেয়ে ওর মেরি ফ্যামিলি পঞ্চে মে থে।
6: স্যার ইয়ে ঝুঠ বোল রা হ্যায়, মাইনে উস দিন ইসে হি দেখা থা।
4: 2 তারিখ কি সুবহ সে 3 তারিখ কি শাম তক তুমনে ক্যা ক্যা কিয়া, কাহাঁ কাহাঁ গয়ে, ডিটেল মে বাতা সকতে হো তুম?
5: জি বিলকুল, 2 অক্টোবর।
0: লাইট, ক্যামেরা, ডায়লগ। লাইট, ক্যামেরা, ডায়লগ।

0: Camera Dialogue. Light Camera Dialogue. এই আমি সবাইকে সবসময় বলি যে কোনো চাপ নিবি না জীবনে, চাপ নিলেই বেশি চাপ,
1: না হলে কোনো চাপ নিবি না, চাপ নিলেই তমোজিত হয়ে যাবে, চাপ নিলে ব্যাপারটা উল্টো পচা হয়ে যাবে আর কি।
0: হ্যাঁ, তো ওই জন্য কখনোই চাপ নিতে নেই, এটা নতুন জিনিস শিখলাম আমি, এটা ফিলোসফিক্যাল ডায়ালগ, চাপ নিলে পচা হয়ে যায়। যাক, রিয়াকে থ্যাঙ্কস, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকলাম,
1: সবসময় থাকা উচিত। তো সেক্ষেত্রে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লাইটস ক্যামেরা ডায়ালগ, এই রাউন্ড আমরা খেলে শেষ করে দিলাম
0: একদম, এবং কিন্তু উত্তর বলিনি। তাহলে শেষ হলো কোথায়?
1: না,
0: শেষ হয়ে যাও হইলো না,
1: শেষ হয়ে গেল WhatsApp এ খেলাধুলা, শেষ হয়ে গেল।
0: হ্যাঁ, WhatsApp এ খেলাধুলা শেষ হয়ে গেল।
1: এবার যেটা করব সেটা হচ্ছে উত্তরটা বলবো, শেষ যে ছবির ডায়ালগ শুনিয়েছিলাম সেটা হচ্ছে দৃশ্যম।
0: আচ্ছা, যারা চোখের সামনে দৃশ্য দেখতে পেলাম আমরা, হ্যাঁ,
1: এবং কারা কারা সঠিক উত্তর দিলেন সেই নামগুলো নিয়ে এখন আম্রপালি মোটামুটি রেডি। আমাদের কিন্তু আরো একটা রাউন্ড বাকি রইল,
0: আরো একটা রাউন্ড বাকি রইল। এখনো যদি আপনার মানে মনে হয় যে আপনি উঠতে পারেন বা আশা আছে আপনার, তাহলে কিন্তু আপনি চেষ্টা করতে পারেন।
2: হ্যাঁ, যারা যারা যে দশজনের নাম বলবো, শেখ কদম রসুল ফ্রম হাওড়া, মৌসুমী দত্ত ফ্রম ধানবাদ, অন্বেষা সাহা ফ্রম কৃষ্ণনগর, তাপস প্রামাণিক ফ্রম পাথুরিয়া, মনোময় মহন্ত ফ্রম কৃষ্ণনগর, সোমনাথ চট্টোপাধ্যায় ফ্রম বাঁকুড়া, নন্দিনী পাল ফ্রম আমতলা, কেতকী বসাক ফ্রম মানিকতলা, দৃষ্টিধর ফ্রম বাগবাজার, আর নেক্সট রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে উঠে যাচ্ছেন বন্দিতা দেব ফ্রম কাঁচড়াপাড়া।
0: এখনো অবধি আমরা 17 জনকে পেয়েছি, হ্যাঁ 17 জনকে পেয়েছি, আরও আর একজনকে পাব, এবং তারই খোঁজে আমরা যাব পরের রাউন্ডে। তাই এখানে খোঁজ করবারই ব্যাপার।
3: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি,
1: ডিটেকটিভ ডায়েরি আমাদের সেই রাউন্ড যেখানে আপনি নিজেকে গোয়েন্দা প্রমাণ করতে পারবেন, এবং সেই চেষ্টা আপনাকে করতে হবে। এক্ষেত্রে আমরা কি করি, এখানে আমরা একটা রহস্যের ঘন ঘটা, রহস্যের সিচুয়েশন আপনার সামনে তুলে ধরি, এবং সেই রহস্যটা আপনাকে ভেদ করতে হয়, সমাধান করতে হয়। খুব সহজ, খুব কঠিন কিছু আমরা রাখি না, তো সেরকম সহজ একটা রহস্য আজকে রয়েছে আপনার সামনে, এবং দেখুন আপনি সলভ করতে পারেন কিনা। আমরা দুবার শোনাবো আপনাকে এই ঘটনাটা, এবং ওই একইভাবে 9903659922 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে উত্তর পাঠাবেন আমাদের সঙ্গে নিজের নাম আর লোকেশন।
0: একদম, তাহলে শোনানো যাক।
3: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
4: সহেলি একজন উঠতি গায়িকা, আজকাল বিভিন্ন জায়গায় সে স্টেজ পারফরমেন্সের জন্য ডাক পায়। গত রবিবার ওর লাইভ পারফরমেন্স ছিল কলকাতা ছাড়িয়ে কিছু দূরে এক মফস্বলের একটি হলে। ওই হলে সেটিই ছিল তার প্রথম পারফরমেন্স। তার সঙ্গে গিয়েছিল তার প্রিয় বান্ধবী তথা সহকারী রিমিতা এবং তার মিউজিশিয়ানরা। অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সহেলিকে এক গ্লাস শরবত দেওয়া হয়, এবং সেটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শরবতে বিষ মেশানো ছিল। পুলিশ আসে এবং বেশ কয়েকজনকে জেরা করে। রিমিতা জানায় সে কিচ্ছু জানে না, তাকেও শরবত দেওয়া হয়েছিল এবং শরবত খেয়ে তার কিছুই হয়নি। অনুষ্ঠানের ম্যানেজার তপনবাবু জানান, ওই হলে সহেলি 2 বছর আগেও গান গেয়ে গেছে, তাই সহেলির সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল, তিনি কিছুই জানেন না। একজন মিউজিশিয়ান সুজয় জানায় সেও কিচ্ছু জানে না, তার কারণ তাকে ট্রেন ধরতে হবে বলে সে খুব তাড়ায় ছিল। আর হলের গেটকিপার শিবু জানায় সে ম্যাডামের সঙ্গে সেলফি তুলতে চাওয়া মানুষের ভিড় সামলাচ্ছিল, তাই সেও কিচ্ছু বুঝতে পারেনি। এদের সবার কথা শুনে পুলিশ যা বোঝার বুঝে যায়, কিন্তু আপনি কি বুঝতে পেরেছেন কে আসল অপরাধী? জানান আমাদের 9903659922 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
3: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।

Detective Diary. Detective Diary. Detective Diary. সহেলি একজন উঠতি গায়িকা। আজকাল বিভিন্ন জায়গায় সে স্টেজ পারফরমেন্সের জন্য ডাক পায়। গত রবিবার ওর লাইভ পারফরমেন্স ছিল কলকাতা ছাড়িয়ে কিছু দূরে এক মফস্বলের একটি হলে। ওই হলে সেটিই ছিল তার প্রথম পারফরমেন্স। তার সঙ্গে গিয়েছিল তার প্রিয় বান্ধবী তথা সহকারী রিমিতা এবং তার মিউজিশিয়ানরা। অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সহেলিকে এক গ্লাস শরবত দেওয়া হয় এবং সেটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শরবতে বিষ মেশানো ছিল। পুলিশ আসে এবং বেশ কয়েকজনকে জেরা করে। রিমিতা জানায় সে কিচ্ছু জানে না। তাকেও শরবত দেওয়া হয়েছিল এবং শরবত খেয়ে তার কিছুই হয়নি। অনুষ্ঠানের ম্যানেজার তপনবাবু জানান, ওই হলে সহেলি দুবছর আগেও গান গেয়ে গেছে, তাই সহেলির সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল। তিনি কিছুই জানেন না। একজন মিউজিশিয়ান সুজয় জানায় সেও কিচ্ছু জানে না। তার কারণ, তাকে ট্রেন ধরতে হবে বলে সে খুব তাড়ায় ছিল। আর হলের গেটকিপার শিবু জানায়, সে ম্যাডামের সঙ্গে সেলফি তুলতে চাওয়া মানুষের ভিড় সামলাচ্ছিল, তাই সেও কিচ্ছু বুঝতে পারেনি। এদের সবার কথা শুনে পুলিশ যা বোঝার বুঝে যায়। কিন্তু আপনি কি বুঝতে পেরেছেন কে আসল অপরাধী? জানান আমাদের।

0: 9903653992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
1: Detective Diary, Detective Diary, Detective Diary.

0: Detective Diary. Detective Diary. Detective Diary. আমরা ডিটেকটিভ ডায়েরি শুনিয়ে দিয়েছি দুবার, এবং প্রশ্নের উত্তরও অলরেডি এসে গেছে। সঠিক উত্তরটা কি?
1: সঠিক উত্তর হচ্ছে সহেলি সেই হলে প্রথমবার প্রোগ্রাম করতে গেছিল, কিন্তু

0: সেখানকার ম্যানেজার জানাচ্ছে যে সে এর আগেও প্রোগ্রাম করে গেছে, অর্থাৎ সেই ম্যানেজার খুব সম্ভবত তপনবাবু, তাই তো?
1: হ্যাঁ,
0: তপনবাবু হচ্ছেন আসল কালপ্রিট।
2: সঠিক উত্তর কারা দিলেন?
1: রুনা বসু ফ্রম বড়নগর, শুক্লা হালদার ফ্রম নয়াবাদ, অন্বেষা সাহা ফ্রম কৃষ্ণনগর, স্বপ্না কর্মকার ফ্রম বারাসাত, বর্ণালী দে ফ্রম হাওড়া, মিতালি রথ ফ্রম চণ্ডীপুর, কৃষ্ণা পাল ফ্রম সন্তোষপুর, নন্দদিলাল চিত্রকর ফ্রম মহেশতলা, ফাল্গুনী দাস ফ্রম খর্দা, আর নেক্সট রাউন্ডে চলে যাচ্ছেন শেখ রেয়াজুল ফ্রম সাঁতরাগাছি।
2: এবার তাহলে এই যে 18 জনকে আমরা পেয়েছি, সেই 18 জনকে নিয়ে আমরা খেলব আমাদের সেমিফাইনাল রাউন্ড, অর্থাৎ নিউজ ফ্ল্যাশ।
3: নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ।
2: নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ রাউন্ডে আমরা যে 18 জনকে নিয়ে খেলব তারা হলেন রাখি রায় ফলতা থেকে, রুমা চ্যাটার্জি বাঁকুড়া থেকে, সই দাস হাবড়া থেকে, সুলগ্না মল্লিক ক্যানিং থেকে, আশিস জানা বারুইপুর থেকে, সৌমিতা সাঁতরা মনসাতলা থেকে, ইরাবতী বসা খাওড়া থেকে, সৌগত ব্যানার্জি বেহালা থেকে, রূপসা রং বাওয়ালি থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, আফরিন মল্লিক হাওড়া থেকে, শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে, বিজয় কুমার দাস ঝালদা থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, দেবজ্যোতি শিকদার নেহরু মার্কেট থেকে, বন্দিতা দেব কাঁচড়াপাড়া থেকে, শেখ রিয়াজুল সাঁতরাগাছি থেকে। এই 18 জনকে নিয়ে খেলবো আমাদের সেমিফাইনাল রাউন্ড। কিন্তু তার আগে আম্রপালিকে একবার জিজ্ঞেস করি, বিক্রমজিৎ মান্ডি যিনি গত সপ্তাহের কুইজওয়ালার উইনার ছিলেন, তিনি কি আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেছেন?
1: একদমই না। বিক্রমজিৎ মান্ডি যদি কেউ শোনেন, যাকে বিক্রমজিৎ মান্ডিকে যিনি চেনেন, যদি তার ফ্যামিলির, হ্যাঁ, ঝাড়গ্রামের বিক্রমজিৎ মান্ডির ফ্যামিলির যদি কেউ এই মুহূর্তে প্রোগ্রাম শুনে থাকে এবং বিক্রমজিৎ মান্ডি যদি নিজে প্রোগ্রাম শুনে থাকেন, দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনার নাম্বারটা জানাবেন। 9900365992 is the number, যেটা আমাদের নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ করবেন। আপনি টেক্সট মেসেজও পাঠাতে পারেন, আপনি উইনার ছিলেন, তো সেই মতো আপনাকে আমাদের তরফ থেকে যোগাযোগ করে নেওয়া হবে।
2: বেশ, আর যে 18 জনের নাম বলেছি তাদের নিয়ে খেলবো আমাদের সেমিফাইনাল রাউন্ড। সেমিফাইনাল রাউন্ডে কি প্রশ্ন থাকছে?
0: সেমিফাইনাল রাউন্ডে আজকে যে প্রশ্নটা থাকছে অবশ্যই সেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর প্রশ্ন থাকছে। উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা চলছে, কোন দল সবচেয়ে বেশি বার এই খেতাব জিতেছে?
1: WEFA চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা চলছে, কোন দল সবচেয়ে বেশি বার এই খেতাব জিতেছে?
2: একদম, যে ফুটবল ম্যাচ চলছে, ফুটবল লিগ চলছে, সেই লিগের খেলা, সেখানে কোন দল সবচেয়ে বেশিবার খেতাবটি জিতেছে সেই উত্তরটা আপনাকে দিতে হবে। এবং এই 18 জনই উত্তর পাঠাবেন 9903653992 তে। বেশ, তাহলে একটা গানের বিরতি রইল, সেই গানের বিরতিতে আপনি উত্তর পাঠিয়ে দিন।

0: News Flash, News Flash, News Flash. 뉴스 플래시 আমরা উত্তরটা কি ছিল সেটা বলো।
1: প্রশ্নটা ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা চলছে, কোন দল সবচেয়ে বেশিবার এই খেতাব জিতেছে? সঠিক উত্তর রিয়াল মাদ্রিদ।
0: একদম, এবং এই সঠিক উত্তর যারা দিয়েছেন, যে তিনজন সবার আগে সঠিক উত্তর দিয়েছেন, সেই তিনজন পৌঁছে গেছেন আমাদের

0: Lighting round. Lighting round. Lighting round. অর্থাৎ আমাদের ফাইনাল রাউন্ডে,
1: লাইটিং রাউন্ডে, এবং লাইটিং রাউন্ডে যে কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশ্চেনের আমরা মোটামুটি পাঁচটা প্রশ্ন করি, সেই পাঁচটা প্রশ্নের উত্তরগুলো, সঠিক উত্তরগুলো সঠিক সময় দেওয়ার জন্য আপনি একটা কাজ করতে পারেন।

0: দেবেন আমাদেরকে।
1: এবার এই লাইটনিং রাউন্ড খেলার যে নিয়মটা আমরা করেছি,
2: তার আগে আমি বলতে হবে যে যে তিনজন মানে লাইটনিং রাউন্ডে উঠলেন
1: তাদের নামগুলো বলা হয়নি,
2: সেই তিনজন হলেন বিজয় কুমার দাস ঝালদা থেকে, দেবজ্যোতি শিকদার নেহেরু মার্কেট থেকে, এবং শেখ রিয়াজুল সাঁতরাগাছি থেকে।
1: এই তিনজনের জন্য একটা হাততালি হোক।
2: এই তিনজনকে নিয়ে খেলবো আমরা আমাদের ফাইনাল অর্থাৎ লাইটনিং রাউন্ড। এবং যে নিয়মটা রিয়া বলতে যাচ্ছিল বলো,
1: সে নিয়মটা হচ্ছে পাঁচটা প্রশ্ন, পাঁচটা প্রশ্নের প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য +5 থাকবে, যদি ভুল উত্তর দেন তাহলে -5 হবে, এবং যদি আপনি পাস করে দেন প্রশ্নটা তাহলে তো কোনো রকম মার্কিংই হবে না। এবার এই যে পাঁচটা প্রশ্ন আমরা যখন বলা শেষ করব, আমরা এক মিনিটের মধ্যে এই পাঁচটা প্রশ্ন বলবো, ওই এক মিনিটের মধ্যে যতক্ষণ টাইম থাকবে ততবার আমরা প্রশ্নগুলো রিপিট করব। এক মিনিট টাইমটা শেষ হলে গান শুরু হবে, এই গান শুরু হলে আপনার কিন্তু মার্কস কাটা শুরু হবে, অর্থাৎ আপনি এক মিনিট পরে যদি মানে এক মিনিটের টাইমারটা শেষ হলে গান শুরুর এক মিনিট পরে যদি আপনি উত্তর দেন তাহলে আপনার -3 টোটাল মার্কস থেকে -3 ডিডাক্ট হবে, এবং দু মিনিট পরে যদি আপনি উত্তর দেন তাহলে -6 ডিডাক্ট হবে।
2: একদম, তাহলে প্রশ্নটা পরিষ্কার হয়েছে নিয়মটা, এবং প্রশ্ন আমরা এবার করতে শুরু করব।
1: তাহলে আমাদের টাইমার শুরু হচ্ছে এখন, প্রশ্ন বলতে শুরু করছি আমরা এখন থেকে। প্রথম প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? দ্বিতীয় প্রশ্ন, টেলিফোনের আবিষ্কর্তা কে? তৃতীয় প্রশ্ন, আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? চতুর্থ প্রশ্ন, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? এবং পঞ্চম প্রশ্ন, বিহু কোন রাজ্যের উৎসব?
0: কোয়েশ্চনটা আরেকবার বলি, এক, জাপানের মুদ্রার নাম কি? টু, টেলিফোনের আবিষ্কর্তা কে? থ্রি, আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? ফোর, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? ফাইভ, বিহু কোন রাজ্যের উৎসব?
2: এবার আমি বলি, প্রথম প্রশ্ন জাপানের মুদ্রার নাম কি, দ্বিতীয় প্রশ্ন টেলিফোনের আবিষ্কর্তা কে, তৃতীয় প্রশ্ন আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি, চতুর্থ প্রশ্ন তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি, পঞ্চম প্রশ্ন বিহু কোন রাজ্যের উৎসব?
1: আরও একটু সময় রয়েছে। জাপানের মুদ্রার নাম কি, টেলিফোনের আবিষ্কর্তা কে, আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি, বিহু কোন রাজ্যের উৎসব? গান শুরু হচ্ছে জাস্ট এখন থেকে।

0: Lightning round. Lightning round. Lightning round.
1: Lightning round এ আমরা ছিলাম এবং কে কত স্কোর করেছেন, কিভাবে কত উত্তর দিয়েছেন সেগুলো তো সমস্ত পরে বলবো, এখন আমরা উত্তরগুলো বলে দেবো। এই রাউন্ডে যা প্রশ্ন করেছিলাম,
2: প্রশ্ন ছিল জাপানের মুদ্রার নাম কি, সঠিক উত্তর
3: ইয়েন,
2: টেলিফোনের আবিষ্কর্তা কে,
3: আলেকজান্ডার গ্রাহাম বেল,
2: আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি,
3: মাউন্ট কিলিমানজারো,
2: তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি,
3: থার্মোমিটার,
2: এবং বিহু কোন রাজ্যের উৎসব,
3: আসাম।
2: এবার এই পাঁচটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি এবং তিনজনের কাছ থেকেই পেয়েছি, কিন্তু কি ফলাফল হলো সেটা জানার জন্য আরেকটু অপেক্ষা আপনাকে করাবো।
1: হ্যাঁ, সেটা তো করাবো, কারণ আমরা এখন আমাদের ওই যে সেই ফাইনালের পরের যে রাউন্ড, সেই রাউন্ডটায় যাব। সেই রাউন্ডটা বং কানেকশন,
0: বং কানেকশন, বং কানেকশন।
1: বাংলা ও বাঙালিকে নিয়ে প্রশ্ন থাকে, আজকে কি প্রশ্ন রয়েছে, এবং এই রাউন্ডে যিনি সবার আগে সঠিক উত্তর দেবেন তিনি পৌঁছে যাবেন কুইজওয়ালার, মানে আগামী সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে সরাসরি।
2: আজকে বঙ্কা নেকশনের প্রশ্ন থাকছে, ময়দানের বিখ্যাত ফুটবলার কৃষাণু দে কোন ক্লাবের হয়ে খেলা শুরু করেছিলেন, আরো একবার,
3: ময়দানের বিখ্যাত ফুটবলার কৃষাণু দে কোন ক্লাবের হয়ে খেলা শুরু করেছিলেন।
2: 9903653992 ওয়েট করছে আপনার জন্য, যেমনভাবে এতক্ষণ উত্তর পাঠাচ্ছিলেন, সবার আগে সঠিক উত্তর, তারপর নিজের নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন। যারা যারা আজকে সেমিফাইনাল বা ফাইনালে উঠতে পারলেন না, তারা যাতে পরের সপ্তাহে সেমিফাইনালে উঠে কিছুটা নিজেদের এগিয়ে রাখতে পারেন, তাদের জন্যই আমরা এই বং কানেকশন রাউন্ড খেলি, এবং বলতে বলতেই আমরা বোধহয় উত্তর পেতেও শুরু করি।
1: একদম, কৃষাণুদেকে বলা হতো যে তিনি ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে, কিন্তু তিনি ইস্ট বেঙ্গলে খেলা শুরু করেননি, তিনি খেলা শুরু করেছিলেন, ময়দানে খেলা শুরু করেছিলেন মোহনবাগান ক্লাবের হয়ে। এবং এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, সবার আগে সঠিক উত্তর দিয়েছেন মধ্যমগ্রাম থেকে মৌসুমি সরকার।
2: অনেক অনেক অভিনন্দন মৌসুমি সরকার, আপনি চলে যাচ্ছেন আমাদের পরের সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে একেবারে ডাইরেক্টলি।
1: এবার আমাদের ফাইনাল রাউন্ড অর্থাৎ লাইটনিং রাউন্ডে কি হয়েছিল সেটা বলার পালা। তিনজনেই, আমাদের তিনজন যারা পার্টিসিপেন্ট ছিলেন
2: তাদের নামগুলো বলো একবার।
1: তারা হলেন দেবজ্যোতি শিকদার নেহরু মার্কেট থেকে, শেখ রিয়াজুল সাঁতরাগাছি থেকে, এবং বিজয় কুমার দাস ঝালদা থেকে। তিনজনই 11টা

0: 47 মিনিটে অর্থাৎ গান শুরু হতেই উত্তর দিয়েছেন। কিন্তু এখানে কিন্তু আছে একটা,
1: কিন্তু তো থাকবেই, না হলে আর ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কি করে।
0: বিজয় কুমার দাস তিনি দ্বিতীয় স্থানে উত্তর দিয়েছেন, অর্থাৎ প্রথম একজন উত্তর দিয়েছেন, তারপরে বিজয় কুমার দাস উত্তর দিয়েছেন এবং তারপরে আর একজন উত্তর দিয়েছেন। বিজয় কুমার দাস তিনি দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে +10। দেবজ্যোতি এবং শেখ রিয়াজুল দুজনেই 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন। এখানে ওই সেকেন্ড না, এখানে বলো বলো,
1: অর্থাৎ 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ দুজনেরই স্কোর
0: 25
1: হওয়ার কথা, 5-5-25।
0: কিন্তু ওই যে সেকেন্ডের ভগ্নাংশ, সেই সেকেন্ডের ভগ্নাংশে শেখ রিয়াজুলের উত্তর আমাদের কাছে আগে এসেছে। যেমন অ্যাথলেটিক্সে দেখা যায় যে 100 মিটার দৌড়ে কেউ 0.5 সেকেন্ডে আগে চলে গেছে, ওরকমই এক্ষেত্রেও হয়েছে, এবং তাই শেখ রিয়াজুলের উত্তর আমাদের কাছে আগে এসেছে। অর্থাৎ
1: দুজনে 25 স্কোর করা সত্ত্বেও যার উত্তর আমরা আগে পেয়েছি ফ্র্যাকশন অফ সেকেন্ডের হিসেবে, যার উত্তর আমরা আগে পেয়েছি তাকেই আমরা আজকের বিজয়ী ঘোষণা করছি। আজকের কুইজওয়ালার উইনার
0: হলো শেখ রিয়াজুল সাঁতরাগাছি থেকে।

0: তাহলে আজকের মতো আমাদের কুইজওয়ালাদের টাটা বাই বাই বলবার দিন।
1: রিয়াজুলের সঙ্গে এফএম রেইনবোর তরফ থেকে ঠিক সময় যোগাযোগ করে নেওয়া হবে এবং স্টুডিওয় ডেকে অবশ্যই রিয়াজুলের ইন্টারভিউও নেওয়া হবে। আর আপাতত আমাদের টাটা বাই বাই বলার সময়। আমরা প্রতি মঙ্গলবার কুইজওয়ালা টিম নিয়ে ফিরে আসি ঠিক রাত 9টায়, এবং আমাদের সঙ্গে থাকতে হয় যদি আপনি প্রাইজওয়ালা হতে চান।
0: একদম, তাহলে আজকের মতো টাটা। যেতে যেতে শিলাজিৎ কিন্তু ছুটির ঘন্টা বাজিয়ে দিলেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

107 FM Rainbow এখন সময় অনুরোধের গানের শুনতে কি চাও আসরে সঙ্গে রয়েছি আমি সৌম্য আর শোনাবো আজ তোমার পছন্দের গান 9903653992 9903653992 এই নম্বরে জানাতে পারো তোমার অনুরোধের কথা সেই সঙ্গে সেই গান কাকে শোনাতে চাও সে কথাও লিখতে পারো পৌঁছে দেব সেই গান সেই মানুষটির কাছে আপাতত বন্ধন ছবির সাউন্ড ট্র্যাক থেকে সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে রইল এই গানটি শ্রীতমার অনুরোধে ও হ্যাঁ প্রথম যে গানটি শোনালাম তানসেনের তানপুরা সিরিজটির সাউন্ড ট্র্যাক থেকে সে গানটি গেয়েছিলেন তুষার দত্ত এবং অস্মিতা কর

এরপর যে গানটি শোনানোর অনুরোধ পেয়েছি সেই গানটি শুনতে চেয়েছেন কসবা থেকে মলয় দাস, তাঁর পছন্দের শিল্পী কুমার শানু।

ডানলপ থেকে আমাদের আরেক বন্ধু সৌমিতা প্রামাণিক রিকোয়েস্ট করেছে জগজিৎ সিং এবং চিত্রা সিং এর কণ্ঠে যে কোনো একটি গজল শুনিয়ে দেওয়ার জন্য, এবং লিখেছে সেই গানটি আমি শোনাতে চাই আমার বন্ধু

শিবা শিষকে। আচ্ছা, জগজিৎ সিং এবং চিত্রা সিং এর কণ্ঠে একটি গজল রইল তোমাদের জন্য।

0: শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: শুনতে কি চাও। তো এরপর যে গানটি শোনাবো সেই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন ঢাকুরিয়া থেকে মৌল।

এরপর কোন গানটি আমাদের কোন বন্ধু শুনতে চেয়েছেন দেখা যাক। মহেশতলা থেকে রাজকুমার দত্ত দুটি গানের কথা লিখেছেন এবং যে কোনো একটি গান শোনাতে বলেছেন। আমি রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটি বরং শোনাই, কেমন?

এরপর যে গানটি সাজিয়ে রেখেছি শোনাবো বলে, সে গানটি শুনতে চেয়েছেন চকমানিক থেকে তাপস মাইতি, তার পছন্দের শিল্পী কিশোর কুমার।

এরপর দুটি গান পরপর শোনাবো, কেমন? প্রথম গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন বারাসাত থেকে শঙ্কর চন্দ্র দে, তাঁর পছন্দের শিল্পী মান্না দে। তিনি অনুরোধ করেছেন সীমা ছবি থেকে একটি গান শোনানোর জন্য, এবং তারপর যে গানটি শোনাবো বেলতলা রোড থেকে রমা দত্ত অনুরোধ করেছেন অনুপম রায়ের কণ্ঠে একটি গান শোনানোর জন্য, কিলবিল সোসাইটি ছবির সাউন্ডট্র্যাক থেকে। এই দুটি গান পরপর শুনি, তারপর আবার ফিরব আপনাদের অনুরোধ নিয়ে।

এরপরের গানটি একটা ইন্টারেস্টিং গান, কারণ এই গানটি গেয়েছেন সোনু নিগমের সঙ্গে পরিণীতি চোপড়া। এই গানটি শুনতে চেয়েছেন বেলুড় থেকে সঞ্জয় প্রামাণিক, এবং শোনাতে চেয়েছেন তাঁর বান্ধবী সুতপাকে।

স্টুডিওর ঘড়ি বলছে আর মাত্র কয়েকটা মিনিট আমাদের হাতে সময় আছে, কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যতগুলো গান শুনতে পারি। এই মুহূর্তে শোনাবো শুভমিতার গান, কারণ শুভমিতার গান শুনতে চেয়েছে আমাদের বন্ধু মিষ্টি। মিষ্টি শুনতে চেয়েছে শুভমিতার কণ্ঠে যে কোনো একটি গান। আমি বেশ কয়েকটি গান আসলে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাদের মধ্যে কোন গানটা শোনাবো সেইটা নিয়ে একটু দ্বন্দ্বে পড়ে গিয়েছি, কিন্তু চটপট সেই দ্বন্দ্ব কাটিয়ে ফেলতেই হবে। তার কারণ গান তো শোনাতেই হবে, বরং এই গানটা শোনাই, দেখো তো কেমন লাগে।

0: আমাদের আসরের শেষ গানটি শোনাবো শুভাশিস পাল, তার অনুরোধে। কোথা থেকে শুনছেন তিনি সেইটি লেখেননি, অনুরোধ করেছেন রেইনকোট ছবির এই গানটি শুভা মুদগলের কণ্ঠে। এবং এই গানটিতে শুভা মুদগলের সঙ্গ দিয়েছেন গুলজার তার কবিতায়। এই গানটি শুনতে শুনতে, এই নিবেদনটি শুনতে শুনতে আজকের মতন আমরা বিদায় নেব অনুরোধের আসর শুনতে কি চাও থেকে। সঙ্গে ছিলাম আপনাদের শ্রবণ সঙ্গী, আমি সৌম্য।
1: সঘন সাবন

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 107 FM রেইনবোতে এখন সময় সুররঞ্জনীর, শাস্ত্রীয় সঙ্গীতের আসর সুররঞ্জনীতে। আজ প্রথমে আমরা শুনব ধ্রুপদ। মালকোঁস রাগে ধ্রুপদ পরিবেশন করবেন শিল্পী তৃষা সর্বাধিকারী। রাগ মালকোঁস, নিবেদনে শিল্পী তৃষা সর্বাধিকারী।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সুররঞ্জনীর আসরে এরপর শুনবেন রাগ গোরখ কল্যাণ। রাগটিতে খেয়াল পরিবেশন করবেন শিল্পী জাগ্ঞসেনী মজুমদার। রাগ গোলক কল্যাণ, নিবেদনে শিল্পী জাগ্ঞসেনী মজুমদার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন সময় আপকে লিয়ে, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। প্রথমে সাজিয়ে রেখেছি ওয়ার এবং স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু ছবির সাউন্ড ট্র্যাক থেকে দুটি গান।

এরপরের গানটি আমরা শুনব কেকের কণ্ঠে, ছবির নাম বদলা। তারপর শুভ মঙ্গল।

লাইলা মজনু ছবির সাউন্ডট্র্যাক থেকে মোহিত চৌহান, তারপর ইশকেরিয়া ছবির সাউন্ডট্র্যাক থেকে জাভেদ আলী এবং রেশিতা দত্ত, এই দুটি গান পরপর শুনবো।

107 FM রেনবো প্রচার তরঙ্গে শুনছিলেন আপকে লিয়ে। আপাতত এখানেই থামতে হচ্ছে, কারণ সময় একদম শেষ। যেতে যেতে এই গানটি শুনতে শুনতে আপাতত আমি বিদায় নেব আপকে লিয়ে থেকে। ততক্ষণ পর্যন্ট সবাই ভালো থেকো, ভালো থেকো, আর টিউন করো 107 FM রেনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মনোর 7 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে ভোর 4টে বেজে 1 মিনিট হয়ে 15 সেকেন্ড। আর ভোর 4টে মানেই সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন নট ভৈরব রাগে সারেঙ্গি, শিল্পী পঙ্কজ মিশ্র।

প্রভাতি 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ নট ভৈরব ডাগে সারাঙ্গি শুনছিলেন। শিল্পী ছিলেন পঙ্কজ মিশ্র। প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে তবলা শুনবেন ঝাপতালে তবলা শিল্পী উজ্জ্বল ভারতী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এতক্ষণ প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে নটভৈরব রাগে সারেঙ্গি এবং পরে ঝাঁপতাল রাগে তবলা শুনলেন। শিল্পী ছিলেন উজ্জ্বল ভারতী। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শেষ হল।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

দিন অনুষ্ঠান, আর শুনছেন আনন্দধ্বনি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত সঞ্চারী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবারের গানটি।

মনোজ সেভেন এফ এম রেনবো প্রচার তরঙ্গে শুনছ আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত শুনছ বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শ্রবণা ভট্টাচার্যের পরে এবারের শিল্পী জয়তী চক্রবর্তী।